অনুষ্ঠানের মধ্যপথ পেরিয়ে আরও কিছুটা পথ অতিক্রান্ত, আর মিনিট কুড়ি আপনাদের সঙ্গে সকাল ছটা পর্যন্ত সৌম্যকান্তি সঙ্গে রয়েছি আনন্দধ্বনি সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের 14তম রচনা, যাবার সময় হল বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি ভ্রষ্ট নীর পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। শুষ্ক পত্র জীর্ণ পুষ্প সাথে পথচিহ্নহীন শূন্যে যাবে উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। কতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে, কভু আম্র মুকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বান বাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর। অশোকের মঞ্জুরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর, দিয়েছি তা প্রীতিরসে ভরি। কখনো বা ঝঞ্ঝাঘাতে বৈশাখের কণ্ঠমূর রুধি আছে উত্তপ্ত ধুলাতে, পক্ষমোর করেছে অক্ষম সব নিয়ে ধন্য আমি প্রাণের সম্মানে। এপারের ক্লান্ত যাত্রা গেলে থামি, ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে। শুনছেন আনন্দধ্বনি। অনুষ্ঠানের প্রায় শেষ পথ, তাই কিছুটা আগেই, অনুষ্ঠান শেষ করার বেশ কিছুটা আগেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, অগ্রিম বিদায়। যদিও সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত, যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে আবার সঙ্গে থাকতে পারবো, এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো এইরকমই যে আবার এরকমই কোনো অনুষ্ঠানের সঙ্গে থাকবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। তবে অনুষ্ঠান এখনো রয়েছে, অনুষ্ঠানে সঙ্গে রয়েছি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান এবং লেখার অংশ সব কিছুই সঙ্গে রয়েছে, এবং আপনারাও সঙ্গে রয়েছেন 107 FM রেনবোর। বৃষ্টি ভেজা রাত, বৃষ্টি ভেজা দিনও কখনো কখনো। শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

শুনছিলেন শিল্পীচিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবোতে, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল 6টা পর্যন্ত, এখন ঘড়িতে সময় 5:45, আর শেষের 15 মিনিট আপনাদের সঙ্গে। আজকের মতো রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চদশ রচনা। অবরুদ্ধ ছিল বায়ু, দৈত্য সমপুঞ্জ মেঘভার, ছায়ার প্রহরী বুহে ঘিরেছিল সূর্যের দুয়ার। অভিভূত আলোকের মূর্ছাতুর ম্লান অসম্মানে দিগন্ত আছিল বাষ্পাকুল, যেন চেয়ে ভূমি পানে অবসাদে অবনত ক্ষীণশ্বাস চির প্রাচীনতা স্তব্ধ হয়ে আছে বসে দীর্ঘকাল। ভুলে গেছে কথা ক্লান্তিভারে আঁখি পাতা বদ্ধ প্রায় শূন্য হেন কালে। জয়শঙ্খ উঠিল বাজিয়া, চন্দন তিলক ভালে, শরৎ উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে, পল্লবে পল্লবে কাঁপি কিঙ্কিনি কঙ্কনে বিচ্ছুরিল দিকে দিকে জ্যোতিষ্কণা। আজি হেরি চোখে কোন অনির্বচনীয় নবীনের তরুণ আলোকে, যেন আমি তীর্থযাত্রী অতিদূর ভাবিকাল হতে মন্ত্র বলে এসেছি ভাসিয়া, উজান স্বপ্নের স্রোতে অকস্মাত উত্তরিণু বর্তমান শতাব্দীর ঘাটে, যেন এই মুহূর্তেই চেয়েছে বেলা মোর কাটে আপনারে দেখি আমি আপন বাহিরে, যেন আমি অপর যুগের কোনো অজানিত সদ্য গেছে নামি সত্তা হতে প্রত্যহের আচ্ছাদন অক্লান্ত বিস্ময়ে, যার পানে চক্ষু মেলি তারে যেন আকড়িয়া রয় পুষ্পলগ্ন ভ্রমরের মতো। এই তো ছুটির কাল, সর্বদেহ মন হতে ছিন্ন হল অভ্যাসের জাল, নগ্ন চিত্ত মগ্ন হল সমস্তের মাঝে, মনে ভাবি পুরনোর দুর্গদ্বারে মৃত্যু যেন খুলে দিল চাবি, নূতন বাহিরি এলো তুচ্ছতার জীর্ণ উত্তরীয় ঘুচাল সে অস্তিত্বের পূর্ণ মূল্যে, কি অভাবনীয় প্রকাশিল তার স্পর্শে, রজনীর মৌন সুবিপুল প্রভাতের গানে সে মিশায় দিল কালো তার চুল পশ্চিম দিগন্ত পারে, নামহীন বন নীলিমায় বিস্তারিল রহস্য নিবিড়। আজি মুক্ত মন্ত্র গায় আমার বক্ষের মাঝে দূরের পথিক চিত্ত মম, সংসার যাত্রার প্রান্তে সহ মরণের বধূসম। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চদশ রচনা। এবারে শিল্পী মান্না দে।

আকাশবাণী মৈত্রী শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:12 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 6:34 হয়ে 46 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। মৈত্রী প্রচার তরঙ্গে

কিছুক্ষণের মধ্যেই শুনবেন সুচিন্তন। আজকে সুচিন্তনে শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। শুরু হচ্ছে সুচিন্তন।

ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই চার্চের অনেক পুস্তক পড়ি। তাঁহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। দুই তিন মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারী ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাঁহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাঁহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোন অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারী ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন, ধর্ম সাধনার্থ তাহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভবানীপুরস্থ খ্রিস্টীয় পাদ্রী বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন। অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কিরূপ, কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হ্যাঁ সেই রূপ। ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি

প্রথম আলোতে এতক্ষণ জুগিয়া ও মিয়াকে টোরির আগে শুনলেন রুদ্র বীণা, শিল্পী উস্তাদ আসাদ আলী খান। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে

0: ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ম্যানিলায় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আজকে বিস্তারিত খবরে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন দিল্লিতে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন সরকার যুব সমাজের আবেগ ও উদ্বেগের বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং শিক্ষার্থীদের উত্থাপিত প্রতিটি বিষয় শুনতে এবং তার সমাধান করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে শিক্ষার্থী ও যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজনাথ সিং বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ এবং যুব কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে জনসাধারণকে বিশেষ করে যুব সমাজ ও শিশুদের বিভ্রান্ত করার অভিযোগ আনেন। সংসদে বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে রাজনাথ সিং বলেন সরকার প্রতিটি বিষয়ে অর্থবহ আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অথচ বিরোধী দল রাজপথে সমস্যা সমাধানের অনুচিত চেষ্টা চালাচ্ছে। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্ত নয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলার সময় শ্রী নাড্ডা বলেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
1: লগভগ 150 পেপার লিক কে বারে মে উনহোনে চর্চা কি, ইয়ে যাঁচ কা বিষয় হ্যায় অর সরকার এক জিম্মেবার সরকার হ্যায় ইসলিয়ে নিশ্চিত রূপ সে হর এক বাত কা জবাব যাঁচ কে সাথ সাথ জনতা কে সামনে দেশ কে সামনে দুধ কা দুধ অর পানি কা পানি রাখেগি।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। এক যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক মুক্ত, অবাধ ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ানের ঐক্য কেন্দ্রীয় ভূমিকার প্রতি তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। বৈঠক চলাকালীন তারা আসিয়ান আউটলুক অব দ্য ইন্দো প্যাসিফিককে সমর্থন জানাতে আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার উপর আলোকপাত করেন। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী জানান তাদের আলোচনায় বাণিজ্য, শুল্ক, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন সার্বিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারযোগ্য ক্ষেত্রগুলি গুরুত্ব পেয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক, বৈশ্বিক ও বহুপাক্ষিক বিষয়গুলি নিয়েও তাদের মধ্যে সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে। বিদেশমন্ত্রী অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের অর্জিত সাফল্য ফলাফলের উপর ভিত্তি করে তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী গতকাল ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন ভারত কানাডা সহযোগিতার ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন তিনি। দুদেশের মধ্যে সামগ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়েও তাদের মধ্যে কথা হয়। আসিয়ানের মহাসচিব ডক্টর কাও কিম হর্নের সঙ্গেও বিদেশমন্ত্রী বৈঠকে যোগ দেন। ভারত আসিয়ান 2026-30 কর্মপরিকল্পনার মূল ভিত্তি, অর্থনৈতিক নিরাপত্তা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তারা

0: আলোচনা করেছেন। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইনি বোরোজান, সেনেটের সভাপতি মির্চা আব্রু দেয়ান এবং চেম্বার অব ডেপুটিসের সভাপতি সোরিন গ্রিন ডিয়ানুরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এর আগে রাষ্ট্রপতি গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষ হলেও তার সত্য অহিংসার বার্তা সমগ্র মানব জাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওহরিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত ওহরিড হ্রদ পরিদর্শনে যান। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোদ্দানা সিলজানোভাস্কা দাফ কোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণী সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাবকোভা জানান যে তিনি আগে থেকে ভারতবর্ষের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে কেবল মহিলারাই বিশ্বকে বদলে দিতে পারে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গে লাভরাভ বলেছেন যে ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরাভ জানিয়েছেন যে গত মঙ্গলবার ম্যানিলায় একটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকে সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কারেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয় আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যুদ্ধ হওয়ার প্রেক্ষিতে রাশিয়া চীন ইরানকে সহায়তা করে চলেছে। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যুদ্ধ হওয়ার প্রেক্ষিতে রাশিয়া চীন ইরানকে সহায়তা করে চলেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পিছনে প্রায় 37.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধের বিষয়ে সেনেটের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে তিনি এই হিসাব পেশ করেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালে 8ই জুন ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায় বহুজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য, সংবাদ, পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। পুরুষদের ক্রিকেটে জিম্বাবুয়েতে হারারিতে 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ম্যানিলায় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন এই মহাজীবন, শুনবেন আচার্য জগদীশ চন্দ্র বসুর জীবন কথা।
2: আধ্যাত্মিকতা ও দার্শনিকতার দেশ ভারতবর্ষে বিজ্ঞান সাধনা অসম্ভব, পাশ্চাত্যবাসীদের এমনটাই ধারণা ছিল। এই ধারণাকে ভ্রান্ত প্রতিপন্ন করে যে সমস্ত বিজ্ঞান সাধক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারে বিশ্ববাসীকে বিস্মিত ও চমৎকৃত করে ভারতকে জগৎসভার দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন, তাঁদের মধ্যে জগদীশচন্দ্র সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ। 1858 সালের 30শে নভেম্বর ঢাকা জেলার রাড়িখাল গ্রামে জন্ম। জন্মকালে তাঁর পিতা ভগবানচন্দ্র বসু ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। পিতার অসামান্য চরিত্রবল, দৃঢ় মনোবৃত্তি, অলৌকিক চিন্তাশক্তি ও স্বদেশপ্রীতি পুত্র জগদীশচন্দ্রের মধ্যে বিশেষভাবে সংক্রামিত হয়েছিল। শৈশবে বাংলা স্কুলের পাঠ শেষ করে তিনি কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখানে 4 বছর অধ্যয়নের পর প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপাস লাভ করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে জগদীশচন্দ্র প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতে আরম্ভ করলেন, কিন্তু ভারতীয় বলে তাঁকে তার সমান বা অপেক্ষাকৃত কম গুণসম্পন্ন শ্বেতাঙ্গ অধ্যাপকদের তুলনায় কম বেতন দেবার প্রস্তাব দেওয়ায় তিনি 3 বছর বিনা বেতনে কাজ করেন। তাঁর এই দৃঢ় মনোবৃত্তি ও আত্মসম্মান বোধে মুগ্ধ হয়ে কর্তৃপক্ষ পরে তাকে শ্বেতাঙ্গ অধ্যাপকদের সমান বেতন দিতে বাধ্য হয়েছিলেন। অধ্যাপক হিসেবে জগদীশচন্দ্র অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। অধ্যাপনা শেষে কলেজের বিজ্ঞানাগারে বসে তিনি প্রতিদিন একাগ্রচিত্তে কতগুলো মৌলিক গবেষণা করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি উপাধি লাভ করেন। এরপর বিলেতের সুপ্রসিদ্ধ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান রয়্্যাল সোসাইটি ও ভারত সরকারের অর্থ সাহায্যে পূর্ণ উদ্যমে পদার্থবিদ্যায় গবেষণা করতে শুরু করেন। তাঁর এই গবেষণার ফলে বেতার আবিষ্কৃত হল, কিন্তু তাঁকে আবিষ্কারকের গৌরব দেওয়া হল না, সেই গৌরব লাভ করেন ইতালির মার্কনি। বিরক্ত জগদীশচন্দ্র পদার্থবিদ্যা পরিত্যাগ করে উদ্ভিদবিদ্যায় গবেষণা আরম্ভ করলেন। এই বিভাগে তিনি এমন এক যুগান্তকারী আবিষ্কার করলেন যে সমগ্র বিজ্ঞান জগৎ বিস্ময়ে বিমুগ্ধ চিত্তে তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করল। তিনি দেখালেন উদ্ভিদেরও প্রাণ আছে এবং বিশ্বের চেতন অচেতন প্রতিটি পদার্থ অণুজগতের মধ্য দিয়ে এক সূত্রে গ্রথিত। দেশে বিদেশে তাঁর এই আবিষ্কারের মৌলিকত্ব স্বীকৃত হল। প্যারিসের বিজ্ঞান কংগ্রেসে তাঁর আবিষ্কার এবং তৎসম্বন্ধীয় রচনা সর্বশ্রেষ্ঠ বিবেচিত হল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আর্য আচার্য জগদীশ, কি অদৃশ্য তপোভূমি বিরচিলে এ পাষাণ নগরীর শুষ্ক ধূলিতলে। 30শে নভেম্বর 1917 স্থাপিত হল বোস ইনস্টিটিউট, বসু বিজ্ঞান মন্দির। উদ্বোধনের দিন জগদীশচন্দ্র বলেছিলেন, রিক্ত হস্তে আসিয়াছিলাম, রিক্ত হস্তেই ফিরিয়া যাইব, ইতিমধ্যে যদি কিছু সম্পাদিত হয় দেবতার প্রসাদ বলিয়া মানিব। আর একজনও এই কার্যে তাঁহার সর্বস্ব নিয়োগ করিবেন, যাহার সাহচর্য আমার দুঃখ ও পরাজয়ের মধ্যে অটল রহিয়াছে, ইনি আচার্যপত্নী অবলা বসু, যিনি আচার্যের এই প্রত্যাশা পূরণ করেছিলেন। ভগিনী নিবেদিতার অপার্থিব আত্মার পূর্ণ সান্নিধ্য অনুভব করার জন্য জলাশয়ে প্রস্ফুটিত পদ্ম, তাঁর সামনের দেয়ালে খোদিত দীপহস্তে নারীমূর্তি, বসু বিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র এই ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। বসু বিজ্ঞান মন্দিরের বক্তৃতাগৃহের মঞ্চের পাশে তাম্রফলকে লেখা রয়েছে, ভারতের গৌরব ও জগতের কল্যাণ কামনায় এই বিজ্ঞান মন্দির দেবচরণে নিবেদন করিলাম, শ্রী জগদীশচন্দ্র বসু। অব্যক্ত গ্রন্থটি তার কালোত্তীর্ণ সৃষ্টি। তাঁর লেখনীতে নিরস বিজ্ঞানও পেয়েছে চূড়ান্ত সাহিত্য সুষমা। আচার্য জগদীশচন্দ্র বসুই লিখেছিলেন, গাছ মাটি হইতে রস শোষণ করিয়া বাড়িতে থাকে, উত্তাপ ও আলো পাইয়া পুষ্পিত হয়, আমার মাতৃভূমির রসে আমি জীবিত, আমার স্বজাতির প্রেমালোকে আমি প্রস্ফুটিত। 1937 সালের 23শে নভেম্বর জগদীশচন্দ্র নশ্বর দেহ ত্যাগ করে অমৃতলোকে পাড়ি দেন।
1: এতক্ষণ শুনলেন এই মহাজীবন, আজ শুনলেন আচার্য জগদীশচন্দ্র বসুর জীবন কথা। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিত সেন।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিত সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জৈব চাষ, এ বিষয়ে বলছেন ডক্টর সৈকত কুমার বসু।
2: জৈব চাষ শব্দটা এখন আমাদের প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আমাদের চাষি

0: ভাইরা যারা চাষের কাজ করছেন সেটা সম্যক ধারণা করেছেন, না সেই ধরনের চাষ যেখানে আমরা কোন রকম কৃত্রিম রাসায়নিক ব্যবহার করব না, এবং আমরা যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো তো সবই কোনো না কোনো ধরনের রাসায়নিক। এখন সমস্যা হচ্ছে যে আমাদের কৃষির আওতা যত বেড়েছে এই ধরনের রাসায়নিকের প্রয়োগ প্রত্যন্ত বেড়েছে, না এর ফলে ভয়ঙ্কর রকম পরিবেশ দূষণ হচ্ছে, জলের মধ্যে এই রাসায়নিকগুলি মিশে যাচ্ছে, একই সাথে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত এই রাসায়নিকগুলি প্রয়োগ করার ফলে আমরা কিন্তু চাষে যতটা লাভবান করব বলে ভাবছি সেই লাভবান আমরা হতে পারছি না। তাহলে এর থেকে বাঁচার জায়গাটা হচ্ছে জৈব চাষ। তাহলে এই জৈব চাষ করার জন্য যে পদ্ধতিগুলি রয়েছে, অর্থাৎ পাতা সার ব্যবহার করা, কেঁচো সার ব্যবহার করা, ক্রপ রোটেশন, অর্থাৎ একই জমিতে আমরা বারে বারে এক ফসল চাষ করব না, যদি একই চাষ আমরা বারবার একই জমিতে করি তাহলে আমাদের মিনারেল নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হয়ে যায়, অর্থাৎ একই গাছ একই ধরনের তার খনিজগুলো মাটি থেকে তুলে ফেলে এবং জমির একটা বন্ধত্ব সৃষ্টি হয়, এবং তার সাথে এই বিপুল পরিমাণে মানে খনিজ কেমিক্যালগুলি ব্যবহার করার ফলে আমাদের মানে নুনের আবরণ যাওয়ার ফলে মাটির যে অম্ল ক্ষারত্বের ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যায়। জৈব চাষের কথাটা আমরা বারবার করে বলছি, এই জৈব চাষটা কেন ভালো, না এর মধ্যে যেহেতু আমরা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছি না, পরিবেশের জন্যও ভালো, মানুষের স্বাস্থ্যের পক্ষেও ভালো, কিন্তু জৈব চাষে আমরা যদি মনে করি কালকেই আমরা একটা বিরাট রূপান্তর ঘটিয়ে ফেলতে পারবো তা কিন্তু নয়। আমাদের এই জৈব চাষটাকে ধাপে ধাপে সময় নিয়ে করতে হয়, এবং এর জন্যেও কিন্তু উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রয়োজন আছে। অনেক সময়তেই আমরা এমন সময় পাতা সার ব্যবহার করে ফেলি, এমন সময় কেঁচো সার ব্যবহার করে ফেলি, বা এমন এমন জমিতে এমন এমন সার ব্যবহার করছি যেটা হয়তো জমির উর্বরতাকে না বাড়িয়ে জমির ক্ষতি করছে। তাহলে শুধুমাত্র জৈব পদার্থ ব্যবহার করে যে চাষটা করে ফেললো তা কিন্তু নয়, আমায় কিন্তু জানতে হবে আমার জমির চরিত্র, আমার জমির উচ্চতা, কি ধরনের চাষ আমি করতে চাইছি, সেই সমস্তগুলোর সম্পর্কে একটু উন্নত প্রশিক্ষণ প্রযুক্তি যদি আমাদের না থাকে তাহলে কিন্তু জৈব চাষ লিমিটেড হয়ে যায় বা জমি চাষের প্রোডাকশনটা কম হয়ে যায়, এবং এটা একটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি। এই জৈব চাষে ব্যুৎপত্তি লাভ করতে গেলেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে, এটা এমন নয় যে আজকে আমি এই কৃষি পথটা পরিবর্তন করে কালকে করলাম এবং একেবারে পদ্ধতিগুলো শিখে ফেললাম এবং প্রচুর লাভ করলাম, এটার মধ্যেও কিন্তু একটু ভুল ত্রুটির মধ্যে আমাদের এগোতে হয়। সেই ধৈর্যটা মানুষ অনেক সময় রাখতে পারেন না, হয়তো এক দু বছর জৈব চাষের প্রোডাকশনটা কম পাওয়ার ফলে তারা আবার অজৈব চাষে ফিরে যান, কিন্তু ধৈর্যটা যদি রাখা যায় এবং নিয়মকানুন যেগুলোকে বলা হচ্ছে সেগুলোকে যদি করা যায় তাহলে জৈব চাষ কিন্তু আগামী দিনে কৃষির ভবিষ্যৎ। এই যে আমরা স্মার্ট এগ্রিকালচারের কথা বলি, উন্নত বিশ্বের দেশগুলো করছে, তারাও কিন্তু ধাপে ধাপে এই জৈব চাষের দিকে এগিয়ে যাচ্ছে। এবং জৈব চাষের জন্য এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা নাইট্রোজেন জমিতে না হয় লেগিউম ধর্মী গাছ লাগালাম, ডাল শস্য উদ্ভিদ করলাম, তার ফলে আমাদের মাঠের মধ্যে নাইট্রোজেন এগুলোকে দিতে পারলাম, কিন্তু আমি পটাশ পাবো কোথা থেকে, সেটা আমি সহজে দেবো কি করে? পটাশ সহজে পাওয়ার জন্য কিন্তু কলা গাছের কাঁদি বা কলা গাছের পাতা, কলা গাছের কাণ্ড কুচি কুচি করে কেটে মাটির মধ্যে মিশিয়ে দিলেই কিন্তু তাতে বিপুল পরিমাণে আমরা পটাশিয়াম ইত্যাদিগুলো পেতে থাকবো। মানে এটাকে বলা হয় যে ফার্ম বেসড রিসোর্সেস, আমাদের ক্ষেত খামারের পাশেই এই জমির সারের জিনিসপত্র কিন্তু আমাদের রয়েছে, কিন্তু কোথায় ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, এই জিনিসটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমরা করি না অনেক সময় সেটা হচ্ছে মাটির টেস্টিংটা করার দরকার। মাটির পরীক্ষাটা না করলে আমি কিন্তু জানতে পারবো না যে আমার মাটির চরিত্রটা কেমন এবং তার কোন কোন খনিজ প্রয়োজনটা রয়েছে। আমি যদি প্রয়োজনটা বুঝে যাই, জেনে যাই, তারপরে আমি অর্গানিক চাষটাকে এগিয়ে নিয়ে যাই বা জৈব চাষটা করি, তাহলে কিন্তু আমার সাফল্য লাভের হারটা অনেক বেশি। আর কি বলি যে ভবিষ্যতের দিকে তাকালে কিন্তু সারা পৃথিবী জুড়ে এই জৈব চাষ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, আমাদের ভারতবর্ষেও ভারতবর্ষের বাইরেও জৈব চাষকে আপন করে নিয়েছেন এবং বহু চাষি পরিবার রয়েছেন বা চাষা চাষিরা রয়েছেন যারা এর উপরে কাজ করছেন এবং আমাদের দেখিয়ে দিচ্ছেন প্রযুক্তি ব্যবহার করে যে কিভাবে জৈব চাষকে ছড়িয়ে দেওয়া যায়।
1: শুনলেন জৈব চাষ, এ বিষয়ে বললেন ডক্টর সৈকত কুমার বসু। কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুনছেন আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে রাখি আমাদের আজকের অর্থাৎ 23 জুলাই 2026 বৃহস্পতিবারের আগামী অনুষ্ঠান পরিচিতি। 7:05 শুনবেন লোকগীতি, আজ 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, স্থান বরন্তি পুরুলিয়া, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, রিম্পি চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, শুনবেন প্রথম পর্ব, সম্পাদনা পিউ দাস। সকাল 8:45 যুবমনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার। সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ দেশি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন আশিস চক্রবর্তী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 10:30 রামধনু, রামধনুতে শুরুতে শুনবেন নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়, তারপরে শুনবেন হাওয়াইন গিটার, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। সকাল 11:00 শুনবেন মহানায়কের গল্প, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। সকাল 11:15 অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য। এরপর সকাল 11:30 শুনবেন রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলী চৌধুরী। বেলা 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 বেতার নাটক হারিয়ে পাওয়া, রচনা নীলিমা সেন গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। বেলা 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। শুনবেন আপনার স্বাস্থ্য, ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার অর্পিতা সরকার। সন্ধ্যা 7:00 যুববাণী থেকে সুরের গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিকা ভট্টাচার্য। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আনন্দী কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে রাখলাম আমাদের আজকের আগামী অনুষ্ঠান পরিচিতি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি। লোকগীতিতে প্রথম শিল্পী মহুয়া বসু।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গী মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। প্রতিদিনের মতো আজ আবার একটি অজানা গন্তব্যের খোঁজ আপনার জন্য, সঙ্গে আমি আপনার ভ্রমণ সাথী দীপান্বিতা। আজ আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের এমন এক জায়গায় যেখানে লাল মাটির পথ, নীল আকাশ, সবুজ পাহাড় আর শান্ত জলের মায়ায় হারিয়ে যেতে পারেন আপনি। আজকের গন্তব্য পুরুলিয়ার বরন্তী।

0: শহরের ব্যস্ততা, যানজট, কংক্রিটের জঙ্গল আর প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে যদি একটু দূরে সরে যেতে চান, তাহলে বরন্তি হতে পারে আপনার জন্য একেবারে আদর্শ ঠিকানা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত এই ছোট্ট পাহাড় ঘেরা অঞ্চল প্রকৃতির প্রেমীদের কাছে যেন স্বপ্নের মতো। বরন্তির সবচেয়ে বড় আকর্ষণ তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে বিস্তীর্ণ জলাধার, আর তার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সারি, বিশেষ করে পঞ্চকোট পাহাড় আর বরন্তির জলাধারের মিলিত দৃশ্য মনকে এক নিমেষে ভালো করে দিতে বাধ্য। সকালের বরন্তি একরকম, দুপুরের বরন্তি আরেক রকম, আর সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যেতে শুরু করে, তখন এই জায়গায় যেন রূপকথার গল্পের মতো খেলা চলে, যেন সেজে ওঠে জায়গাটি। ভোরের নরম আলোয় পাহাড়ের গায়ে সূর্যের প্রথম কিরণ পড়ে, চারপাশে তখন অদ্ভুত এক শান্তি, পাখির ডাক, হালকা বাতাস আর জলের ওপর আলোর খেলা, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে জায়গাটিকে। আর বিকেলে, বিকেল নামতেই বরন্তির আকাশের রঙের খেলা শুরু হয়। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে চলে যায়, আকাশ কখনো কমলা, কখনো সোনালি, কখনো লালচে হয়ে ওঠে। সেই আলো এসে পড়ে জলাধারের জলে, আর তখনই তৈরি হয় বরন্তির সেই বিখ্যাত সূর্যাস্তের দৃশ্য। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন, তাহলে বরন্তি আপনাকে নিরাশ করবে না। পাহাড়, জল, আকাশ আর লাল মাটির পথ, প্রতিটি ফ্রেম যেন নিজেই এক একটি ছবি। তবে বরন্তি শুধু চোখের আনন্দ নয়, মন ভালো করারও এক অসাধারণ জায়গা। এখানে এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন, জলাধারের দিকে তাকিয়ে থাকুন, বিশ্বাস করুন এই নীরবতার মধ্যেও একটা সুন্দর সুর আছে। বরন্তির আশেপাশে রয়েছে ছোট ছোট গ্রাম, সেই গ্রামের মানুষের জীবনযাত্রা, মাটির বাড়ি, লাল মাটির রাস্তা, ক্ষেতের সবুজ আর স্থানীয় সংস্কৃতি, সব কিছু মিলিয়ে পুরুলিয়ার নিজস্ব একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আর পুরুলিয়া বলতেই আমরা ভুলতে পারি না এখানকার লোক সংস্কৃতির কথা, ছৌ নাচ, ঝুমুর গান, বাউল ফকিরের সুর, পুরুলিয়ার মাটির সঙ্গে মিশে আছে এইসব লোকজ ঐতিহ্য। ভ্রমণের সময় যদি স্থানীয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ পান, তাহলে অবশ্যই সেই অভিজ্ঞতা আপনার ভ্রমণকে আরও সুন্দর করে তুলবে। বরন্তির কাছে রয়েছে ঐতিহাসিক পঞ্চকোট রাজবাড়ি এবং পঞ্চকোট পাহাড়। ইতিহাস আর প্রকৃতিকে একসঙ্গে উপভোগ করতে চাইলে এই জায়গাগুলি আপনার ভ্রমণ তালিকায় থাকতেই পারে। এছাড়াও পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রাচীন মন্দির, পাহাড়, জলাধার এবং অজস্র ছোট ছোট গ্রাম। তাই বরন্তিকে কেন্দ্র করে আপনি চাইলে একটি সুন্দর উইকেন্ড পরিকল্পনা করতেই পারেন। এবার আসা যাক, কখন যাবেন বরন্তিতে? বরন্তি ভ্রমণের জন্য শীতকাল সবচেয়ে আরামদায়ক সময়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময় আবহাওয়া মনোরম থাকে, সকালে হালকা ঠান্ডা, পরিষ্কার আকাশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ভ্রমণকে করে তুলতে পারে আরও আনন্দদায়ক। তবে বর্ষাতেও বরন্তির অন্যরকম সৌন্দর্য, চারপাশে সবুজ আরও গাঢ় হয়ে ওঠে, পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা আর বৃষ্টি ভেজা প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই করবে। বরন্তিতে থাকার জন্য রয়েছে বিভিন্ন ছোট বড় রিসর্ট, হোমস্টে এবং পর্যটন আবাসন। অনেক জায়গা থেকেই জলাধার আর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়। তবে ছুটির মরশুমে গেলে আগে থেকে থাকার জায়গা বুক করে যাওয়াই ভালো। খাবারের ক্ষেত্রে পুরুলিয়ার নিজস্ব একটা স্বাদ রয়েছে বই কি, সাধারণ বাঙালি খাবারের পাশাপাশি স্থানীয় রান্নার স্বাদ নিতে পারেন। আর প্রকৃতির মাঝে বসে গরম চার হালকা খাবার, সেই আনন্দের সঙ্গে শহরের বিলাসপুর রেস্তোরাঁর কোনো তুলনাই কিন্তু হয় না। বরন্তি যাওয়ার পথ বেশ সুন্দর, ট্রেন বা গাড়িতে পুরুলিয়া কিংবা আদ্রা অঞ্চলে পৌঁছে সেখান থেকে গাড়িতে বরন্তির দিকে যাওয়া যায়। কলকাতা থেকে সড়ক পথে কিংবা রেলপথে পুরুলিয়া পৌঁছে তারপর স্থানীয় পরিবহনের সাহায্যে বরন্তি ঘুরে নেওয়া যায়। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, বরন্তি শুধুমাত্র বেড়ানোর জায়গা নয়, এটি প্রকৃতিকে অনুভব করার জায়গা, তাই এখানে গেলে প্রকৃতিকে ভালোবাসুন। জলাধারে প্লাস্টিক ফেলবেন না, যেন যত্রতত্র আবর্জনা ফেলবেন না, কিন্তু স্থানীয় মানুষ এবং তাদের সংস্কৃতিকে সম্মান করুন। কারণ আমরা পর্যটক হিসেবে কোনো জায়গায় যাই শুধু নিজের আনন্দের জন্য নয়, সেই জায়গার সৌন্দর্যকে ভবিষ্যতের মানুষের জন্য বাঁচিয়ে রাখাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব, তাই নয় কি? তাহলে কেমন লাগলো আজকের ভ্রমণ? ভাবুন তো, এক সকালে আপনি ঘুম থেকে উঠলেন, জানলার বাইরে তাকিয়ে দেখলেন দূরে পাহাড়, সামনে শান্ত জলাধার, আকাশে তুলোর মতো মেঘ, আর চারপাশে শুধু প্রকৃতির ডাক। কোথাও কোনো তারা নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু আপনি আর প্রকৃতি। এমন একটা জায়গায় কিছুটা সময় কাটানোর জন্য বরুণতে কিন্তু সত্যিই অসাধারণ। তাই যদি কখনো মনে হয় একটু হারিয়ে যেতে চায়, শহর থেকে একটু দূরে চলে যেতে চায়, নিজেকে নিজের মতন করে সময় দিতে চায়, তাহলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন পুরুলিয়ার বরুণতির পথে। লালমাটির দেশ আপনাকে ডাকছে, পাহাড় আপনাকে ডাকছে, জলাধারের শান্ত জল আপনাকে ডাকছে, আর প্রকৃতি যেন বলছে, এসো কিছুটা সময় আমার সঙ্গে কাটিয়ে যাও। তাহলে এই ছিল আজকের আসুন বেরিয়ে যান ভারতের ভ্রমণ। আজকের গন্তব্য ছিল পুরুলিয়ার বরন্তি। আমি ছিলাম সঙ্গে আপনার ভ্রমণ সাথে দীপান্বিতা। আবারও কোনো এক অচেনা অজানা অথচ অপূর্ব গন্তব্যের ঠিকানা নিয়ে আমরা আবারও আসব আপনার কাছে। সময় ঠিক এটাই, 7:15 সকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন, কারণ ভারত অনেকটাই বড়, দেখার অনেক কিছু আছে। তাই আসুন বেরিয়ে যাই ভারতে। মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 505 মিটার, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবরপত্রী প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। ১৯২৭ সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি

0: বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবর। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কার দাবকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাবকোভা জানান যে তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি মুগ্ধ হয়েছেন।
1: What is the most important? You have to be proud indeed of your nation. You have to be proud of your history. But also India has a woman as the president that is really something special, knowledgeable, with deep feelings, emotional intelligence.
0: এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিদ মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরিদ হ্রদ পরিদর্শনও যান। তিন দিন সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস ওদান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সরিন গ্রিন ডিয়ানুয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
2: लगभग 150 पेपर लीक के बारे में उन्होंने चर्चा की। ये जांच का विषय है और सरकार एक जिम्मेवार सरकार है, इसलिए निश्चित रूप से हर एक बात का जवाब जांच के साथ साथ जनता के सामने, देश के सामने दूध का दूध और पानी का पानी रखेगी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তন বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগে রূপায়ণে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপরও তিনি জোর দেন। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসাবে ভারতকে তুলে ধরতে হবে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তিক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অস্ত্রের বিষয়বস্তু প্রদর্শনের দায়ে গত দুবছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে।

0: প্রবীণ আইএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্টাল অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এসএসসি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। ১৯২৭ সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ১৯৩৬ সালের ৮ জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। ১৯৫৬ সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায় বহুজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে ১৯২৭ সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা টানা ১২ দিনে পড়ল। উভয় পক্ষই অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে যে এই হামলার লক্ষ্য হল হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরকাচি বলেছেন তার দেশ আক্রান্ত হলে পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করবে। তিনি বলেন ইরানের বিরুদ্ধে বিশেষ করে সে দেশের পরিকাঠামোর উপরে যে কোনো ধরনের হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভ বলেছেন ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরাভ জানিয়েছে মঙ্গলবার ম্যানিলায় এটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন গত বছরের আগস্ট মাসে অঙ্কোরেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। হারারেতে তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪:৩০। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত এই একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে। চাংঝাউতে আয়োজিত চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পি ভি সিন্ধু, আয়ুষ শেঠি এবং লক্ষ্য সেন সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ ১৬ উঠেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু রাউন্ড অফ ৩২ লড়াইয়ে স্বদেশের উন্নতি হুডাকে ২১-১৪, ৯-২১, ২১-১০ ব্যবধানে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৬ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাফকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদের সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর শেষ হল, পরে খবর স্থানীয় সংবাদের পরে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন সকালের আড্ডা।

ক্যালেন্ডারের পাতায় 23শে জুলাই একটি বিশেষ দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভারতীয় সম্প্রচার, সাহিত্য এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা তিনটি গুরুত্বপূর্ণ নাম ও ঘটনা। আর তাই আজ সকালের আড্ডায় থাকছে অনেকখানি ইতিহাস, থাকছে স্বাস্থ্য নিয়ে টুকিটাকি, আর থাকবে অবশ্যই বিজ্ঞান এবং খেলার দুনিয়ার নিয়ে কিছু কথা। সঙ্গে থাকছে আমি দীপান্বিতা। শুরুতেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এই গানটি।

আজ 23শে জুলাই ভারতের জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ভারতের বেতার সম্প্রচারের পথ চলা শুরু হয়েছিল। সেই পথ ধরে আজ রেডিও হয়ে উঠেছে আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী। খবর থেকে বিনোদন, গান থেকে নাটক, শিক্ষা থেকে সচেতনতা, রেডিও তার সহজ সরল অথচ শক্তিশালী কণ্ঠে পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত প্রান্তে। প্রযুক্তির যুগে টেলিভিশন, ইন্টারনেট আর সামাজিক মাধ্যমের ভিড়েও রেডিওর অবদান আজও অমলিন। রেডিও শুধু একটি মাধ্যম নয়, রেডিও হল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক উষ্ণ সেতু। কখনো সে আমাদের বন্ধু, কখনো শিক্ষক, আবার কখনো বা একান্ত আপনজন। জাতীয় সম্প্রচার দিবসে তাই শ্রদ্ধা জানায় সেই সমস্ত মানুষকে যাদের কণ্ঠ ও সৃষ্টিশীলতায় বেতার হয়ে উঠেছে কোটি কোটি মানুষের নিত্যদিনের সঙ্গী। এবারে শুনব কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

এই 23 জুলাই জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখায় ধরা পড়েছে বাংলার মাটি, মানুষ, সমাজ ও জীবনের নানা রূপ। গণদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা ইত্যাদি তাঁর সৃষ্টির ভাণ্ডার বাংলা সাহিত্যকে করেছে আরও সমৃদ্ধ। তাঁর জন্মদিনে তাঁকে গভীর শ্রদ্ধা জানায়। একই দিনে জন্মেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা বালগঙ্গাধর তিলক। তাঁর দৃঢ় কণ্ঠে উচ্চারিত হয়েছিল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। দেশের স্বাধীনতার জন্য তাঁর সংগ্রাম ও দেশপ্রেম ভারতবাসীর মনে আজও অনুপ্রেরণার উৎস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরও একটি উজ্জ্বল নাম চন্দ্রশেখর আজাদ। 1906 সালের আজকের দিনে অর্থাৎ 23 জুলাই মধ্যপ্রদেশের ভাবরা গ্রামে তাঁর জন্ম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ছিলেন এক নির্ভীক বিপ্লবী। তাঁর অদম্য সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তিনি বলেছিলেন, আমি আজাদ, আমি আজাদই থাকব। চন্দ্রশেখর আজাদ শুধু একটি নাম নয়, তিনি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে সাহস ও আত্মমর্যাদার এক অমর প্রতীক। তাই 23 জুলাই শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এদিন আমাদের মনে করিয়ে দেয় কণ্ঠের শক্তি, সাহিত্যের শক্তি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা। এই কথাতে এবার আমরা শুনব বিশ্বনাথ মৈত্রের কণ্ঠে একটি জনপ্রিয় গান।

ভালো নাই আজ ভাই ভাই কোলাহল, ভাই ভাই ভাই কোলাহল। আজ ভারতের হৃদয়ে কি প্রতিভেদের দল, কিন্তু সিংহের ছল নাই আজ ভাই ভাই কোলাহল, ভাই ভাই ভাই কোলাহল। স্বাধীনতা তার খুলে এবার মহাকাল করে গর্ভাত, ওরে তরুণীর দল ছুটে যায় তোরা, ওরে তরুণীর দল ছুটে যায় তোরা ঝঞ্ঝায় কর কি বাত। স্বাধীনতা তার খুলে এবার

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে।

0: রাখুন। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: বর্ষা মানেই একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা। এই সময়ে বাতাসে আর্দ্রতা বাড়ে এবং দূষিত জল ও খাবারের মাধ্যমে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। আবার অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বকেও হতে পারে চুলকানি, র্যাশ কিংবা ফাঙ্গাল ইনফেকশন। বর্ষায় পেটের সমস্যা এড়াতে সবসময় ফোটানো বা বিশুদ্ধ জল পান করুন। রাস্তার কাটা ফল, খোলা খাবার এবং অপরিষ্কার জল এড়িয়ে চলুন। হালকা গরম এবং সহজপাচ্য খাবার খান। পেট খারাপ বা ডায়রিয়া হলে শরীরের জলের ঘাটতি পূরণ করতে ওয়ারেস জল বা ডাবের জল পান করুন। এবার আসি ত্বকের যত্নে। বর্ষায় শরীর ও ত্বক যতটা সম্ভব শুকনো এবং পরিষ্কার রাখুন। ভেজা জামাকাপড় দ্রুত বদলে ফেলুন এবং ঘাম হলে পরিষ্কার জল দিয়ে শরীর ধুয়ে ভালোভাবে মুছে নিন। ত্বকে অতিরিক্ত চুলকানি বা র্যাশ হলে নিজের ইচ্ছে মতো ওষুধ বা স্টেরয়েড ক্রিম ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, ঘরোয়া যত্ন প্রাথমিকভাবে স্বস্তি দিতে পারে ঠিকই, কিন্তু সমস্যা গুরুতর হলে বা দীর্ঘদিন ধরে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তাই এই বর্ষায় একটু সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্বাস্থ্যকর অভ্যাসই পারে আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর উপভোগ করুন বর্ষার সৌন্দর্য। সঙ্গে এই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন রূপঙ্কর এবং শুভমিতার দ্বৈত কণ্ঠে। এখন সঙ্গীত শিল্পী মুকেশের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

তার কণ্ঠ একেবারে স্বতন্ত্র। অনেকের মতে ওই কণ্ঠস্বরে যেন মিশে আছে কোনো করুণ সুর, কোনো সুমধুর বেদনা। মুকেশ চাঁদ মাথুর, বেশি পরিচিত মুকেশ।

এই ছবির দুনিয়ায় সর্বাধিক জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীদের সারিতে তার স্থান। পুরস্কারও পেয়েছেন অনেক। রজনীগন্ধা ছবির কই বার ইউ ভি দেখা হ্যায় গানটি তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক।

মুকেশের জন্ম ১৯২৩-এর ২২শে জুলাই। বলিউডে ক্রমশ তিনি তার নিজের এক স্টাইল গড়ে তোলেন। তার বহু গানই ছবিতে রাজ কাপুর, মনোজ কুমার, ফিরোজ খান, সুনীল দত্ত ও দিলীপ কুমারের কণ্ঠে ব্যবহৃত। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায় অনারির সব কুছ সিখা হামনে।

পুরস্কৃত হয় পেহচান ও বেঈমান ছবির গান। খয়ামের সুরে তার কণ্ঠে কালজয়ী কভি কভি মেরে দিল মে আবারও এনে দেয়

1976-এর 27শে আগস্ট মুকেশের জীবনাবসান। সুরেলা কণ্ঠের এক আলাদা ঘরানা যেন তার সেই রেশ।

0: শুনলেন দৃষ্টিকোণ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
3: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: ভাবুন তো, একদিন মানুষ যদি চাঁদে বসেই নিজের শ্বাস নেওয়ার অক্সিজেন তৈরি করতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীরা এখন ঠিক এমনই সম্ভাবনা নিয়ে কিন্তু কাজ করছেন। চাঁদের মাটিতে রয়েছে অসংখ্য খনিজ পদার্থ। বিজ্ঞানীরা মনে করছেন বিশেষ প্রযুক্তির সাহায্যে এই খনিজ পদার্থ থেকে অক্সিজেন আলাদা করা সম্ভব হতে পারে। আর ভবিষ্যতে যদি এই প্রযুক্তি সফল হয়, তাহলে চাঁদে দীর্ঘ সময় ধরে মানুষের অবস্থান তৈরি করা অনেক সহজ হয়ে উঠতে পারে। শুধু অক্সিজেন নয়, চাঁদের মাটি থেকে পাওয়া উপাদান ব্যবহার করে ভবিষ্যতে জ্বালানি, নির্মাণ সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ তৈরির সম্ভাবনাও বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন। এর ফলে মহাকাশ গবেষণায় খুলে যেতে পারে এক নতুন দরজা। পৃথিবী থেকে সবকিছু বয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে মহাকাশেই যদি প্রয়োজনীয় কিছু সম্পদ তৈরি করা যায়, তাহলে চাঁদ হয়ে উঠতে পারে ভবিষ্যতের মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। অবশ্যই এই প্রযুক্তি এখনও গবেষণা এবং পরীক্ষার পর্যায়ে রয়েছে, কিন্তু বিজ্ঞানের ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে আজকের অসম্ভব ভাবনাই আগামী দিনের বাস্তবতা হয়ে ওঠে। তাই প্রশ্নটা থেকেই যায় বন্ধু, ভবিষ্যতে কি সত্যিই চাঁদের মাটিতে তৈরি হবে মানুষের নতুন ঠিকানা? উত্তর হয়তো লুকিয়ে আছে বিজ্ঞানের আগামী দিনের আবিষ্কারে। এখন বরং আমরা শুনি অপরেশ লাহিড়ির কণ্ঠে এই গানটি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলের পর ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের বিশেষ খবর। দারুণ ছন্দে রয়েছেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সম্প্রতি জাপান ওপেনে দুর্দান্ত পারফরমেন্স করে মহিলাদের সিঙ্গলসে শিরোপা জয় করেছেন ভারতের এই অলিম্পিক পদকজয়ী শাটলার। বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে হারিয়ে এই খেতাব জিতে সিন্ধু প্রমাণ করেছেন বড় মঞ্চে এখনও তিনি কতটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। জাপান ওপেনের সাফল্যের রেশ কাটতে না কাটতেই তার সামনে এবার নতুন চ্যালেঞ্জ, চায়না ওপেন 2026। টানা দ্বিতীয় একটি বড় শিরোপার লক্ষ্যে কোর্টে নামছেন সিন্ধু। ভারতের আর এক তরুণ প্রতিভা উন্নতি হুড্ডার সঙ্গেও তাঁর লড়াই নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। অন্যদিকে ক্রিকেটেও ভারতের সামনে নতুন সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে শেষ করার পর আজ অর্থাৎ 23 জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু করতে চলেছে ভারত। ব্যাডমিন্টনের কোর্ট থেকে ক্রিকেটের মাঠ, ভারতীয় ক্রীড়াঙ্গনে তাই উত্তেজনা এখন তুঙ্গে। কি বলেন বন্ধু? তাহলে এবারে একটি উত্তেজনামূলক গান শুনি শিল্পী লোপামুদ্রা মিত্র এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: এখন শুনবেন জানা অজানা।

জানা অজানায় চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা ধারাবাহিক কথিকার এই শৃঙ্খলায় আজ শুনবেন তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি লিখেছেন ডক্টর শঙ্কর ঘটক। চাঁদ সম্পর্কে যত তথ্য দরকার আমাদের তা এখনও ধরা দেয়নি, তা সত্ত্বেও চাঁদের বৈভবের খানিকটা চিত্র আমরা পেয়েছি। মহাকাশচারীরা যখন বিনা অথবা স্বল্প ঝুঁকিতে চাঁদে যাতায়াত করতে সক্ষম হবেন, তখন সাধারণ মানুষজনও চাঁদে যেতে চাইবে। এবারে প্রশ্ন হল, চাঁদ কি এমনিতেই মানুষের বসবাসের উপযুক্ত, নাকি ওখানে থাকার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন? একেবারে প্রাথমিক যে সমস্যাটা রয়েছে তা তো সবাই জানি আমরা, চাঁদে অক্সিজেন নেই। অক্সিজেন ছাড়া প্রাণীদেহ টিকে থাকতে পারে না, তবে চাঁদের পুরোটাই অক্সিজেনহীন নয়। চাঁদের উপরে যেসব পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে তার শতকরা প্রায় ৪০ ভাগই অক্সিজেন। সমস্ত অক্সিজেন থাকে যৌগ হিসেবে। পৃথিবীতে অনেকটা অক্সিজেন যেমন মুক্ত অবস্থায় থাকে তেমনটা নয়। যৌগ হিসেবে সঞ্চিত অক্সিজেনকে মুক্ত করার জন্য শক্তির প্রয়োজন, সেটাও পাওয়া যেতে পারে চাঁদে। সেখানে বিভিন্ন রূপে বিশাল শক্তির ভাণ্ডার আছে। দুটি প্রধান ভাণ্ডারের একটি অবশ্যই সৌরশক্তি, অন্যটি বিশাল সম্ভাবনায় পূর্ণ হিলিয়াম ৩। এগুলোকে কাজে লাগাতে প্রয়োজন কেবল যথার্থ প্রযুক্তির। টেকনোলজি প্রস্তুত থাকলেই অবশ্য হবে না, সেটাকে প্রয়োগের জন্য সঠিক ব্যবস্থাপনাও দরকার। সেটা সম্ভব হলে চাঁদে অক্সিজেন এবং শক্তির অভাব থাকার কথা নয়। একই কথা প্রযোজ্য জলের ক্ষেত্রেও। জল বিনা জীবন অচল। পানের জন্য, কৃষির জন্য অথবা পণ্য উৎপাদনের জন্য জল অপরিহার্য। মুশকিল হল এক অর্থে এটাও চাঁদে অমিল। বিজ্ঞানীরা আশা করছেন অনন্তকাল ধরে ছায়া ঢাকা অঞ্চল অথবা মেরু অঞ্চলের বিশাল বিশাল ক্রেটারে বরফ আছে, কিন্তু যতদিন না সেসব পাওয়া যাচ্ছে ততদিন চাঁদে জল প্রস্তুত করে নিতে হবে। জলের দুটো উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই চাঁদে আছে। এখানেও প্রযুক্তি উদ্ভাবনই প্রথম কাজ, এরপরেই আসবে খাদ্য উৎপাদন বা কৃষিকাজ। পৃথিবীর জীবমণ্ডলের বাইরে গিয়ে প্রয়োজন মতো খাদ্য উৎপাদন নিঃসন্দেহে কঠিন একটা কাজ। ক্ষীণ মাধ্যাকর্ষণ, সূর্যের বিকিরণ কতটা পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা। মহাকাশ থেকে আসা বিকিরণ, পর্যাপ্ত জল এবং সারের অভাব সমস্যাকে বহু গুণ বাড়িয়ে তুলেছে। চাঁদের মাটিতে পৃথিবীর গাছ কেমনভাবে মানিয়ে নেবে সে ব্যাপারে অনিশ্চয়তাও চাঁদে চাষবাসের জন্য বিশাল চ্যালেঞ্জ। পৃথিবী থেকে এত দূরে

0: বিপুল পরিবেশে বসবাস করাও সমস্যা। চাঁদের রেগোলেথ সেই সমস্যার সমাধান করতে সক্ষম এমনটাই মনে করছেন অনেক বিজ্ঞানী। রেগোলেথ থেকে বাড়ি বানানোর রসদ পাওয়া যায়, এর নাম দেওয়া হয়েছে লুনার ক্রিট। দু মিটার ব্যাসের দেওয়াল লুনাক্রিট দিয়ে তৈরি করতে পারলে ক্ষতিকারক সৌরঝড় ইত্যাদি থেকে রক্ষা পাবে চাঁদে বানানো বাড়ি। এবারে আসবে চাঁদের মালিকানা প্রসঙ্গ। চাঁদ, তুমি কার? চাঁদের ব্যবসায়িক গুরুত্ব বাড়ছে, সংঘাত সেই কারণেই প্রবল হচ্ছে। প্রকাশ্যে এসেছে আন্তর্জাতিক মহলে চাঁদের মালিকানার আইনগত দিক নিয়ে মতবিরোধ। 1968 সাল থেকেই চাঁদ সহ মহাবিশ্বের যাবতীয় বস্তু, এমনকি গ্রহ নক্ষত্রের কক্ষপথেরও রাষ্ট্রীয়, গোষ্ঠীগত এবং ব্যক্তিগত মালিকানার বিরুদ্ধে একগুচ্ছ বিধিনিষেধ কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল রাষ্ট্রসংঘ। 1979 সালে সমবেতভাবে মুন ট্রিটি নামে একটি আইনের খসড়া রচিত হল। শেষ পর্যন্ত 1984 সালে আইনে পরিণত হল এই ট্রিটি, যার মূল নির্যাস চাঁদের প্রাকৃতিক সম্পদের ওপর প্রতিটি বিশ্ববাসীর সমান অধিকার। 2022 সাল পর্যন্ত ভারতবাসী সহ 22টি রাষ্ট্র মুন ট্রিটির স্বাক্ষরকারী শরিক। 3টি রাষ্ট্র স্বাক্ষরদানে অসম্মতি জানিয়েছে, আমেরিকা, রাশিয়া এবং চীন। চাঁদের বিপুল সম্পদ ব্যবহার করে ভবিষ্যতে যে ব্যাপক শিল্প গড়ে উঠবে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিশ্বের জ্বালানি সমস্যার সমাধানে হিলিয়াম থ্রি এর ভবিষ্যৎ অবদান আজ আর কল্পবিজ্ঞানের বিষয় নয়। চাঁদে পা রাখার জন্য যে হুড়োহুড়ি লক্ষ্য করা যাচ্ছে তার কারণ বুঝতে এখন আর অসুবিধে হওয়ার কথা নয়। এবার শেষ করা যাক ভারতীয় উদ্যোগের কথা দিয়ে। জাপানের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আমাদের দেশ লুনার পোলার এক্সপ্লোরেশন বা লুপেক্স শুরু করবে 2028 সালে। ভারতের ইসরো আর জাপানের জাক্সা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফ এবং অন্যান্য উদ্দায়ী পদার্থের সন্ধানে খনন কাজ করবে। নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে উঠবে আমাদের মহাকাশ চর্চার ইতিহাসে। জানা অজানায় এতক্ষণ শুনলেন চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা, এই ধারাবাহিক কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি লিখেছেন ডক্টর শঙ্কর ঘটক। জানা অজানা আজ এ পর্যন্তই।
1: এখন অনুপম রায়ের কণ্ঠে একটি গান।

0: জানিয়ে রাখি আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আজ সাধারণত মেঘলা আকাশ এবং হালকা বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এতক্ষণ শুনলেন সকালের আড্ডা, উপস্থাপনায় দীপান্বিতা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গী মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে ২৬শে জুলাই ঠিক সকাল ১১টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৬শে জুলাই ঠিক সকাল ১১টায়।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন ঘুরে দাঁড়ানোর গল্প।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন, ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আমরা এমন মানুষদের সঙ্গে কথা বলি যাদের জীবনে কোনো না কোনো দিক থেকে একটা চ্যালেঞ্জ, কখনো কোনো একটা অন্ধকার দিক থাকে, একটা লড়াই থাকে, কিন্তু সেই লড়াই, সেই চ্যালেঞ্জে হার না মেনে তারা এগিয়ে চলেন। তারা জীবনের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তাদের নিজেদের লক্ষ্য পূরণ করেন, সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেন। আজ ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে যার সঙ্গে আমরা কথা বলবো, তিনি রিম্পি চক্রবর্তী।

0: আপনারা জানেন শারীরিক প্রতিবন্ধকতা এই শব্দটা আমরা ব্যবহার করি এখন, তাদেরকে আমরা একটা নাম দিয়েছি বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ, অনেক রকমভাবে ডাকা হয়। কিন্তু সবসময় তাদের জীবনের যে চ্যালেঞ্জগুলো, প্রতিবন্ধকতাগুলো আমরা সম্যক অনুধাবন করতে পারি না। সেরকমই রিম্পির জীবনের গল্প, তার লড়াই, সেই সব কথা আমরা আজকে শুনব। রিম্পি চক্রবর্তী আজ আমাদের ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে অতিথি। আপনাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে। রিম্পির বাড়ি কোথায়?
1: মদনপুরে।
0: কে কে আছেন বাড়িতে?
1: বাবা মা ভাই আছে।
0: আচ্ছা, এই যে খুব ছোটবেলায় প্রথম কিভাবে এই উপলব্ধিটা এলো যে একটা শারীরিক যে প্রতিবন্ধকতা আছে, শ্রোতাদের জন্য যেটা জানাই যে রিম্পির ডান হাতটি সুগঠিত নয় এবং দুটি হাতেই কিছুটা সমস্যা রয়েছে, প্রথম কখন সেই ব্যাপারটা আপনি নিজে উপলব্ধি করলেন?
1: বাড়ি থেকে বেরিয়ে যখন আমি কোনো মানুষের সাথে কথোপকথন করছি, তখন একটা করুণার দিক একটা রয়েছে মানুষের মধ্যে, একটা করুণা দেখা যায় অনেকের চোখে যে এরকম হলো কেন বা কিছু। অনেকের অনেক রকম বক্তব্য, অনেক কুসংস্কার, রীতিনীতি রয়েছে, এই জিনিসগুলো সাথে ছোটবেলা থেকে মানাতে গিয়ে আমার সমস্যা হয়েছে। কিন্তু বাড়ির যারা মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে মা বাবা, এনারা আমাকে সবসময় বুঝিয়েছে যে আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মানে পৃথিবীতে এসেছি, সেভাবে লিড করে চলতে হবে।
0: ডাক্তারি পরিভাষায় এটাকে
1: মানে এটা জন্মগত ভাবেই আমার এই সমস্যাটা রয়েছে আর কি। এবার যখন আমি হয়েছিলাম তখন মাও স্বাভাবিক একটু মানে আমাকে দেখে একটু অন্যরকম একটা তার দুঃখের একটা ভাব থেকে যায়। তো আমি পরে আমার দিদার থেকে এটা শুনেছি, মা তখন আমাকে সবকিছু বলেনি। এটা জন্মগত ভাবেই, অনেক ডাক্তারের সাথে কথাটা হয়েছে বা কলকাতাতে বহুবার এসেছে আমাকে নিয়ে চিকিৎসার জন্য। তো ওনারা বললেন যে এটার এমনি কোনো মানে চিকিৎসা এখন আপাতত হবে না, যদি আপনি করতে যান তাহলে যদি বাড়াবাড়ি হয়ে যায়, হিতে বিপরীত হয়ে গেলে তখন সমস্যা হবে। তো তখন তারা বললেন যে এরকম ভাবে ওর অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে, আপনাদের সমস্যা হবে না।
0: আপনি সমস্ত কাজ বা হাতে?
1: বা হাতেই, হ্যাঁ, সমস্ত কাজ বা হাতেই।
0: হ্যাঁ, লেখা
1: লেখা টেখা, হ্যাঁ, লেখার দিক থেকে আমার মায়ের অবদানটা অনেক বেশি আমার লাইফে। ফার্স্টে যে মায়ের কোলে আমরা বসে শিক্ষা নিই, তো এখানে স্বাভাবিকভাবে মায়ের অবদান রয়েছে। এছাড়া বাবাও সেখানে কোঅপারেট করেছে। এছাড়া বাড়ির অন্যান্য সদস্যরা যারা রয়েছে, আমার বয়স জ্যেষ্ঠা বড় মা থেকে শুরু করে, আমার জ্যাঠা থেকে শুরু করে, তারাও
0: যৌথ পরিবার
1: জেনা মানে যৌথ মানে পাশাপাশি সবার ঘর আর কি। না, আগে সব একসাথে খাওয়া দাওয়া হতো, পরে আস্তে আস্তে প্রত্যেকের মানে আলাদা আলাদা একটা পরিবার গঠন হয়েছে। তো সেখানে প্রত্যেকেই আর কি সাপোর্টিভ।
0: এবারে স্কুলে ভর্তি হলেন?
1: হ্যাঁ, 3.5 বছরে আমি স্কুলে ভর্তি হয়েছি, আমাদের ওখানকার একটা ইংলিশ মিডিয়াম টাইপের। তো ওখানকার স্যারেরাও মানে প্রচন্ড স্নেহের সাথে খুব ভালো ভাষা দিয়েছেন। সেখানেও অনেক স্মৃতি রয়েছে আমার, চেনা পরিচিত ম্যাক্সিমামই, ওই পাড়ার মধ্যে বা আশেপাশের এদিক ওদিক থেকে যেভাবে আসে। তো ওইখানে ক্লাস 4 অব্দি, তারপর ক্লাস 5 থেকে মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয়ে। গার্লস স্কুল যেহেতু, শিক্ষিকারা আমাকে খুবই ভালোবাসতেন আর কি, সেভাবেই আর কি দেখতেন। স্কুলে থাকতে গেলে তো মানে ভালো খারাপ সবকিছুর সাথে আমাদের অভ্যস্ত হতে হবে, আমাদের জীবনে সবাই আমাকে ভালোভাবে নিবে না, আর আমিও সবার সাথে যে ভালোভাবে মানে মনের একটা অন্যরকম একটা ফিল হয় যে আমার সাথে সবাই কথা বলবে কিনা।
0: হ্যাঁ, খুব স্বাভাবিক, ছোটবেলা থেকে আপনি তো বিষয়টা সচেতন এবং আপনি সেই জন্য অন্যদের দেখে বুঝতেও পারবেন যারা হয়তো বিষয়টা তাদের কাছে একটু
1: একটু
0: অস্বাভাবিক করেন বা একটু সেইভাবে।
1: সেরকমও ছিল, সেরকমও ছিল, অনেক প্রতিকূলতা রয়েছে এখানেও, যে স্কুলে আরো 5টা ছাত্রীদের সাথে নিজেকে পড়ানো বা নিজের সমস্যাগুলোকে ঠিকঠাক করে মানে নিজেকে ঠিকঠাক ভাবে সংযত করে রাখা।
0: এইটাই জানার যে তথাকথিত ভাবে স্বাভাবিক যারা একটা স্কুলে, বেশিরভাগ আমরা যাদের সেইভাবে স্বাভাবিক
1: স্বাভাবিক
0: বলে জানি, তাদের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে যদি ধরি, আমরা নিজেদের থেকে একটু অন্য কাউকে দেখলেই আমাদের মনে,
1: হ্যাঁ, এরকম ছিল মানে তারাও ঠিকঠাক ভাবে মানে আমাকে বুঝতে পারেনি বা সেটা একটা ব্যাপার যে হঠাৎ করে মানে মানুষের একটা দেহের একটা যে গঠন সেটা তো সবার থেকে আমার আলাদা রয়েছে এখানে। তো তারাও একটু কেমন মানে তাদের চোখের তাকানো ভঙ্গিটাও একটু অন্যরকম ছিল।

0: যেন আমি কোথাকার কোন প্রাণী, এরকম একটা ব্যাপার। প্রথম প্রথম যখন স্কুলে গেছি তখন একটু অন্যরকমই লেগেছে,
1: মন খারাপ হয়নি প্রথমে?
0: মন খারাপ হলেও সেটাকে আমি মানে যাই হোক বুঝিয়ে নিয়েছি, মানে ছোটবেলা থেকে আমি এইসবের দিক থেকে মানে নিজেকে ঠিকঠাক মানিয়ে নিয়েছি যে আমাকে এরকম সমস্যায় পড়তে হবে, আমাকে সেখান থেকে আমাকে সার্ভাইভ করে বেরোতেও হবে। তো সেই দিকগুলো অতটা বেশি খারাপ আমার লাগেনি, মানে খারাপ লাগলো সেটা ঠিকঠাক আমি ওখান থেকে বার হয়ে গেছি। আমরা যখন অন্যরকম কোনো পরিবেশে যাই তখনও সেখানে অনেক রকম মানুষ থাকে যারা এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে না, তারা দেখে একরকম কথা বলছে কিন্তু পেছনে গিয়ে অন্যরকম ভাবে একটা আকার ইঙ্গিত দিচ্ছে। তো এই জিনিসগুলো হয়েছে,
1: অনেকে অনেক সংস্কারও থাকে,
0: হ্যাঁ একটা কুসংস্কারের ভিত্তি যে তোমাকে দেখতে শুনতে ঠিকঠাক, তা তোমার এরকম জ্ঞান হলো তোমার মা নিশ্চয় কোনো ওই গ্রহণ ট্রহণ এরকম কিছু একটা মানা থাকে, যেটা
1: মানে কোনো একটা কিছুর ফল হিসেবে
0: তো আমি বলতাম যে এরকম বহু মানুষ হতে পারে, সেটা শুধুমাত্র গ্রহণ, এগুলো কোনো যুক্তিগতা নয়।
1: এবার স্কুলে তার পাশাপাশি ভালো বান্ধবী শিক্ষিকাদের মধ্যেও নিশ্চয়ই অনেক,
0: শিক্ষিকা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, আমার সমস্যাগুলো তারা বুঝতেন। আর আমি ছবি আঁকতাম একটা সময়, তো এখন আর আঁকা হয় না, মানে অনেক বছর আগে ওটা ছেড়ে দিয়েছি, মানে ওই একটি চর্চা মাঝে মধ্যে হয় বাচ্চাদেরকে যখন পড়াই, তো তখন ওদের কোনো প্রজেক্টের কোনো ছবি টবি আমার কাছ থেকে ওরা করে, তো এরকম ভাবে চলেছে। তো আমার ছবি আঁকাটা ছোটবেলা থেকে টিউটর আসতো বাড়িতে, উনি শেখাতেন, আমি অনেক জায়গায় আঁকার প্রতিযোগিতা গেছি, সেখানে আমি স্ট্যান্ডও করেছি। আইনে উঠে মনে হয় অতিরিক্ত পড়ার চাপ, আর আমিও সেটাকে নিতে পারছিলাম না সকলটা, তো আমি তখনই আর কি ছেড়ে দিয়েছি। মানে তবে একটা চর্চা রয়েছে যে কোনো প্রজেক্টের কাজ, আর এইচএস পাশ করার পর থেকে আমি টিউশনই করি আর কি।
1: বেশ,
0: ওখানেও ছেলে মেয়েরাও স্বাভাবিকভাবে আমার সাথে খুব ভালোভাবে মানিয়ে ফেলেছে, কোনো অসুবিধা হয়নি সেখানে।
1: আর উচ্চ মাধ্যমিকের পর উচ্চ শিক্ষায় যাওয়া, এইটা কোন বিষয় নিয়ে পড়লেন গ্রাজুয়েশন?
0: ইতিহাস।
1: তারপর সেখান থেকে মাস্টার্স ডিগ্রি,
0: সেখান থেকে মাস্টার্স করা, তারপর বিএড করা, 23 বিএড কমপ্লিট হয়েছে আমার।
1: এখন হচ্ছে চাকরির
0: একটা সন্ধানে।
1: কোন চাকরির পরীক্ষা দিচ্ছেন বা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন?
0: বলতে গেলে আমার স্কুল টিচারেরটাই দিকটা বেশি ঝোঁক পরিমাণে, কিন্তু অনেক বছর হলো এটা বন্ধ রয়েছে। এছাড়া আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় সেগুলোতেও পরীক্ষা দেওয়া হচ্ছে, দেখা যাক। রেলের পরীক্ষাও দেওয়া হয়েছে, এবার একটা পরীক্ষা দিলেই তো হবে না, প্রচুর পরিমাণে চেষ্টা না করলে এখনকার দিনে মানে কাজ বাজ পাওয়া খুবই।
1: বেশ কিছু বছরই পেরিয়ে এসছেন শৈশব থেকে, অনেক রকম অভিজ্ঞতাই হয়েছে, এখন আর কখনো কোনো আক্ষেপ হয় যে একটা যে খামতি বা আমারই কেন হলো, বা সেইটাকে ইতিবাচক মানসিকতা দিয়ে কিভাবে এগিয়ে চলেন?
0: খামতি তো রয়েছে, খামতিটা থেকে যাবে, যে আর পাঁচটা মানুষকে যখন দেখি তাদের হাঁটা চলা, তাদের কথা বলা, বা তারা কোন পেশায় কাজ করছে সেটা দেখে স্বাভাবিক নিজেকেও ওরকম মনে হয় যে আমারও যদি হাত থাকতো তাহলে আমি অন্যান্য দিকে আমি এগোতে পারতাম, কিন্তু যেটা আমার হয়ে গেছে অলরেডি, যেটা রয়েছে সেটাকে তো আমি পরিবর্তন করতে পারবো না, এবার আমাকে এটাকে কাজে লাগিয়ে লাইফে কিছু না কিছু একটা করতে হবে।
1: বেশ, এখন আপাতত শিক্ষকতা করা,
0: হ্যাঁ শিক্ষকতার পেশাটাকে খুব শ্রদ্ধা করি, ছোটবেলা থেকে ওটার প্রতি একটা আমার টান রয়েছে। আমি চাই যে স্কুল শিক্ষক হয়ে ছেলে মেয়েদের সঠিক দিশা যাতে দেখাতে পারি, তাদের কোনো কিছুকে জানার চেনার, তাদের মধ্যে একটা আদর্শ মূল্যবোধ যাতে জাগ্রত হয়, সেই জন্য মানে শিক্ষকতাটা আমার খুবই পছন্দ আর কি।
1: বেশ, আর এখন যাদের আপনি প্রাইভেট টিউশনই পড়াচ্ছেন, সেক্ষেত্রে একটা তো অভিজ্ঞতা হচ্ছেই, ক্লাসরুম টিচিং এর বাইরেও যে পড়ানোর ব্যাপারটা আপনি সেটা করতে পারছেন, তাদেরও কোনো ভালো ফলাফল হলে একটা যে তৃপ্তি সেটা একটা নিশ্চয়ই থাকে।
0: হ্যাঁ, প্রত্যেক ছাত্রছাত্রী যে সবসময় যে ওরা পড়াশোনার মধ্যে থাকে তাও না, অনেকেই আছে যে পড়াশোনার থেকে একটু খেলাধুলার প্রতি বেশি একটু আগ্রহ, তো ওদের পড়াতে গিয়ে ওদের যে সমস্ত ইচ্ছা মানে ওদের আগ্রহ যেদিকে সেদিকে ওরা আমার সাথে শেয়ার করে, অনেক কথাই আমার সাথে বলে, আমি ওদের সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করি। এবার শিক্ষক মানে সবসময় আমি খুব রাগী ভাবে থাকবো, ওদের সাথে খাপ খাওয়াতে গেলে ওদের মতো করে নিজেকেও ভাবতে হবে, তাই সেই দিক থেকে ওরাও আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, খুবই ভালোবাসে, মানে ওরা আমার কথা শোনেও। এবার প্রত্যেকের মুখস্থবিদ্যা তো সবসময় ভালো থাকে না, এবার তার মধ্যে ভালো খারাপ সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে আমাকে খুব ওরা ভালোভাবে আর কি গ্রহণ করেছে।
1: কোন ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান?
0: গত বছর ক্লাস 9 ছিল, 7 ছিল, 6 ছিল, আর এই বছর 4 জন 6 আছে, 1 জন 7 এরও বাচ্চা আছে, আর এছাড়া ক্লাস 2 আছে, আবার 3ও আছে।
1: বেশ, সবশেষে এটা জানতে চাইবো যে অনেকেই আপনার মতো একটা প্রতিবন্ধকতা নিয়ে বিশেষভাবে সক্ষম, যারা লড়াই করছেন, যারা এগিয়ে চলতে চাইছেন, কখনো কখনো হয়তো একটু মানসিকভাবে কখনো ভেঙে পড়ছেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতে চান।
0: আমি যেহেতু ওই পথেরই লোক, তো আমি বলবো যে নিজেকে দুর্বল না করাই ভালো। মানে লোকের কথা শুনে সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে সবসময় আমরা নেগেটিভটাকে বেশি পরিমাণে প্রাধান্য দেবো, পজিটিভিটিটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে। তো তাদের জন্য আমার একটাই বার্তা যে নিজের মনকে শক্ত করতে হবে, যে কোনো পরিবেশে যে কোনো কিছুতে হার মানলে চলবে না, আমাদেরকে লড়াই করে যেতে হবে। কারণ লড়াই না করলে জীবনে আমি বাঁচার স্বাদটাই পাবো না। আর লোকের কথা যদি আমি শুনি সেটাকে যদি প্রাধান্য দিই, আমার পৃথিবীতে আসার কোনো মানেই হয় না, আমার তাহলে সংগ্রামের কোনো দরকারই হয় না। আর আমাকে তাহলে এক জায়গাতে চুপ করে একটা ঘরের মধ্যে নিজেকে আটকে রাখার মতো ব্যাপারটা হবে। তো আমি আমার লাইফ দিয়ে এটাই বুঝেছি যে কারোর কথায় না ভেবে নিজেকে নিয়ে ভাবার ভালো, যেটাতে আমার ভালো হবে, যেটাতে প্রত্যেকের ভালো হবে, সে হবে এগুলো।
1: অনেক শুভেচ্ছা রইল রিম্পি আপনার জন্য, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
2: শুনলেন অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প। আজ এই অনুষ্ঠানে স্টুডিওতে ছিলেন রিম্পি চক্রবর্তী। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবর্ষি ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুব মনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী শ্রেয়া মৌলিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনায় সুরজিৎ কর্মকার।

শুনলেন যুব মনে গানে গানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান কিছুক্ষণ পরে। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ দেশি রাগে শুনবেন খেয়াল পরিবেশন। পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন আশিস চক্রবর্তী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শুরু হচ্ছে দেশি রাগে খেয়াল পরিবেশন, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

0: এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনলেন দেশে রাগে খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, তাঁকে তবলায় সহযোগিতা করছিলেন আশিস চক্রবর্তী এবং হারমোনিয়ামে ছিলেন সোমনাথ বর্ধন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রী বন্ধু দীপান্বিতা দাস, এখন আপনাদের সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের আজ মনের মতো গান অনুষ্ঠানে স্বাগত জানাতে স্টুডিওতে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। আচ্ছা, এই যে মনের মতো, এই বিষয়টা ঠিক কেমন বলুন তো? মানে ঠিক কতটা হলে মনের মতো হলো বলা চলে? সেটা কি আমাদের মন সত্যি বুঝতে পারে? না না না, দিনের শুরুতেই গুরুগম্ভীর আলোচনা করে মোটেই আপনাদের বিব্রত করব না। তবে ব্যস্ততার মাঝে মনকেও তো কখনো কখনো সময় দিতে ইচ্ছে করে, বলুন। তার চেয়ে বরং মনের হদিশ জানার আজ একটু চেষ্টা করা যাক। শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান শুনে কি মনে হয় দেখুন তো।

সত্যি যেন মনে হচ্ছে আমরা স্বপ্ন পূরণের জন্য আকাশে পাড়ি দিয়ে ডানা মেলে উঠতে চাই, কিন্তু সেই একলা উড়ানে আমরা ভালোবাসাকেই হয়তো সবচেয়ে বেশি করে খুঁজি, তাই না? আসলে ভালোবাসা সেটা তো নিজের বাড়িটাই, সেটা বুঝতে পারলেও যখন ফেরার উপায় থাকে না, তখন ভাঙা মন রাঙা হয় গানে। সহজ করে বলি, যেমন ধরুন কর্মসূত্রে আপনি দীর্ঘদিন ঘর ছাড়া, তখন ভারাক্রান্ত মনে কি মাঝে মধ্যে এই গানটা বেজে ওঠে না?

কণিকা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে রবি ঠাকুরের এই গানটা শুনতে শুনতে কি একটু আনমনা হয়ে গেলেন? সকালের ব্যস্ততার মাঝে আপনার মনটাও কি ঘরের দিকে ফিরতে চাইছে? চলুন আজ ভাঙা মন আর রাঙা গান নিয়েই তবে এগিয়ে যাই। না, মন ভাঙলে যে সবসময় গান আসবে এমন নয়, কিন্তু যখন আসে তখন তার সুরে লাল হয় আকাশ। আজ সেই বিরহী মনকে বরং গানের রং দিয়ে রাঙানো যাক। এবারের গান জানি দেখা হবে ছবি থেকে কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে।

তবে বিরহের করুণ রস কি শুধুই চোখ ভেজায়? না, অনেক সময় তো এমনও হয়, হঠাৎ আপনার স্মৃতিশক্তি আপনাকে কোনো এক ভালো লাগা মুহূর্তে পৌঁছে দিল, আন মনে তখন আপনার ঠোঁটে চিলতে হাসি ফুটল, এরকম তো কতবার হয়, তাই না? আচ্ছা, এই মুহূর্তে তেমন কিছু কি মনে পড়ে যাচ্ছে? না মনে পড়লেও এবার নিশ্চয়ই মনে পড়বে। আপনার বিরহী মনে সুখস্মৃতি উস্কে দিতে এবার রইলেন শচীন দেব বর্মণ।

আহা, বিরহের মধ্যেও যে এত তৃপ্তি আছে সেটা এই গানে বড়ই নিবিড়ভাবে ফুটে উঠেছে, তাই না? আবারও একটা ছবির গানের কথা মনে পড়ে যাচ্ছে। গল্পের নায়িকা সুলেখার মন নায়ক অবনীশের জন্য আকুল হয়ে উঠেছে। সেই আকুলতা ধরা পড়ছে তার পিয়ানো বাজিয়ে হাসি মুখে গান গাওয়ার মধ্যে। আনন্দের মাঝেই বিরহের একটা চোরা স্রোত যেন বয়ে যাচ্ছে। অনেক শ্রোতা বন্ধুরাই নিশ্চয়ই ধরে ফেলেছেন, ছদ্মবেশী ছবি থেকে সেই গান রইল আশা ভোঁসলের কণ্ঠে।

ভাঙা মন আর রাঙা গানের কথা বলছি, আর শ্রী রাধিকাকে মনে পড়বে না তা তো হতে পারে না। শ্রী রাধিকার বিরহ ঘিরে কত কাব্য, কত যে গান রয়েছে বাংলা সাহিত্য জগতে, তা গুণে শেষ করা যাবে না। শ্রীকৃষ্ণ বিরহে কাতর শ্রী রাধিকার ভাঙা মনের গানে আমাদের রাঙিয়ে তুলতে এবার রইল অতুল প্রসাদ সেনের গান, রইল ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে।

এই গানটির সূত্র ধরেই এগিয়ে যাব পরবর্তী গানের দিকে। সেখানেও কর্মজীবনের প্রয়োজনে কিন্তু সুদূরের পথ পাড়ি দিতে হয়, তবে তাতে কোনো চাকচিক্য নেই, আছে মেহনতি মানুষের কঠোর সংগ্রাম আর প্রবল অনিশ্চয়তা। তবু সেই বিরহেরও সাক্ষী থাকে গান, বিচ্ছেদের সেই করুণ সুরে ঝরে পড়ে ভালোবাসায় রাঙানো কলি। রইল হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

যদি গান দিয়ে কাহিনী বুনতে বলা হয় তাহলে এই গানের পরে কোন গানের কথা মনে করবেন কমেন্টে লিখতে পারেন। কিন্তু তবে আমার এই মুহূর্তে মনে পড়ছে সেই এক ঝলক দেখা পাওয়ার অপেক্ষায় যে গান প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন। আসলে বিরহ তো এমনই, 10 দিনের অপেক্ষাকেও মনে হয় যেন বহু যুগ। সেই অনন্ত অপেক্ষায় থাকা ভাঙা মনের সেই যে রাঙা গান।

ভাঙা মনের কথা কি শুধু প্রেয়সী বলতে পারে? আদরের মেয়ের মনকে যদি ভাসিয়ে নিয়ে যায় তার বাবার স্মৃতি, সেই অতীতের রং কি রাঙিয়ে দেবে না মেয়েটির মন? ভাঙা মনের রাঙা গানে এবার থাকলো সেই বাবা মেয়ের অতীত চাপন। দ্বৈত

ভাঙা মন রাঙা গানের আসরে আজ সেই সব বিরহের কথাই বলছি যা শত কষ্টেও মনকে একটা তৃপ্তিকর অনুভূতি দেয়। তবে প্রসঙ্গ যেহেতু মন খারাপের, তাই খারাপ মনকে ভালো করার একটা উপায়ও এই সুযোগে একটু বলি। কথাটা অবশ্য মনোবিদরাই বলছেন। কি বলছেন তারা? বলছেন, পৃথিবীর সকল ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আত্মনিমগ্ন হন কিছুটা সময়ের জন্য, নিজের ভেতরে ডুব দিন, তুলে নিয়ে আসুন আপনার ভেতরে লুকিয়ে থাকা না বলা ভাবনাগুলো, ডায়েরিতে লিখে ফেলুন। দেখবেন মনের ভাবনাগুলো লেখার পর অনেকটা হালকা বোধ করবেন। জানেন তো, রবীন্দ্রনাথও যখন 1878 সালে প্রথমবার ইউরোপে যান, সেই কিশোর বয়সে তাঁর মন খারাপের সঙ্গী ছিল চিঠি। সদ্য দেশ ছেড়ে প্রিয়জন ছেড়ে আসা

টি কিশোর মুখের ভাষাতেই সহজভাবে বিলেতে জীবনযাত্রার উচ্ছল বর্ণনা দিয়ে চিঠিগুলি লিখতেন। সেই কারণেই তো আজকের অনুষ্ঠানে ভাঙা মনের রাঙা গানগুলোই আপনাদের জন্য বেছে নিচ্ছি। মন খারাপকে সৃজনশীলতায় বদলে ফেলা একটি গান শোনাতে এবার থাকলো ব্যান্ড মোহিনের ঘোড়াগুলি। বহু দূরে বসে যখন ঘরে ফেরার কথা মনে হবে, তখন আপনার মনে পড়বে এই গান।

দেখতে দেখতে তো আসর শেষের সময় উপস্থিত। তবে শেষ গানে যাওয়ার আগে একবার মনে করিয়ে দিতে চাই আপনাদের কাছে যে আপনাদের মতামত আমাদের কাছে অতীব মূল্যবান, তাই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে একদম ভুলে যাবেন না। মতামত জানান maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com এই ঠিকানায়, অথবা চলে যান আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীর কমেন্ট বক্সে। মনে রাখবেন AKASHBANIMAITRWE, অর্থাৎ মাঝে কিন্তু বি রয়েছে, ভি নয়। তাহলে এবার বিদায় নেবার পালা, বিদায় জানাবো গানে গানে। আসা যাওয়ার স্রোত তো জীবনভর চলতেই থাকে, তাই ঘরে ফেরার পরে আবার সময় আসে ঘর ছাড়ার। সেই ঘর ছাড়ার বিরহে ভাঙা মনের রাঙা গানে এবার নচিকেতা চক্রবর্তী। মনের মতো গানের আসরে আজ আপনাদের সঙ্গী ছিলাম আমি, আম্রপালি ঘোষ মিত্র। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

তো শেষে এই পথে যদি আসি আবার, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে

শুনলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ রামধনুতে প্রথম নিবেদন নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়।

নানা রঙের অনুষ্ঠান রামধনুতে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়। রামধনু অনুষ্ঠানের আজকের দ্বিতীয় নিবেদন হাওয়াইয়ান গিটার, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে শুনছিলেন হাওয়াইয়ান গিটার শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মহানায়কের গল্প।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের মহানায়কের গল্প অনুষ্ঠানে স্বাগত জানাতে আজ রেডিও রেপারে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। ১৯২১ সাল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন চলছে। সেই আন্দোলন দমন করতে চলছে ব্রিটিশ পুলিশের ব্যাপক অত্যাচার। সর্বত্র ধরপাকড় শুরু হয়েছে, ক্রমশ ভরে উঠছে কারাগার। বেনারস থেকে অন্যদের সাথে গ্রেপ্তার করা হয়েছে 15 বছরের বেশ মজবুত শরীরের এক ছেলেকে। আদালতে তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ছেলেটি নির্ভয়ে জবাব দিলেন, আজাদ। বাবার নাম কি? সাহসের সাথে উত্তর এল, স্বাধীনতা। বিরক্ত হয়ে ম্যাজিস্ট্রেট আবারও জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? এবারও দৃঢ়তার সঙ্গে জবাব এল, জেলখানা। রেগে গিয়ে ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি হিসেবে 15টি বেত্রাঘাত এবং 15 দিনের কারাদণ্ডের আদেশ দিলেন। বেতের আঘাতে ছেলেটির সারা শরীর কেঁপে উঠছিল, শরীর থেকে রক্ত ঝরছিল, কিন্তু প্রতিবারই তার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠছিল। পরের দিন প্রভা পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় বীর বালক আজাদ শিরোনামে এক সংবাদ। সে খবর সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতের সমস্ত স্বাধীনতাকামী মানুষের কাছে তিনি আজাদ নামে পরিচিত হন। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এই ছেলেটির নাম চন্দ্রশেখর আজাদ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এই বীর সন্তানই আমাদের আজকের মহানায়কের গল্পের নায়ক। ১৯০৬ সালের 23 জুলাই মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদ। তাঁর বাবার নাম পণ্ডিত সীতারাম তিওয়ারি, মা জাগরণী দেবী। চন্দ্রশেখর প্রাথমিক পড়াশোনা শেষ করে বেনারসের কাশী বিদ্যাপীঠ থেকে সংস্কৃত শিক্ষা লাভ করতে যান। তাঁর মা চেয়েছিলেন চন্দ্রশেখর সংস্কৃত পণ্ডিত হন, তাই তাঁর বাবাকে রাজি করিয়ে তিনি তাঁকে কাশী বিদ্যাপীঠে পড়াশোনার জন্য পাঠান। কিন্তু দেশমাতৃকার বীর সন্তান কি স্বাধীনতা আন্দোলনের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? ১৯০৬

উনিশ সালের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড ঘটে। তখন চন্দ্রশেখরের বয়স মাত্র ১৩ বছর। বেনারসের কাশী বিদ্যাপীঠের সংস্কৃত বিভাগের ছাত্রটির মনে এই ঘটনা প্রবল আলোড়ন সৃষ্টি করে এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগদানের জন্য তার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। ১৯২১ সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করলে নির্দ্বিধায় আজাদ সেই আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন এবং কারাবরণও করেন। এই আন্দোলন যখন দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত ব্যাপকভাবে প্রসার লাভ করছিল, তখনই হঠাৎ চৌরি চৌরায় জনতার উপর পুলিশের গুলি চালানোয় ক্ষিপ্ত জনতার হাতে কয়েকজন কনস্টেবলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলেন। আন্দোলনকারী জনতা, বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে বিভ্রান্তি ও চরম হতাশা সৃষ্টি হয় এবং কংগ্রেসের কার্যনীতির প্রতি তখন অবিশ্বাসের মনোভাব দেখা দেয় অনেকেরই। গান্ধীজির দর্শনের প্রতি অনাস্থা তৈরি হয় আজাদের মনেও। ইতিমধ্যে উত্তর ভারতে গড়ে উঠেছে নতুন বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। বেনারসে এই সংগঠনের দায়িত্বে ছিলেন প্রণবেশ চট্টোপাধ্যায় এবং মন্মথনাথ গুপ্ত। চন্দ্রশেখর আজাদ প্রণবেশ চট্টোপাধ্যায়ের সংস্পর্শে আসেন। উত্তর ভারতে এই নতুন সংগঠনের কর্মকাণ্ড দ্রুততার সাথে বাড়তে থাকে। বিপ্লবীরা সরকারি কোষাগার লুট করে তহবিল সংগ্রহের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী ১৯২৫ সালের ৯ই আগস্ট উত্তরপ্রদেশের কাকোরি ও আলমনগর স্টেশনের মাঝামাঝি জায়গায় লখনৌগামী ট্রেন থামিয়ে সরকারি কোষাগারের টাকা লুট করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই ঘটনা স্মরণীয় হয়ে রইল কাকোরি ট্রেন ডাকাতি নামে। ১৯২৬ সালে কাকোরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লাহ খান, রাজেন্দ্রনাথ লাহিড়ি এবং ঠাকুর রোশন সিংয়ের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়। ব্রিটিশ পুলিশ শুধুমাত্র ধরতে পারেনি এই মামলার অন্যতম প্রধান আসামি চন্দ্রশেখর আজাদকে। তিনি পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পেরেছিলেন। কাকোরির এই ঘটনার পরে পুলিশ এবং প্রশাসনের তৎপরতা অনেক গুণ বেড়ে যায়। বিপ্লবীরা একের পর এক গ্রেপ্তার হয়ে যাওয়ার ফলে সংগঠনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, কিন্তু হার না মানা মনোবল এবং অপরাজেয় ইচ্ছাশক্তি নিয়ে আজাদ সংগঠনের পুনর্গঠনের দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নেন। গ্রেপ্তারি এড়াতে সংগঠনের কর্মকাণ্ড শাহজাহানপুর থেকে সরিয়ে পশ্চিম উত্তরপ্রদেশের ঝাঁসিতে স্থানান্তরিত করেন। এখানে সদাশিব রাও মলকাপুরকর, বৈশম্পায়ন, ভগবান দাস মাহর প্রমুখদের নিয়ে শুরু হয় তাঁর কাজ। এইভাবে উত্তর ভারতে সংগঠনের কর্মকাণ্ড বিস্তারের প্রক্রিয়াতেই ভগৎ সিং, সুখদেব, রাজগুরু সহ পাঞ্জাবের বিপ্লবীদের সাথে তাঁর পরিচয় হয়। ১৯২৮ সালে এই সংগঠনের নামের সঙ্গে সোশ্যালিস্ট শব্দ জুড়ে নতুন নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন।

1928 সালের 14ই ডিসেম্বর চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপার এবং জয় গোপাল পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্কটকে হত্যা করতে গিয়ে ভুল করে ডিএসপি স্যান্ডার্সকে হত্যা করেন। পালানোর সময় চন্দ্রশেখর আজাদের কভার ফায়ারিংয়ে কনস্টেবল চান্নান সিং মারা যান। ব্রিটিশ পুলিশ এবারেও বিপ্লবীদের ধরতে পারে না, তারা পালিয়ে যেতে সক্ষম হন। বিশ শতকের শেষের দিকে ব্রিটিশ শাসক ভারতীয় জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ ও প্রতিবাদী আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে কেন্দ্রীয় আইন পরিষদে পাবলিক সেফটি বিল ও ট্রেড ডিসপিউট বিল নামে দুটি বিল পেশ করে। দেশ জুড়ে সর্বত্রই এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 1929 সালের 9ই এপ্রিল অ্যাসেম্বলি চলাকালীন সেখানে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করে বিলের প্রতিবাদ ধ্বনিত করেন। এই পুরো পরিকল্পনাটি করা হয়েছিল চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে। এই ঘটনা ব্রিটিশের ভীতকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর ব্রিটিশ পুলিশ একে একে বিপ্লবীদের গ্রেপ্তার করতে থাকে এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা শুরু করে, যা লাহোর ষড়যন্ত্র মামলা নামে খ্যাত। বিচারে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসির আদেশ দেওয়া হয়। লাহোর ষড়যন্ত্র মামলা চলাকালীন চন্দ্রশেখর আজাদ আত্মগোপন করেছিলেন। ব্রিটিশ পুলিশ তাকে জীবিত বা মৃত ধরার জন্য বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। এসব সত্ত্বেও নিজের জীবন বিপন্ন করে সংগঠনকে পুনর্গঠন এবং ভগৎ সিং সহ বিপ্লবীদের জেল থেকে মুক্ত করার নানা পরিকল্পনাও তিনি করেছিলেন, কিন্তু বাস্তবে কোনোভাবেই তা ফলপ্রসূ হয়নি। বুক ভরা নিরাশা নিয়ে চন্দ্রশেখর 1931 সালের 27শে ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন সদস্য সুখদেব রাজের সাথে দেখা করতে আসেন। কিন্তু একজন বিশ্বাসঘাতক গোপনে পুলিশকে সেই খবর দিলে আলফ্রেড পার্কে আজাদকে পুলিশ ঘিরে ফেলে এবং তাকে আত্মসমর্পণ।

আত্মাহুতি দেন ভারত মাতার বীর সন্তান বিপ্লবী চন্দ্রশেখর আজাদ। তার ব্যবহার করা কট পিস্তল এলাহাবাদ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। সেদিন চন্দ্রশেখরের মৃতদেহকেও পুলিশ ভয় পেয়েছিল। বেশ কিছুক্ষণ তারা মৃতদেহর কাছে যেতে শঙ্কিত বোধ করে। পরে তার মৃতদেহ রসুলবাদ ঘাটে পোড়ানোর জন্য লুকিয়ে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে আলফ্রেড পার্কের পুরো চত্বরে ব্রিটিশ বিরোধী গানে সোচ্চার হয়ে ওঠে জনগণ। চন্দ্রশেখর আজাদ তাঁর কাজের মধ্যে দিয়ে বীরত্বের এক নতুন পরিভাষা লিখেছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর শুরু করা আন্দোলন আরও গতি পেয়েছিল। চন্দ্রশেখর আজাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তখনকার যুব সমাজের একটা বড় অংশ। আজ তাঁর জন্মদিবসে আমরা আকাশবাণী মৈত্রী পরিবার কান রেখেছিলাম ইতিহাসের সেই সংগ্রামী অধ্যায়ে, স্মরণ করলাম দেশমাতৃকার বীর সন্তানকে। তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধাবনত প্রণাম এবং অঙ্গীকার রইল আমাদের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায় আমরা যেন কখনো না ভুলি। অনুষ্ঠানের শেষ লগ্নে মনে করিয়ে দিই মতামত জানানোর ঠিকানাগুলো। মৈত্রীবন্ধু @gmail.com আমাদের ইমেল করার ঠিকানা, এবং আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে রয়েছে আজকের অনুষ্ঠানের পোস্ট। সেখানেও কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকের অনুষ্ঠান। বিপ্লবী চন্দ্রশেখর আজাদকে স্মরণ করে আজকের মহানায়কের গল্প এখানেই শেষ করতে হবে সময়ের নিয়মে। সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র।

শুনছিলেন মহানায়কের গল্প। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অতুল প্রসাদ সেনের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য।

সৌমী ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

রমগীতি অনুষ্ঠানে আজকের প্রথম নিবেদন অমলেন্দু বিকাশ কর চৌধুরীর কথায় সুরে গান গেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। পরের গানে শিল্পী সবিতা চৌধুরী, গেয়েছেন সলিল চৌধুরীর কথায় সুরে।

রমগীতি অনুষ্ঠানে এবারে যে গানটি শুনবেন তার রচনাকার অনিল দাশগুপ্ত, গেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়।

সুপ্রকাশ চাকির সুরে এবং অতুল ভৌমিকের কথায় রম্যগীতি অনুষ্ঠানের এবারের গানে শিল্পী পুরবী দত্ত।

দেখতে দেখতে রম্যগীতি অনুষ্ঠানের প্রায় শেষ সময় উপস্থিত। নানা রঙের গানের অনুষ্ঠান রামধনুতে আজকের শেষ নিবেদন সমবেত কণ্ঠে। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা, সুর করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রইল রামধনু অনুষ্ঠানের আজকের শেষ নিবেদন।

0: এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান।

কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় মৌলি চৌধুরী।

ঘড়ি কাঁটা বলছে সময় এখন বেলা 12টা বেজে গেছে, আর তার মানে তোমরা তো জানোই যে সময়টা যুববাণীর। আজ যুববাণীর অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি মৌলি। আচ্ছা, আজকে আমাদের আড্ডা শুরুতে একটা প্রশ্ন তোমাদেরকে করে নিচ্ছি। এই যে ধরো আমরা এত বই পড়ি, দেখবে কিছু কিছু বই পড়লে মনে হয় এই যে গল্পের চরিত্রগুলো তারা যেন খুব চেনা, এবং সেই চরিত্রগুলোর মধ্যে দিয়ে দেখবে আমাদের যে গ্রাম বাংলার কথা সেই কথা তুলে ধরছে। সেই গল্পগুলো পড়লে আমাদের চেনা মানুষের অভিজ্ঞতা, আমরা গ্রাম বাংলার নদী, সুখ দুঃখ এবং সব কিছুই কিন্তু আমরা বইয়ের পাতার মধ্যে দিয়েই দেখতে পাই। আর বাংলা সাহিত্যে এরকম প্রচুর লেখক আছে যাদের মধ্যে আমরা এই গ্রাম বাংলার সুন্দর কথাগুলোকে দেখতে পাই। আর সেই লেখকদের মধ্যেই একজন হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর আজ 23 জুলাই তার জন্মদিন। তাই আজকের একটা হবে সেই মানুষটিকে নিয়ে, যিনি শুধু গল্প লেখেননি, লিখেছেন মানুষের জীবন, লিখেছেন বাংলার মাটির গন্ধ, গ্রাম বাংলার হাসি কান্না, সংগ্রাম, বিশ্বাস আর পরিবর্তনের গল্প। আর যেহেতু এখন বর্ষাকাল প্রায় এসেই গেছে, তাই আমাদের আড্ডা চলতেই থাকবে। তবে তার আগে তোমার জন্য থাকলো এই গানটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ফিরে এসেছি কানের পর আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা। আর বর্ষাকাল মানেই কিন্তু ভালোবাসার মরশুম, আর সেই ভালোবাসার মরশুমে তোমার সঙ্গে আছি আমি মৌলি। আর আজ আমাদের আড্ডা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলার লাভপুরে জন্মগ্রহণ করেন, আর সেই লাভপুর, সেই রার বাংলার প্রকৃতি, মানুষ, লোকসংস্কৃতি, এই সব কিছুই কিন্তু পরবর্তীকালে তার যে সাহিত্য জগৎ সেখানকার একটা বড় অংশ হয়ে ওঠে। এবং খুব ছোটবেলা থেকেই তিনি দেখতেন তার গ্রামীণ সমাজে নানান রূপ। তিনি দেখেছেন জমিদার, কৃষক, দিনমজুর, বাউল, কাহার, সাঁওতাল এবং সমাজের নানান স্তরের যে মানুষ আছে তাদের জীবন কীরকম ছিল সেটা তিনি খুব কাছের থেকে দেখেছেন। আর পরবর্তীকালে তার লেখাতে সেই অভিজ্ঞতাই কিন্তু আমরা দেখতে পাই তার লেখার মধ্যে থেকে। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তোমরা জানো তার নামটা কীভাবে এসেছে? তার পরিবারে তারামার ভক্ত ছিলেন, এবং এটা বলা হয় যে তারা তারামার পুজো করার সময় তার পরপরই তার দশ মাস পরে তার জন্ম হয়, এবং দেবীর আশীর্বাদে জন্ম হয়েছে সেই বিশ্বাস থেকেই তার নাম রাখা হয় তারাশঙ্কর। আর সেই তারাশঙ্কর যিনি আজকে সাহিত্য জগতে শুধু নয় আমাদের দেশের প্রতিও তার যার গভীর এত টান, যিনি স্বাধীনতা আন্দোলনের সময় সক্রিয়ভাবে জাতীয়তাবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং রাজনৈতিক বিভিন্ন কাজের জন্য তাকে একটা সময় যাকে কারাবাসও গ্রহণ করতে হয়, এবং তিনি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন এমন একটা মানুষ, সেই মানুষটা কিন্তু একাধারে লিখে গেছেন বাংলা সাহিত্যের বিভিন্ন রকম ধারাকে নিয়ে। এবং এই বাংলা সাহিত্যের যে সৃষ্টি, তার সৃষ্টির মধ্যে তিনি মূলত কিন্তু বাংলার যে গ্রামের কৃষক এবং বাংলার প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী, বাউল, পুরোহিত, জমিদার, এই প্রত্যেকটা মানুষকেই তিনি তার সাহিত্য যে সৃষ্টি সেই সৃষ্টির মধ্যে তুলে ধরেছেন। কারণ তিনি একটা বিশ্বাস করতেন যে সমাজের আসল যে গল্প সেই গল্প কিন্তু লুকিয়ে থাকে সাধারণ মানুষের জীবনে। তাই তার লেখায় যেমন আনন্দ আছে তেমনই কিন্তু আছে কষ্ট, যেমন প্রেম আছে তেমনই আছে সামাজিক যে বিভিন্ন রকম পরিবর্তন সেই পরিবর্তনের ইতিহাস। এবং তার লেখা যদি আমরা আরও একটা দিক ভাবি, সেই দিকটা হচ্ছে আমাদের রার বাংলার ভাষা এবং এই রার বাংলার যে সংস্কৃতি সেগুলো কিন্তু আমরা খুব স্পষ্টভাবে তার লেখার মধ্যে দেখতে পাই। আর তার যে প্রত্যেকটা চরিত্র, তিনি সেটা সৃষ্টি করেননি,

ভাষা, তাদের উচ্চারণ, তাদের বিশ্বাস এবং তাদের বিভিন্ন রকমের উৎসব গান, এই সব কিছুকেই তার লেখার মধ্যে তিনি জীবন্ত করে তুলেছেন। আর তার লেখা উপন্যাস নিয়ে এত কথা কেন হচ্ছে সেটা আমি বলবো, এবং তার লেখার উপন্যাসে বিভিন্ন রকমের চরিত্র এবং তিনি যে এত রকম বিষয় নিয়ে লিখেছেন, কারণ তিনি সমাজে একদিকে যেরকম টানাপোড়েন দেখিয়েছেন, পরিবর্তন দেখিয়েছেন, সমাজে বিভিন্ন রকমের কুসংস্কারকে তিনি দেখিয়েছেন, অন্যদিকে তিনি দেখিয়েছেন গ্রামের সৌন্দর্য এবং একটা সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের জীবন। তাই তার লেখাতে দেখবে কখনোই মানুষকে কখনো একেবারে ভালো বা একেবারে খারাপ সেইভাবে দেখানো হয়নি। আমরা ঠিক যেরকম, মানে ঠিক ভুল সব কিছু নিয়ে একটা মানুষ, সেটাই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে আমরা বারবার দেখতে পাই। আর তার একাধিক উপন্যাস ও গল্পের মধ্যে রয়েছে আমাদের কালজয়ী বাংলা হিন্দি চলচ্চিত্র তৈরি হয়েছে, যার জন্য তার সাহিত্যকে জানতে গেলে বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জানতে গেলে এই জন্যই আমাদের তার লেখার বিভিন্ন রকম চরিত্র এইগুলোকে জানাটা খুব দরকার। আর আমাদের আড্ডা চলতেই থাকবে, তুমি এটা এটা কি জানো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে তার যে লেখা ছিল সেটা কিন্তু তিনি নিজের হাতেই কোনো একটা কারণে উনুনে পুড়িয়ে ফেলেছিলেন, আর সেই মানুষটি তার লেখায় কিন্তু পরবর্তীকালে গিয়ে বিভিন্ন রকমের চলচ্চিত্র, এখনকার দিনে বিভিন্ন রকমের সিরিয়ালেও কিন্তু সেই লেখা ধরা পড়ছে। আর তিনি জানতেন যে সময় বদলাবে, সমাজ বদলাবে, কিন্তু মানুষের স্বপ্ন, মানুষের সংগ্রাম, ভালোবাসা, সেগুলো বেঁচে থাকার যে লড়াই, এইগুলো কিন্তু কখনোই পূরণ হবে না। আর সেই জন্যই হয়তো যে তার যে সাহিত্য সৃষ্টি, তার যে সাহিত্যর সম্ভার, সেটা কিন্তু আমরা বারবার সেগুলোর কাছে ফিরে ফিরে যাই। আর এটাই হয়তো তার লেখার বা তার সৃষ্টির একটা বড় দিক বলতে পারি আমরা। আমাদের আড্ডা চলতে থাকবে, তবে তুমি কি এটা জানো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা সময় নোবেল পুরস্কারের জন্য নমনীত করা হয়েছিল তাকে? সেই গল্প নিয়েই ফিরে আসবো, তবে তার আগে তোমার জন্য শাহানা বাজপেয়ীর কণ্ঠে থাকছে এই গানটা।

ফিরে এসেছি গানের পর, আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা, আর তোমার সঙ্গে আছি আমি মঙ্গলি। গানের আগে তোমাকে বলছিলাম যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য কিন্তু মনোনীত হয়েছিলেন। তৎকালীন সেখান ভারত সরকারের সম্পাদক কৃষ্ণ কৃপলানি তিনি নোবেল কমিটির কাছে তারাশঙ্করের নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু নিয়ম অনুযায়ী মরণোত্তর নোবেল প্রদান করা যায় না এবং সেই কারণেই কিন্তু তিনি এই পুরস্কারটি পাননি। সে বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন লাতিন আমেরিকার বিখ্যাত কবি পাবলো নেরুদা। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার যদি আমরা একটু সৃষ্টি জগৎটাকে দেখি, তার যে সাহিত্য জীবন সেটা কিন্তু বৈচিত্র্যময়। তিনি যেরকম লিখেছেন উপন্যাস, ছোট গল্প, নাটক, স্মৃতিকথা, এবং প্রতিটি সাহিত্য ধারার মধ্যেই কিন্তু তিনি ভীষণ রকম স্বাচ্ছন্দ্য ছিলেন। তাকে শুধুমাত্র একজন উপন্যাসিক বা একজন কবি বা একজন গল্পকার হিসেবে কিন্তু বলা যায় না। তার রচনা সংখ্যা শতাধিক, আর প্রতিটি লেখার মধ্যেই কিন্তু ধরা পড়ে মানুষের এবং আমাদের সমাজের বিভিন্ন রকমের যে অসাধারণ যে দৃষ্টিভঙ্গি। তার সৃষ্টির কথা বলতে গেলে প্রথমেই যেই লেখার কথা আমাদেরকে বলতেই হয় সেটা হচ্ছে গণদেবতা। এই উপন্যাসটিতে সেখানে তিনি শুধুমাত্র কয়েকজন মানুষের গল্প বলেননি, তিনি তুলে ধরেছিলেন একটা গোটা গ্রামের যে সামাজিক পরিবর্তন, সেই পরিবর্তনের ইতিহাস, গ্রামের মানুষ, তাদের বিশ্বাস, তাদের সংঘাত, তাদের পরিবর্তন, আর সময়ের সঙ্গে বিভিন্ন রকমের সম্পর্কগুলো, সেগুলো যে কীভাবে বদলে যায় সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন এই গণদেবতা সাহিত্যেতে। আর এই উপন্যাসের জন্যই কিন্তু তিনি লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। আর এরপরেই যদি অন্য কোনো সৃষ্টির কথা তার বলতে হয়, তাহলে বলতে হয় হাসুলি বাকির উপকথা। আর এই লেখাটি আমাদেরকে নিয়ে যায় রার বাংলার এক প্রান্তিক জনপদে, সেখানে কাহার সম্প্রদায় মানুষের জীবন, তাদের যে সংস্কৃতি, তাদের আনন্দ, তাদের বেদনা, আর এখানেও কিন্তু আমরা সময়ের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে সংগ্রাম সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাই। আর তার আরেকটি বহু মানে পরিচিত, অনেকেই জানি এই উপন্যাসটির কথা, আরোগ্য নিকেতন। সেখানে তিনি আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতি, এই যে দুইয়ের মাঝে যে দ্বন্দ্ব এবং তার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস, মানুষের অভিজ্ঞতা এবং সময়ের পরিবর্তনের কথা বলেছেন। মানে এখান থেকে বোঝাই যাচ্ছে তার প্রত্যেকটি লেখা, তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আমরা সময় যে পরিবর্তনশীল সেটা কিন্তু বারবার ধরা পড়ছে। এবং তার একটা উপন্যাস কবি, এই উপন্যাসে শুধু একজন কবিয়ালের গল্প নয়, সেটা কিন্তু একটি শিল্প, প্রেম এবং আত্মসম্মান আর মানুষের যে অন্তর্ধানের প্রমাণ। আর তারপরেই যদি গল্প বলতে হয়, তারপরের যে গল্পটা সেটা তার উপন্যাস জলসাঘর। এবং একসময় ঐতিহ্যশালী জমিদারের সমাজ এবং সেই সমাজের পতন, সময়ের নির্মম যে পরিবর্তন এবং মানুষের অহংকার, এই গল্পে এতটাই এগুলো শক্তিশালী ছিল যে পরে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এটিকে একটি চলচ্চিত্রের রূপ দেন। আর আজও জলসাঘর বিশ্ব সিনেমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবেই কিন্তু বিবেচনা করা হয়। আর আরও একটি উপন্যাসের নাম, যেটা আশা করছি তোমরা সবাই জানো এবং তোমরা শুনেইছ, সেটা হচ্ছে সপ্তপদী। এটি শুধু প্রেমের গল্প না, এখানে আমরা ধর্ম, সমাজ, আমাদের মূল্যবোধ আর আমাদের যে ব্যক্তিগত সিদ্ধান্তগুলো আছে সেগুলোর যে সংঘাত, সেটাকে তিনি এমনভাবে তুলে ধরেছেন সেটা কিন্তু আজও আমাদেরকে ভাবিয়ে তোলে। আর এই উপন্যাস নিয়েও কিন্তু পরবর্তীকালে চলচ্চিত্র, বাংলা সিনেমার ইতিহাসে আমরা একটা বিশেষ স্থান লাভ করেছি, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে লেখা, সেই লেখা, তার যে সৃষ্টি, সেটা কিন্তু আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। আমাদের আড্ডা চলতেই থাকবে, তবে ফিরে আসবো একটি গানের পর। আর এখনও যেহেতু বর্ষাকাল চলছে, তাই বৃষ্টির একটা গানই থাকলো তোমাদের জন্য।

ফিরে এসেছি গানের পর, আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা। তোমার সঙ্গে আছি আমি মৌলি, আর আজ আমাদের আড্ডা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কারণ আজ তার জন্মদিন। তাই আজকে তার জন্মদিনে কিন্তু এটা বলাই যায় যে তার এই যে এত সাহিত্য সম্ভার, সেটাকে তো আমাদের অনেককেই জানতে হবে। যারা জানি তারা তো অলরেডি, মানে আমরা অবশ্যই জানি যে তার সাহিত্য সম্ভার কতটা বিস্তৃত, আর যারা এখনও তার সাহিত্যিক তারাশঙ্করকে যারা এখন আমরা চিনে উঠতে পারিনি, আমরা কিন্তু চাই কি একটা বই পড়ে বা তার লেখা কোনো গল্প পড়ে আমরা জানতেই পারি। তো এই তো ছিল সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো তুমি কি এটা জানো যে সাংবাদিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন, এবং এই সাংবাদিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনেকটাই অচেনা। আসলে জীবনের প্রায় একদম শেষের দিকে গিয়ে তিনি সাংবাদিকতার কাজ গ্রহণ করে, এবং কিছুটা দায়ে পড়েই তিনি সেই কাজটা করেন, কারণ তার জামাতা শান্তিশঙ্কর মৃত্যু হয়, তখন তার বিধবা স্ত্রী, তিনটি কন্যা, একটি পুত্র, সকলেরই দায়ভার গিয়ে পড়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে। তো তখন তিনি ভাবেন যে তাকে তো কিছু করতে হবে, এবং সেই থেকেই কিন্তু তার সাংবাদিক হওয়া। এবং তিনি এটাও বলেছেন তার আত্মজীবনীতে, সেখানে তার আত্মজীবনীর শেষ পর্ব আমার কথায় তিনি নিজেই বলেছেন যে আমাকে কখনো এগিয়ে যেতে হয়নি আমার দুর্দিনে, কারণ তার বিভিন্ন রকমের তার সঙ্গে সাহিত্য জগতের সঙ্গে যুক্ত মানুষেরা তারাই কিন্তু তাকে সাহায্য করেন। এবং একটা সময় তুষারবাবু, তিনি তাকে এই সমাদরে সাহিত্যের থেকে সাংবাদিকের এই পদটি তাকে দেন। এবং 1966 সালে 23 জুলাই থেকে 1977 সাল অবধি তিনি এই প্রায় চার বছর ধরে যুগান্তরের সাম্প্রতিক যে পৃষ্ঠায় তিনি গ্রাম বাংলার সংবাদ লিখতেন, এবং সেটি ছিল গ্রামের চিঠি। এই নামে তিনি গ্রাম বাংলার সংবাদ লিখতেন, এবং সেই গ্রামের চিঠিতে তারাশঙ্কর লিখেছেন গ্রামের চাষবাস, জল হাওয়ার কথা, সামাজিক ও রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা, এবং গ্রামের যে বিভিন্ন রকমের পরিবর্তন, এই সব কিছুর কথা কিন্তু তিনি তুলে ধরেছেন তার এই লেখার মধ্যে। আসলে তারাশঙ্করের লেখা পড়লে সাহিত্যিক তারাশঙ্কর হিসেবে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে তিনি কখনো শুধু গল্প বলতে চাননি, তিনি চেয়েছিলেন সমাজকে বুঝতে, মানুষকে জানতে, এবং সেই মানুষগুলোর কথাই তিনি সাহিত্যের মাধ্যমে ভবিষ্যতের কাছে বা ভবিষ্যতের দিকে তিনি পৌঁছে দিতে চেয়েছেন। এবং তার যে এই অসামান্য সাহিত্য কীর্তির কথা যদি বলি, তার স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, তিনি জ্ঞানপীঠ পুরস্কার সহ একাধিক সম্মান লাভ করেন। আর এছাড়াও তিনি দেশের সাংস্কৃতিক এবং যে জনজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকাও তিনি পালন করেছেন। কিন্তু এত সম্মান পরেও কিন্তু তার পরিচয়ের একটা বড় অংশ হচ্ছে যে তিনি মানুষের লোক। আর আজকের দিনে দাঁড়িয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কেন পড়া জরুরি সেটা তো আমরা বুঝতেই পারছি, কারণ তিনি যেভাবে মানুষকে তুলে ধরেছেন, আমাদের সমাজের যে পরিবর্তন সেটাকে তিনি তুলে ধরেছেন, সেটাই একমাত্র পরিবর্তন আজকের দিনে দাঁড়িয়েও। আমাদের আড্ডা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। যতক্ষণ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে ছিলাম আমি মৌলি, আর আমরা আড্ডা দিচ্ছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার জন্মদিনে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো তোমরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার সেটা গিয়ে কমেন্ট বক্সে জানাতে পারো, আর তোমাদের কোনো পছন্দের বিষয় থাকলে সেটাও তোমরা জানাতে পারো। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আর যেতে যেতে তোমাদের জন্য দেবরাজ ভট্টাচার্য আর সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে থাকছে এই গানটা।

শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলি চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন, শোনান।
1: এখন শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র।

প্রথম গান শুনলেন বনানী ঘোষের কণ্ঠে। বর্ষা ও বর্ষণ বাঙালির মনোজগতের অবিচ্ছেদ্য অংশ। সাপ যেমন সাপুরের বিনে মোহাবিষ্ট হয়ে যায়, ঠিক তেমন করে বাঙালিও বৃষ্টি ও বর্ষায় মোহাবিষ্ট হয়ে আছে অনন্তকাল ধরে। বাঙালির শিল্প সাহিত্য গান কবিতায় বর্ষা তাই অনিবার্য অনুষঙ্গ। বাঙালির এই বর্ষা বন্দনা কিন্তু কোনো সাম্প্রতিক প্রবণতা নয়। খ্রিস্টপূর্ব 30 বা 40 দশকে সংস্কৃত কবি কালিদাস তার মেঘদূত কাব্যে প্রথম উন্মাদনা এনেছিলেন বর্ষা বন্দনার, আর রবীন্দ্রনাথে বর্ষা পেয়েছে পূর্ণতা। আজ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের ডালি তাই সাজিয়েছি বর্ষার গানে। পরবর্তী গান সমবেত কণ্ঠে।

রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনে সর্বমোট 112টি বর্ষাঙ্গের গান, যা তিনি রচনা করেছেন 16 বছর বয়স থেকে শুরু করে প্রায় 1941 সালে মৃত্যুর প্রাক্কাল পর্যন্ত। রবীন্দ্রনাথ তাঁর প্রথম বর্ষার গানটি রচনা করেন মাত্র 16 বছর বয়সে। বৈষ্ণব পদাবলীর অনুসরণে ভানু সিংহ ছদ্মনামে ব্রজবুলি ভাষায় রচিত পদ শানা গগনে ঘোর ঘনঘটা হল তাঁর লেখা প্রথম বর্ষার গান। আজ আপনাদের জন্য রইল কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

অধ্যাপক দ্বিজেন শর্মা তার ডারউইনবাদ ও রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনা প্রবন্ধে লিখছেন, রবীন্দ্রনাথ আমাদের প্রকৃতি সাহিত্যের রাজাধিরাজ। রবীন্দ্রনাথের গান কবিতা ছড়ায় প্রতিটি ঋতু পায় আলাদা বৈভব, কিন্তু বর্ষার প্রতি যেন রবীন্দ্রনাথের এক ধরনের স্পষ্ট পক্ষপাতিত্বই দেখা যায়। রবীন্দ্রকাব্যে বর্ষা তাই অনেক বেশি সজীব, অনেক বেশি প্রাণবন্ত। পরের গান রইল আবারও সমবেত কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এবং পরবর্তী বর্ষার গানে শিল্পী লোপামুদ্রা মিত্র।

বৃষ্টি ভেজা মাটির সোঁদাগন্ধ বা বৃষ্টিস্নাত ফুলের সুবাস কবিকে একইভাবে মুগ্ধ করেছে, যেমন করেছে হাওয়ার নদীতে ঢেউয়ের উথাল পাথাল কিংবা বৃষ্টি ধোয়া আকাশ ও প্রকৃতির প্রাণময় রূপ।

রবীন্দ্রনাথ আমাদের শ্রাবণের গান দিয়েছেন উজাড় করে, শ্রাবণের বর্ষাকে মোহনীয় ভঙ্গিমায় রূপ রস মাধুর্যে মোহনীয় সাজে সাজিয়েছেন রবীন্দ্রনাথ। আগের গানটি শুনলেন সৈকত মিত্রের কণ্ঠে, এবারের গান রইল উৎপলা সেন এবং শচীন গুপ্তের দ্বৈত কণ্ঠে।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের সম্ভার নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালী ঘোষ মিত্র। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বেতার নাটক হারিয়ে পাওয়া। আজকের নাটক হারিয়ে পাওয়া।

0: কাহিনী নীলিমা সেন গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা শোভন পাঠক। নাট্যানুষ্ঠান হারিয়ে পাওয়া।
1: জিত,
2: অজিত,
3: এই জিত, কিরে এখনো তৈরি হসনি? কি ব্যাপার বলতো, গোমড়া মুখে বসে আছিস? আরে কখন বেরোবি?
2: আজ আর ক্লাবে যাব না রে সূর্য।
3: হ্যাঁ, যাবি না? ব্যাপারটা কি বলতো, তোর হাতে ওটা কার চিঠি?
2: পরমার।
3: পরমা? এতদিন পরে? আরে সে তো এখন মুক্ত, তবে কি আবার যুক্ত হতে চায় নাকি? হ্যাঁ
2: না রে, সে নাকি মৃত্যুশয্যায়।
3: হোয়াট? মৃত্যুশয্যায়?
2: তাহলে
3: তাহলে যা একবার দেখা দিয়ে আয়।
2: তুই পড় চিঠিখানা।
3: তারিখ দেখছি 7 দিন আগের, দেখি। জিত, আমি বোধহয় আর বাঁচব না।
4: মৃত্যুর আগে তোমার কাছে আমার শেষ অনুরোধ, বাড়িওয়ালার হেফাজতে আছে আমার মেয়ে, তাকে নিজের কাছে রেখে মানুষ করো। যদি না পারো, টালিগঞ্জের অনাথ আশ্রমে স্বামীজির কাছে পৌঁছে দিও। স্বামীজির ঠিকানা
3: নিচে লিখে দিচ্ছি। দাবি নয়, জোরও নয়, অনুরোধ। জিত, পরমা তোকে অনুরোধ করেছে। আচ্ছা আচ্ছা, পরমা কি আবার বিয়ে করেছিল? তা না হলে মেয়ে এলো কোত্থেকে? আমি তো কিছু বুঝতে পারছি না।

0: কিছু নেই, ভালো এক যন্ত্রণায় পড়ে গেল। বেশ ছিল মার্কামার ব্যাচেলার।
1: আচ্ছা, পরমা তো একসময় তো বান্ধবী ছিল।
0: হ্যাঁ ছিল।
1: তাহলে এখন মেয়েটার একটা হিল্লে করে ফেল, ওকে অ্যাডাপ্ট করে নে, তুই ওর গার্জিয়ান হবি।
0: বলা খুব সোজা, অভিভাবক কি হলেই হলো, আমার এই ব্যাচেলারের স্বর্গে নিয়ে এসে গোলমালে জড়িয়ে পড়ি আর কি। কার মেয়ে কি বৃত্তান্ত।
1: আচ্ছা, যদি তোরই একটা মেয়ে থাকতো?
0: যদি এবং থাকতো, তবে তাকে স্কুলে ভর্তি করো, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো, অসুখ বিসুখের ঝক্কি সামলাও, টিউটর রাখো, নাচ গান শেখাও।
1: জি জি, তুই এক্সাইটেড হয়ে যাচ্ছিস। দেখ দেখ, তোরা অনেকগুলো দিন একসঙ্গে ছিলি, তার মেয়ে মানে তোরও মেয়ে।
0: সে তো সেদিন আমায় ছেড়ে চলে গেছে, তারপর কাকে বিয়ে করলো? সেই স্কাউন্ডেলটা ওদের ফেলে উধাও, আর আমি নির্বোধ সুরজিৎ রায় সেই ফেলে দেওয়া বোঝাটাকে মাথা পেতে নেব, স্বামীজির দরজায় নামিয়ে দিয়ে স্রেফ হাওয়া হয়ে যাব।
1: কিন্তু জিৎ, দেখ দেখ, তুই বোধহয় এখনো তাকে ভালোবাসিস।
0: আমি জানি না।
1: জানিস না যদি, তবে সেই কাল্পনিক স্কাউন্ড্রেলটার ওপর চটে যাচ্ছিস কেন?
0: কাল্পনিক? হ্যাঁ, তবে মেয়ে এলো কোথেকে?
1: আচ্ছা কি মুশকিল, আমি জানবো কি করে? জিৎ জিৎ, তোর মনে পড়ে পরমার সঙ্গে সেই প্রথম আলাপের দিনটা?
0: হ্যাঁ, সেই দেরাদুন, সেই সহস্রধারা। কি হলো, কি হলো ম্যাডাম, কি হলো?
2: পাথরের উপর থেকে পা স্লিপ করলো।
0: ছটপট করবেন না, ছটপট করবেন না, পড়ে যাবেন, আমারও পা পিছলে যেতে পারে। শুকনো পাথরটা বসে চোট টোট লাগলো কিনা দেখে নিন।
2: বাপের বুড়ো আঙুলটা
0: দেখি দেখি দেখি। হ্যাঁ, আঙুলটা তো জখম হয়েছে, দেখুন না, হাঁটতে পারবেন তো?
2: তা বলতে পারবো না।
0: আচ্ছা ঠিক আছে, আমার হাতটা ধরুন, উঠুন উঠুন উঠুন।
2: এবার একটু ভালো লাগছে, থ্যাংক ইউ। ফর্চুনেটলি আপনি এখানে ছিলেন।
0: আসলে ভোরবেলায় উঠেই মনে হলো সহস্রধারা আমায় ডাকছে, আমার দু বন্ধু এখনো বিছানায়, আমি বেরিয়ে পড়লাম।
2: আমারও তাই, দেরাদুনে এলেই আগে আমি সহস্রধারে চলে আসি, কিন্তু আপনার নামটা এখনো জানতে পারলাম না।
0: আমার নাম সুরজিৎ রায়।
2: আমি পরমা।
0: পরমা? পরমা কি
2: মানে?
0: মানে আপনি কার কন্যা অথবা কার ঘরণী?
2: আমি কারো ঘরণী নই, আমি পরমার সান্নাল। আপনাকে অনর্থক ঝামেলায় ফেলে দিলাম, সরি।
0: না না,
2: কেমন একটা সিনেমার গল্প তৈরি হয়ে গেল, তাই না?
0: ম্যাডাম, সহস্রধারায় সহস্র গল্প রোজ তৈরি হচ্ছে, কিন্তু আমি এবার ফিরব, বন্ধুরা এতক্ষণ উঠে পড়েছে, আমায় খুঁজছে হয়তো। আজ বেলা 9টায় আমাদের মুসৌরি যাওয়ার কথা,
2: তাই? আপনাকে অজস্র ধন্যবাদ।
0: কিন্তু ম্যাডাম, এই ভিজে অবস্থায় আপনি ফিরবেন কি করে?
2: আপনি তো ভিজে গেছেন, চলুন বরং আমি আপনাকে ড্রপ করে দিই। এই ট্যাক্সি! কোথায় উঠেছেন?
0: স্টেশনে, রিটায়ারিং রুমে।
2: ও ড্রাইভার, স্টেশন। মিস্টার রয়?
0: কি মিস সান্নাল, আপনি? আসুন আসুন আসুন, আলাপ করে দিই। এরা আমার ছোটবেলাকার বন্ধু, ক্লাসমেট। ইয়ে হচ্ছে সৌর্য চক্রবর্তী আর সুমিত চন্দ, আর ইনি হচ্ছেন পরমা সান্নাল। নমস্কার।
2: নমস্কার, আমি চলে এলাম, মানে আপনাদের সঙ্গে ট্যাক্সিতে শেয়ার করে মুসৌরি যাব বলে।
3: আপনার সঙ্গে আর কে আছেন?
2: কেউ না।
3: কেউ না
2: কেন? আপনারা একা একা সর্বত্র যেতে পারেন, আর মেয়েরা পারে না?
3: না না না তা নয়, তবে মেয়েরা সাধারণত একা থাকেন না। তা বেশ তো, চলুন না আমাদের সঙ্গে গাড়িতে।
0: আরে বাবা, কে এলো আবার এ সময় রসভঙ্গ করতে?
2: আসতে পারি?
4: আরে আসুন আসুন ম্যাডাম, ম্যাডাম আসুন।
2: আমাকে ম্যাডাম ম্যাডাম করছেন কেন? আমার নাম পরমা, আমাকে নাম ধরেই ডাকবেন। জানেন আমি কাল ভোরে রওনা হচ্ছি, একটা ফ্যামিলি কাল দেরাদুনে নেমে যাবেন, আমি তাদের সঙ্গ নিচ্ছি। পরশুদিন হাওড়া যাওয়ার গাড়িতে উঠব, কলকাতায় মামার কাছে দুদিন, সেখান থেকে কাশিয়াম। ও হ্যাঁ, বেয়ারা, বেয়ারাকে এই ঘরে চা আনতে বলেছি সবার জন্য। চেষ্টা করলে সবই মেলে। দাঁড়ান আমি সার্ভ করছি।
0: থ্যাংক ইউ।
2: জিৎ, আমরা খুব লাকি, কি চমৎকার হোটেলটা পেয়েছি, একেবারে পাহাড়ের কিনারায়। দেখো দেখো জিৎ, দেরাদুনকে দেখো, মুসৌরি থেকে রাতের দেরাদুন।
0: দেরাদুন থেকেও সন্ধ্যাবেলায় উঁচুতে চোখ তুললে আলোকময় মুসৌরিকে দেখলে মনে হয় হীরের টায়রা পরে কোন সুন্দরী দাঁড়িয়ে আছে।
2: জিৎ, 12 দিন হয়ে গেল আমরা এখানে এসেছি, কাল ভোরে কিন্তু আমাকে যেতেই হবে।
0: পরমা, তোমার খারাপ লাগছে না?
2: লাগছে।
0: পরমা, তোমার মনে কোনো যন্ত্রণা হচ্ছে না?
2: একটা আনন্দদায়ক তীব্র যন্ত্রণা, সেই যে বাজিল বুকে সুখের মতো ব্যথা।
0: পরমা, আমাকে কি মনে রাখবে?
2: জিত, আমার যে
0: আর একটু এগিয়ে যেতে পারো না?
2: কিভাবে?
0: পরমা পরমা, আমরা কি বিয়ে করতে পারি না?
2: বিয়ে?
0: কি হাসছো কেন? পাত্র হিসেবে আমি কি খুব খারাপ?
2: আগেই তো বলেছি তোমাকে, আমার কেউ নেই। কাশিয়ং এ এক কনভেন্ট স্কুলে থাকি, পড়াই। এমএ পড়তে পড়তে বাবা মা দুজনেই মারা গেলেন এক বছরের ভেতর, ছিলাম আমার মামার কাছে। তারপর কাশিয়ং কনভেন্ট স্কুলে চাকরি নিয়ে চলে যাই। বিয়ে করলে আমার চাকরিটা থাকবে না যে।
0: তাতে কি হলো, বিয়ে করে আমার কাছে এসে থাকবে?
2: তারপর আমাকে যদি তোমার ভালো না লাগে, আমার যদি তোমাকে ভালো না লাগে,
0: কি যে বলো পাগলের মতো, তুমি বিয়ে করবে কিনা বলো।
2: আচ্ছা জিৎ, can't we live together? মানে সহবাস করি, কেমন হয়?
0: সহবাস? সে কি করে হয় পরমা, সমাজ মানবে কেন?
2: দেখো, বিয়ে করলে যত ঝুট ঝামেলা, যখন ভালো লাগবে না তখন উকিল, মোক্তার, ওকালতনামা, সেপারেশন, ডিভোর্স, তখন আমার চাকরিও থাকবে না।
0: কেন ডিভোর্স হবে কেন? তোমার বাবা মায়ের কি ডিভোর্স হয়েছে আমার বাবা মায়ের? পরমা পরমা, আমার মা জীবিত, আমি তোমার সঙ্গে সহবাস করছি জানতে পারলে মা শকড হবেন।
2: সুরজিৎ, ওকে ওকে, ভেবে দেখি।
5: সাহেব সাহেব, বসে বসে আর কত রাত করবেন, খেয়ে নিন, অফিস থেকে ফিরে পর্যন্ত চেয়ারে ঠায় বসে আছেন।
0: নিমাই শুন, আজ রাতে আমি কিছু খাবো না।
5: কেন, আপনার কি শরীর খারাপ?
0: না রে, কিছুই হয়নি।
5: কিছুই হয়নি, খেলেন না, ক্লাবে গেলেন না, বাড়িতে আছেন, তাস খেললেন না।
0: তুই খেয়ে না তো, আমি এখনই শুয়ে পড়বো। হ্যালো।

0: আসুন আসুন আসুন, বসুন।
1: ধন্যবাদ।
0: ইনি আমার স্ত্রী।
1: ও আচ্ছা আচ্ছা, নমস্কার।
2: নমস্কার, এই নিন, এই যে মেয়ে।
1: বাবা, এই যে বিলিতি কায়দার মেয়ে।
2: একটু একটু দেখবেন ওকে দয়া করে, ও একটু আদর চায়। আসলে মা মরা মেয়ে তো, বাপ ও নিরুদ্দেশ।
1: ও তুমি শোনো, এদিকে শোনো, এদিকে এসো। তোমার বাবা কোথায়?
3: জানি না। নাও চকলেট খাও।
1: তুমি খাও।
3: খাও বলছি।
1: আচ্ছা, তোমার বাবা কতদিন হলো নেই?
3: তুমি কেমন কথা বলছো? বলছি তো জানি না।
1: ঠিক আছে, তোর নাম কি?
3: কঞ্চি।
1: কঞ্চি কি, পদবী টদবি নেই নাকি?
3: কঞ্চি রায়।
1: কার মতো যেন দেখতে মেয়েটাকে, ফর্সা পাতলা, দেখেছি মনে হয়, অথচ চেনা নয়। অবশ্যই পরমার মেয়ে। আর যেন কার ছবি ওর মুখে, বড় কাছের, বড় আপন, ছোটবেলার লাল হয়ে যাওয়া ছবির মতো আধা ঝাপসা স্মৃতি যেন ওর মুখে, কেমন একটা, মানে আমাকে বোধহয় বিশেষ পছন্দ করছে না মেয়েটা।
2: এত কি ভাবছেন, এত কি ভাবছেন বলুন তো? পরমা তো আপনার বান্ধবী ছিলেন।
1: আসলে মুশকিল ওই ম্যাম, পরের মেয়ে, যাই হোক, আমি একে নিয়ে যাচ্ছি। নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার।
1: টালিগঞ্জে স্বামীজির আশ্রমে তোমাকে পৌঁছে দিয়ে আমার ছুটি, বুঝলে? আমি কে তুমি জানো?
3: জানি, মার বন্ধু।
1: বাহ, চমৎকার বলেছ। মায়ের ভূতপূর্ব স্বামী কথাটা বুঝে মুখে বেমানান হতো, কিন্তু মেয়েটার মুখখানা যেন কার মতো, পরমার স্বামীর মতো।
3: কি হলো, কথা বলছো না কেন?
1: কি যেন নাম বললে তোমার? কঞ্চি, তাই না?
3: কতবার বলবো?
1: বাবা, কি দাপট তোমার!
3: অত জোরে গাড়ি চালাচ্ছ কেন? আমার ভয় করছে, খেতে পাচ্ছে। ওই তো, ওই তো খাবারের দোকান, মিষ্টি, আইসক্রিম।
1: ওহ মাই গড, কি খাবে বলো? ল্যাংচা, কালাকাঁদ, সন্দেশ, যা ইচ্ছে খাও। কিন্তু মেয়েটার মুখে কার আদর! সেপারেশনের সময় পরমা ছিল কাশিং স্কুলে, সে সময় কি মেয়েটা জন্মেছিল? মেয়েটার কত বয়স জানতে পারলে হিসেবটা বেরিয়ে আসবে। বলো আর কি খাবে?
3: আইসক্রিম।
1: হ্যাঁ, এই ঠান্ডায় আইসক্রিম?
3: আমার ঠান্ডা লাগে না। জানো, মা চলে যাবার পর থেকে আইসক্রিম খাইনি।
1: আচ্ছা ঠিক আছে, খাও। বেশ, হলো তো। এবার এবার বলো তো, তোমার বাবার নাম কি?
3: শ্রী সুরজিত রায়।
1: আবার কি কি জাতা বলছো?
3: আমার বাবার নাম জাতা?
1: আরে না না, তা নয়। আমি জিজ্ঞেস করছি, তোমার তোমার বাবা কতদিন হলো নেই?
3: নেই কে বলেছে? আছে।
1: আছে? কোথায় আছে? তবে ব্যাচেলারের ঘরে। কিন্তু কিন্তু মেয়েটার মুখে একটা চির পরিচিতের আদল আছে, সেটা শুধু পরমার নয়, সেটা তবে কার কার? একটা কথা তোমায় জিজ্ঞেস করি, তোমার বাবা তোমাদের, মানে তোমাকে আর তোমার মাকে ফেলে পালিয়েছেন কেন?
3: আমি কি করে জানবো? আর পালিয়েছে তো তোমার কি?
1: ওহো, বাবার নিন্দা সহ্য করতে পারছো না? ঠিক আছে।
4: হাই সুরজি।
1: হ্যালো পরমিতা।
4: আরে এই অসময় কোথায় যাচ্ছো? অফিসে? এই কোন দিকে যাচ্ছো? আমাকে একটা লিফট দাও না প্লিজ।
1: আরে এসো এসো এসো পরমিতা, এসো। কোথায় যাবে? আরে কঞ্চি, পেছনে গিয়ে বসো তো।
4: মাই গুডনেস, তোমার কঞ্চি আমার দিকে তাকে অগ্নিবৃষ্টি করছে কেন সুরজিৎ?
3: আমি পেছনে যাব না, তোমার কাছে বসবো।
1: কি হচ্ছে কি কঞ্চি? এই যে আমার আমার শার্ট আঁকড়ে ধরছো কেন? পরমিতা আমার গার্লফ্রেন্ড, বুঝেছো?
3: না, গার্লফ্রেন্ড নয়।
4: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পেছনে বসছি। বাবা, কি বিচ্ছু মেয়ে! এই সুরজিৎ, এ তোমার কে হয় গো?
1: ও কঞ্চি রায়।
3: তুমি কে হয়?

0: 9 নেক্সট বার্থডে।
1: কি কি বললে? 9 বছর? 9 বছর মানে
0: বেশ কথা বলতে পারো তো এই বয়সে। এই সুরজি, একে পেলে কোথা থেকে?
1: ও কথা এখন থাক।
0: আচ্ছা, কিন্তু এই তোমার তো আজকাল দেখাই পাওয়া যায় না, কোথায় থাকো তুমি? অফিসে পড়?
1: আমার কি কোনো ঠিক আছে? ক্লাবে যাই।
0: আরে ওই যে লেট নাইট করো, ইজন্ট ইট? মাঝে মাঝে তো আমাদের বাড়িতেও আসতে পারো।
1: ক্লাবে যাওয়াটাও নেশা।
0: আর দু নম্বর নেশা ড্রিঙ্ক করা। কিন্তু রবিবারে সেদিনেও তো আসতে পারো।
1: রবিবারটা আমার 3 নম্বর নেশার দিন।
0: মানে সেটা আবার কি?
1: তাসের আড্ডা।
0: তবে সুরজিৎ, তোমার সঙ্গে কিন্তু আমার কথা বলাই উচিত নয়।
1: অপরাধটা কোথায় আমার?
0: কেন, সেদিন ওই মিসেস পাইনের বাড়ির পার্টিতে তুমি কার সঙ্গে ডান্স করলে?
1: কার সঙ্গে বলো তো? কার? ওহো, সারিকা। সারিকার সঙ্গে? খুব ভালো ডান্সার। মিস ক্যালকাটাকে তুমি চিনলে না?
0: মেয়েদের দেখলেই সব ভুলে যাও এখনো না?
1: কি আশ্চর্য, সারিকা কি শুধুই মেয়ে? সে যে সুন্দরী, আশ্চর্য রকমের সুন্দরী।
0: কি এমন গাইয়া মার্কা?
1: জেলাসি। রিয়েলি রিয়েলি পারমিতা, এ ওম্যান ইজ এ ওম্যান।
0: এতে হাসির কি আছে? সবাই বলাবলি করে তাই বলছি, একদম গ্যামার নেই।
1: হ্যাঁ, সেটা তো সেদিনের পার্টি বলে দিল। সবারই চোখটা কিন্তু ওই সারিকার দিকে ছিল। তা তুমি কি পার্টটা পেলে না?
0: জাগে, ওসব বাজে কথা বাদ দাও। হ্যাঁ সুরজি, আমাদের বিয়ের রেজিস্ট্রেশনের নোটিশটা কবে দিচ্ছে?
1: বলতে পারছি না, ভাবছি।
0: এখনো ভাবছো?
2: এই, তুমি ওর ঘাড়ে মাথা রেখেছো কেন?
0: ধাক্কা মেরে আমার মাথাটা সরিয়ে দিল, ভারী জেলাস তো।
1: মেয়ে মানুষ যে জেলাসি, দাই নেম ইজ বুমেন।
0: আমাদের বিয়ের কথায় ওইটুকু মেয়ের কি রাগ হচ্ছে দেখো। আবার ঠেলে মেরে মাথাটা সরিয়ে দিচ্ছ কেন তুমি?
2: আবার তুমি ওর কানের কাছে মুখ এনেছো? ফিসফিস করে কি বলছো আমার নামে? যেন কিছু বুঝি না। না
0: ওরে বাস, এ কি মেয়ে রে সুরজিৎ! আমার কে হয় তুমি জানো?
2: কেউ না,
0: মহাশয়তান তো। সুরজিৎ, আমাকে এখানে তুমি নামিয়ে দাও।
1: আরে না না, তাই কি হয় না?
0: না প্লিজ প্লিজ, আমি প্রায় পৌঁছে গেছি।
1: কোথায় যাবে বলো না।
0: প্লিজ প্লিজ সুরজিৎ, লেট মি গেট ডাউন হিয়ার। স্টপ স্টপ, আমি কিছুতেই যাব না তোমার সঙ্গে।
1: আরে ঠিক আছে ঠিক আছে,
0: আমার মাথায় মুখে অনবরত ঠেলা মারছে। আমি
1: কি, তোমার খুব লেগেছে নাকি? তোমার চোখে জল
2: দেখো, তোমার চোখের মাস্কারা ধেবড়ে গেছে।
0: ননসেন্স!
1: এই রুমালটা নাও, রুমালটা নাও, ধরো, চোখটা মুছে নাও। এই নাও, নাও, এই নাও।
0: ওকে, গুড বাই সুরজিৎ।
1: গুড বাই, গুড বাই।
2: আমি না, আমি ওর চুলটা হুসুর মুসুর করে দিয়েছি।
1: কেন এরকম করেছো?
2: ও কেন তোমার কাঁধের উপর মাথা রেখেছিল? ও কেন তোমার কানে কানে কথা বলবে? আমি আমি ওর লিপস্টিকও ঘষে দিয়েছি।
1: তুমি একটা ডেঞ্জারাস মেয়ে।

0: স্বামীজি, আমি পরমার মেয়েকে নিয়ে এসেছি।
1: এসো মা, এসো আমার কাছে এসো। বাহ, কি চমৎকার মেয়ে! কিন্তু এই জায়গা বারে মেম সাহেব, আপনি নিশ্চিন্ত ওকে দেখে যেতে পারেন। পরমা আমাকে সবই বলে গেছে আর সমস্ত বন্দোবস্তও করে গেছে, ওর কোনো অসুবিধা হবে না এখানে।
0: হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, এখানে কত ছেলে মেয়ে কঞ্চির মতো, তাদের বঞ্চিত জীবন সার্থক হচ্ছে আপনার স্নেহ যত্নে। কঞ্চি, ইনি তোমার স্বামীজি, লক্ষ্মী মেয়ে হয়ে থাকো। হ্যাঁ, আচ্ছা আমি চলি তবে।
1: আসুন।
0: সমস্যার সমাধান হলো বটে, কিন্তু মনে হচ্ছে একটা প্রতারণা থেকেই যাচ্ছে, একটা অবিচার, নয়তো আমার পেছন ফিরে তাকাতে ইচ্ছে করছে কেন?

0: শুনলেন বেতার নাটক হারিয়ে পাওয়া, আকাশবাণী মৈত্রী।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: এখন শুনবেন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর নিমপুরা আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ের তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত, এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লির সাথে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো জাতীয় উদ্বেগের একটি বিষয়কে কোন রাজনৈতিক দল বা সরকারের মধ্যে আটকে রাখা উচিত নয়। তা সত্ত্বেও বিরোধী দলগুলি এই সমস্যার রাজনীতিকরণে ব্যস্ত। শ্রী নাড্ডা বলেন, সংসদই হল একমাত্র জায়গা যেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীর এবং ফলপ্রসূ আলোচনা করা যায়।
3: ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट, और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न हो।
2: শ্রী নাড্ডা লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন আজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা চালান, কিন্তু বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্বে অন্য কোনো বিষয় সদস্যদের বলতে দেওয়া হবে না, কারণ এই পর্ব সভার কার্যকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে ফের একবার সদস্যদের আশ্বস্ত করেন তিনি।
4: সদন হর মুদ্দে পর চর্চা করতে তৈয়ার হ্যায়, আপ প্রশ্নকাল কে বাদ আইয়ে, জিস নিয়মো কে তহত ভি আপ চর্চা করনা চাহতে হ্যায়, সব দলো কে সাথ বেঠ কর হম চর্চা করনে কে লিয়ে সরকার সে ভি বাত করেঙ্গে, সরকার ভি চর্চা করনে কো তৈয়ার হ্যায়।
2: অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের বারবার সহযোগিতার আবেদন জানাতে থাকলেও চিৎকার চেঁচামেচি চলতে থাকে। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। বিরোধী সদস্যরা নিট নিয়ে স্লোগান দিতে শুরু করলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ বিষয়ে আলোচনার জন্য রাজি, কিন্তু কংগ্রেস নিজ স্বার্থে এ বিষয়ে শর্ত আরোপ করছে। এ ধরনের সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি।
5: Today, I appealed on behalf of the entire NDA for a discussion on NEET.
2: পরের সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কোনো আলোচনা চলতে দেওয়া হবে না। হৈহট্টগোলের মধ্যে সভা দফায় দুপুর ২টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এনডিএ এবং বিরোধী সাংসদরা আজ সংসদ ভবনের ভেতর মকরদ্বারে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এনডিএ সাংসদরা সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান, অন্যদিকে বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ নীতিন নবীন জানিয়েছেন, যুব সম্প্রদায় ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সরকার সর্বস্তরে সম্পূর্ণ প্রস্তুত। সাংবাদিকদের কাছে শ্রী নবীন বলেন,

0: লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ সমগ্র বিরোধী দল সভার আলোচনা এড়িয়ে যাচ্ছেন। যুবাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব।
1: एनडीए की सरकार पूरी तरह से छात्र और युवाओं के भविष्य के लिए हर स्तर पर चर्चा को तैयार है, पर राहुल गांधी और कांग्रेस और संपूर्ण विपक्ष चर्चा से भाग रहे हैं। ये केवल स्टोन पेटर्स के रूप में युवाओं को देखते हैं, पर भारत और एनडीए की सरकार और नरेंद्र मोदी का विजन है कि हम पूरी तरह से युवाओं को उनके सुनहरे भविष्य के बनाने के लिए संकल्पित हैं।
0: এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেছেন, সরকারের উচিত পড়ুয়াদের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, এ ব্যাপারে দোষীদের আচরণই বিক্ষোভে শক্তি যোগাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্টট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁস করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে এক মাইল ফলক হয়ে থাকবে। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে তারা জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ বলেছে, বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বিক্ষোভ সম্পর্কে তেমন কোনো মন্তব্য করেননি। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুস ওরদান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোরোজান, সেনেটের সভাপতি মির্জা আব্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সেরিন গ্রিন্ডিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শুনতে পাওয়া যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতি হিসেবে ব্যবহার করছে, তখন ভারতের কাছ থেকে এই চুক্তি বজায় রাখা আশা করা যায় না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানে নিহারিস নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের এই অবস্থানের কথা জানিয়েছেন।
2: Our position on the Indus Water Treaty remains clear and consistent. Cooperation on the basis of mutual trust and goodwill cannot be expected when cross-border terrorism is regularly deployed as an instrument of state policy. As for the Union Territory of Jammu and Kashmir, it has always been, is, and will remain an integral and inalienable part of India. This is the constitutional and legal reality that Pakistan deliberately chooses to ignore.
0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ব্রুনাই আর বিদেশমন্ত্রী যুবরাজ আব্দুল মাতিনের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুরে নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ে তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। মন্ত্রক জানিয়েছে, অতিরিক্ত ব্যস্ত এই রুটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে 14.52 কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক 30 লক্ষ টনের বেশি অতিরিক্ত পণ্য পরিবহন সহজ হবে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালে 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেস এর নাম রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এ উপলক্ষে গতকাল কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। চেনা চেনা মনে হচ্ছে তো কথাগুলো? স্রষ্টার নাম হুমায়ুন আহমেদ। কি ভাবছেন বন্ধুরা, এখন তো সময় বাংলা ব্যান্ডের গান শোনার, তাহলে হঠাৎ হুমায়ুন আহমেদের কথা উঠছে কেন? আসলে এই যে অপেক্ষা, ঠিক যেমন আমরা আকাশবাণী মৈত্রীর মৈত্রী বন্ধুরা প্রতিদিন থাকি আপনাদের অপেক্ষায়, ঠিক তেমনি আপনারাও নিশ্চয়ই থাকেন আপনাদের প্রিয় অনুষ্ঠানগুলির জন্য অপেক্ষায়। আর এই উভয় পক্ষের অপেক্ষা কিন্তু ভালোবাসা প্রমাণ করে। আজ ঠিক এই অপেক্ষা নিয়েই আমরা বাংলা ব্যান্ডে সময় কাটাবো কিছুক্ষণ। আপনাদের সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু করা যাক আজকের বাংলা ব্যান্ডের আসর, কারণ ব্যান্ড পৃথিবী রয়েছে আপনাদের অপেক্ষায়।

তাহলে প্রমাণ হলো তো যে সবাই অপেক্ষা করতে না পারলেও কেউ কেউ কিন্তু পারে। সেই অপেক্ষার মোড়কে অজস্র কথার জাল বোনা চিঠিও হলুদ হয়ে যায়, তবু থেকে যায় সেই অপেক্ষা কলেজের গেটে নিশ্চল হয়ে। আবার এমনও হয় আঙুলের ফাঁকে চারমিনার পুড়ে যায়, সম্মতির প্রত্যাশায় হাতে ধরা ইনফিউশনের কাপ চলকে যায়, তবু মনের আড়ালে রয়ে যায় কথারা মুখর অপেক্ষায়। সেই মৌন মুখরতা কি অপেক্ষার অবসান ঘটাবে জানি না, তবে ব্যান্ড চন্দ্রবিন্দু এবার মৌনতা ভেঙে মুখর হোক, আর আমরা বরং সেই অপেক্ষার অবসান করি।

বন্ধুরা, বাড়ালেই হয়তো হাত পাওয়া যায়, তবু সংশয় যেন কোত্থেকে এসে মনের মধ্যে অপেক্ষার দেওয়াল তৈরি করে দেয়। আর দেওয়ালের ওপারের ভালোবাসার তাজমহল তখন ফুটে ওঠে কবিতায়। আবার যদি এমন হয় কখনো, যদি দু চোখের নীরবতা অপেক্ষার সেই দেওয়াল ভেঙে দিয়ে মুখর হয়ে ওঠে, তখন কিন্তু তৈরি হয় আরও এক নতুন অপেক্ষা। কি সেই অপেক্ষা বুঝতে পারছেন বন্ধুরা? টেলিফোন। রাত্রিবেলা সবাই যখন ঘুমে অচেতন, তখন ভাবি আসবে টেলিফোন। মোহিনের ঘোড়াগুলি এখন রয়েছে সেই টেলিফোনের অপেক্ষায়।

তবে সেলফোনের যুগে হয়তো ক্রিং ক্রিং মধুর ধ্বনির জন্য রাত অবধি অপেক্ষা এখন আর করতে হয় না। তবু অপেক্ষায় অস্থির দৃষ্টি কিন্তু বারবার চলে যায় মোবাইল স্ক্রিনের দিকে হাজারো ব্যস্ততার মাঝেও। অপেক্ষা করে ভালোবাসার প্রমাণ হয়তো সবাই দিতে পারে না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অপেক্ষা জড়িয়ে আছে বেডটি থেকে রাতে ঘরে ফেরা পর্যন্ত সব কিছুতে। তাই আজ ব্যান্ডের গানে সেই অপেক্ষাকে একটু উপভোগ করার চেষ্টা করলাম। আজ যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা, তবে অপেক্ষায় থাকবো আবারও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসার। আজ বাংলা ব্যান্ডের গানে আপনাদের সঙ্গী ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। ভালো থাকবেন বন্ধুরা।

শুনছিলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর খড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড, বাংলাদেশ সময় 4:43। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতা

সর্বোচ্চ পরিমাণ 97%, সর্বনিম্ন 82%। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 7.8 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

এখন শুনবেন আজ 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 শুনবেন ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা। কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। শুনবেন আপনার স্বাস্থ্য, ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি কথিকা বলবেন ডক্টর অর্পিতা সরকার। 7:00 যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় ঋত্বিকা ভট্টাচার্য। 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় সাক্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত, রাগ আনন্দী কল্যাণ। তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মৈত্রীর অনুরোধের আসর। উপস্থাপনায় রয়েছি রঞ্জনা মুখোপাধ্যায়। আজ অনুষ্ঠানের শুরুতেই শোনাব শচীন দেব বর্মনের কণ্ঠে গান। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন মোহাম্মদ মোস্তাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি ও মেহনাজ জেরিন সাফা, কুষ্টিয়া শহর, বাংলাদেশ থেকে।

অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে। এ গানটির অনুরোধ পাঠিয়েছেন সত্যদর্শন দত্ত গোলাঘাট বর্ধমান থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন কাবেরী নে নার্সারি রোড বৈদ্যবাটী হুগলি থেকে।

পরবর্তী গানটি শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। এ গানটির অনুরোধকারী শ্রোতা অর্চনা গুঁই, কেতুগ্রাম, পূর্ব বর্ধমান থেকে।

শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন সুজাতা চক্রবর্তীর কণ্ঠে। আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন গয়াচরণ রানো, নবনীতা রানো, প্রিয়ব্রত রানো, পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে।

অনুরোধের আসরের পরবর্তী গানটির অনুরোধ এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধকারী শ্রোতা সুভাষ চক্রবর্তী, এবং শুনবেন গানটি আশা ভোসলের কণ্ঠে।

পরের গানটি শুনবেন কিশোর কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এ গানটির অনুরোধ পাঠিয়েছেন মানস কুমার সেনগুপ্ত নাগেরবাজার দমদম থেকে।

আজকের অনুরোধের আসনের শেষ গানটি শোনাবো আরতি মুখোপাধ্যায় ও পিন্টু ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে। এই গানটির অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। নমস্কার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: পরিচয়ই আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি, উদ্যত যত খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। আর এমন ইতিহাসে গর্বিত দুই বাংলার সমস্ত মৈত্রী বন্ধুকে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরের সুরের ভুবনে অনুষ্ঠানে। আমার রোজকার যারা শ্রোতা বন্ধু, তাঁরা সুরের ভুবনে অনুষ্ঠানে যে ধরনের গান মূলত শুনে থাকেন, আজকের সুরের ভুবনে অনুষ্ঠানে গানে গল্পে আড্ডায় থাকব, তবে একটু অন্য ধরনের, একটু অন্য ধারার গান নিয়ে। বঙ্কিমচন্দ্র, দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্তের গান, অতুল প্রসাদী সহ পঞ্চকবির গান এবং বাংলা নাটকের গানকে তিনি নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়, তুলে ধরেছেন বিশ্ব মঞ্চে বাংলা গানের এই ঐতিহ্য এবং পরম্পরাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজস্ব মিউজিক একাডেমি। সঙ্গীত শিল্পী, গবেষক এবং সুরকার সেই মানুষটি, সেই শিল্পী কে বলুন দেখি, যারা এখনো ধরতে পারেননি তাঁদের জন্যে, যারা এখনো ধরতে পারেননি তাঁদের জন্যে রইল আজকের অতিথির কণ্ঠে কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটি। আর গানের শেষে সরাসরি চলে যাব আজকের অতিথি সেই মানুষটির সঙ্গে আলাপচারিতায়। তাহলে এবারে একটু শোনাই আজকের অতিথির কণ্ঠে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটি।
1: মুচকি মুচকি হাসেন এবং

0: আকাশবাণী মৈত্রীতে মহিলাদের আসরে সুরের ভুবনে অনুষ্ঠানে রয়েছি আমরা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি রয়েছেন বঙ্কিমচন্দ্র, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদের গানে তিনি আমাদের করে চলেছেন ঋদ্ধ, তিনি স্বয়ং ঋদ্ধি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীতে মহিলাদের আসরে আজকের সুরের ভুবনে অনুষ্ঠানে দিদি তোমাকে স্বাগত।
1: নমস্কার, আমিও খুব খুশি এবং কৃতজ্ঞ যে আপনারা আমার নাম মনে করেছেন, আমাকে ডেকেছেন।
0: দিদি, আজকের আলাপচারিতার একেবারে শুরুতেই একটু জানতে চাই, গানের জগতে বা সুরের ভুবনে প্রথম পা রাখা কত বছর বয়সে?
2: গানের জগতে বা সুরের ভুবনে প্রথম পা রাখা 3 বছর বয়সে। আসলে বাবার বাড়িতে গানের চর্চা ছিল, বাবা কাকা পিসিরা গান গাইতেন, সেইখান থেকেই মানে মেয়ে হলে গান শেখাবে এরকম বাবার একটা মনোগত ইচ্ছা ছিল।
0: আচ্ছা, তাই দীর্ঘ সঙ্গীত জীবনে গুরু হিসেবে কাদেরকে পেয়েছো?
2: ছোট বয়সে মফস্বল শহরে থাকতাম, সেখানকার অনেক গুণী মানুষ আছেন, তারা হয়তো সঠিকভাবে পরিচয় হয়তো অতটা তারা পাননি, সেরকমই একজন গুরুর কাছে প্রথম শিক্ষা শুরু, তার নাম দীপালি পাল মজুমদার। একদম সারেগামা পাথানিসা, এদিনাজি কোন ঘরে গো, সেইখান থেকে শুরু, এবং তার সাথে ঠিক মতো গলা রেওয়াজে না বসলে মায়ের মার খাওয়া, সেটাও একটা শুরু। প্রথমে মফস্বল শহরের মানুষ যারা ছিলেন, দীপালি পাল মজুমদার, সুধীর পাকড়েশি, সুমিমল চক্রবর্তী, বুলবুল ব্যানার্জি, এরকম কিছু মানুষকে পেয়েছিলাম, বঙ্কিম ব্যানার্জি, যারা উত্তরপাড়া, শ্রীরামপুর, কোন্নগর এসব জায়গায় থাকতেন, হুগলি জেলায় যেহেতু বড় হয়েছি। তারপরে স্কুল লাইফে কলকাতায় গুরুদের কাছে আসি, তাদের মধ্যে প্রধান ছিলেন শ্রীমতী মঞ্জুগুপ্ত, শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রী সুশীল চট্টোপাধ্যায়, শ্রীমতী মায়া সেন, শ্রীমতী বাণী ঠাকুর, ডক্টর শৈলেন দাস, শ্রীমতী স্মৃতি চট্টোপাধ্যায়, শ্রী চণ্ডীদাস মাল, শ্রী দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্রী নরেন মুখোপাধ্যায়, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
0: দিদি, এবারে একটু আমাদের বলো, সারাদিনের নানান কাজের মাঝেও নিজের সঙ্গীত চর্চা কিভাবে তোমাকে ঘিরে থাকে?
2: সারাদিন নানান কাজে ব্যস্ততা থাকে, সঙ্গীত চর্চা যেমন থাকে, যে নিজের গান নিয়ে ভাবা, গান নিয়ে বসা, তার থেকেও আমার আরো বেশি মনে হয় যে প্রচুর ভালো গান শোনা, এই যে গান শোনার অভ্যাস এবং ভালো গান শোনা, সঠিক গান শোনা, এটা আমাকে ছোটবেলার থেকে জারিত করেছে, এবং আমি প্রচুর ভালো ভালো ভালো সিঙ্গারের গান শুনেছি একদম শিশু বয়স থেকে, যার জন্যে সহজেই আমি ভালো খারাপ এইটার ডিফারেন্সটা আমি করতে পারি। এবং আমাকে কেউ যদি বলে যে এমুকের গান শোনো, দেখেছো কত লাইক, কত ফলোয়ার, আমি সেই গান নিজের কানে না শুনে আমি তার বিচার করি না। আর আমার মনে হয় যে যেকোনো সঙ্গীত শিল্পীর ভালো গান শোনার অভ্যাস রাখা, ভালো বই পড়ার অভ্যাস রাখা, ভালো সাহিত্য পড়া, ভালো নাটক দেখার প্রয়োজন ভীষণ বেশি। এখন যে চারিদিকে এত নিম্ন মেধার ভিড়, সেটা আমাদের বিভিন্ন দিকে আমাদের এই যে খামতি, আমাদের জানার যে খামতি, সেটার একটা অন্যতম কারণ।
0: আচ্ছা, এই যে পরবর্তী প্রজন্মকে গানের তালিম দেওয়া, এটা করতে গিয়ে কি মনে হয় তোমার, আজকের ছেলেমেয়েরা বা তাদের অভিভাবকেরা নিরলস সঙ্গীত সাধনা করে যাওয়াকে কিভাবে দেখেন?
2: কিছু ছেলেমেয়ে আছে যে যারা খুবই মানে সততার সঙ্গে তারা

0: চিত্তে গান করে বা তালিম নেয়, কিন্তু অনেকেই আছে যে ফ্লুকে কিছু করার তাদের ইচ্ছা, বেশিরভাগই স্টেজে উঠবো, টিভিতে মুখ দেখাবো, এগুলোতেই তারা বেশি ব্যস্ত এবং তাদের থেকেও বেশি ব্যস্ততা থাকে তাদের বাবা মাদের। আমার আমার ব্যক্তিগত ধারণা, বাবা মারা তাদের জীবনে যা পাননি তারা তাদের সন্তানদের মধ্যে থেকে সেই অব্যক্ত কামনা চরিতার্থ করতে চান এবং যার জন্যই সমস্যাটা ঘটে। কারণ সন্তান একটি আলাদা মানুষ, তার চাহিদা, তার বেড়ে ওঠা, তার ইচ্ছে সবকিছু আলাদা। তাকে যদি তার মতো আলাদা একটা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে দেখা যায় তাহলে হয়তো এই কনফ্লিক্টটা আসে না, কিন্তু আমরা সন্তানদের নিজের ইচ্ছে মতো চালিত করি বলেই কিন্তু এই কনফ্লিক্টটা আসে। আর বড়দের ক্ষেত্রে যেটা প্রধান সমস্যা, রেওয়াজের অভাব এবং ইগো। সবারই মনে করে তারা সবাই ভীষণ ভালো গান করে, মানে সুযোগ পেলেই তারা পেয়ে যেত। এটা বড় স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় হয়, একজন গুরু ধরে সেখানে লেগে থেকে কাজ করলে যে সুফল পাওয়া যায়। ঘাটে ঘাটে যারা ঘুরে বেড়ায় তাদের মধ্যে যদি কোয়ালিটিও থাকে তারা কোনোদিন সাকসেস পায় না। এটা আমার ব্যক্তিগত মত।
1: বেশ বেশ, এবারে খুব জানতে ইচ্ছে করে সুরের ভুবনে পথ চলতে গিয়ে তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে, কার প্রভাব, কার অবদান তোমার সঙ্গীত জীবনে সবচেয়ে বেশি?
0: আমার মা। আমার মা

0: সে বহু সময় আমাকে ছোটবেলার থেকে পায়নি আমার কাজের ব্যস্ততার জন্য, কিন্তু সেখানে সে কোনো অভিযোগ করেনি। যদিও আমি খুবই সংসারী একজন মানুষ এবং সংসারের প্রতি 200% আমি কমিটেড, কিন্তু তবুও ব্যস্ত মায়ের সন্তানদের অনেকটা ছাড়তে হয়। এছাড়া আমার শ্রোতাদের অবদান আমার কাছে সব থেকে বেশি, আমার ঈশ্বর, আমার গুরুদের অবদান, যাদের আমি ভগবান মনে করি, যেসব গুরুদের, সেদের আমার সব গুরুর মধ্যে সবার সবার মধ্যে তো আর ভগবান চিত ঐশ্বরিক মানসিকতা নেই, কিন্তু গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু এই কথাটা আমরা মনে করি। আমার মনে হয় আমার কিছু কিছু গুরু যারা ডিভাইন পার্সোনালিটি ছিলেন, যেমন শ্রীমতী মুঞ্জি গুপ্ত, শ্রী সুশীল চট্টোপাধ্যায়, শ্রী চণ্ডীদাস মাল, শ্রীমতী বাণী ঠাকুর, শ্রী শৈলেন দাস, এদের অবদান আমার জীবনে অনেকটা। এবং আমার ছোটবেলার থেকে আমার গান শোনার অভ্যাস, আমার মেধা, আমার পড়াশোনা, তার অবদানও আমার কাজের মধ্যে ছাপ ফেলে।
1: যদি জানতে চাই সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সঙ্গীত শিল্পী কারা?
0: প্রিয় সঙ্গীত শিল্পী হিন্দি গানে কিশোর কুমার, আশা ভোসলে, নীতি মোহন, আলী শেঠি, জাভেদ আলী, এন্ড বাংলায় হেমন্ত মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গীতা দত্ত।
1: দিদি, এবারে একটু আমাদের বলো, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত, এদের গান নিয়ে আজকের প্রজন্ম এবং আজকের শ্রোতা কতটা আগ্রহী?
0: এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে দুই বাংলার নিরিখেই উত্তরটা দিতে হবে এবং আন্তর্জাতিক ভাবে এর উত্তর দিতে হবে। এই যে দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত সেনের গান, এদের গান নিয়ে আজকের প্রজন্ম, আজকের শ্রোতা যারা বিশ্বে আছেন, যারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বাইরে আছেন, তারা খুবই আগ্রহী এবং এইসব গানের শিল্পী হিসেবে তাদের কাছে সিনোনিমাস আমার নামটি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশেও এইসব গান নিয়ে 4 থেকে 80 বছরের মানুষের উন্মাদনা আছে, তারা আমার গান শোনেন, তারা এইসব গান ভালোবাসেন। আমি যে বাংলাতে থাকি পশ্চিমবঙ্গে, অবক্ষয় হতে হতে হতে হতে নিম্ন মেধাদের একটা ভিড় ছিল সমস্ত বিষয়গুলিতে, কি শিক্ষা, কি সংস্কৃতি, কি সাহিত্য, কি স্বাস্থ্য, সমস্ত জায়গাতেই। যখন যদুবংশ ধ্বংস হয় তখন দেখা যায় যে শ্রীকৃষ্ণ সেই ধ্বংসটাকে আটকাতে পারেন না এবং সমাজে প্রত্যেক স্তরে সেই ধ্বংসের ছাপ পড়ে। সেরকমই সংস্কৃতি জগতে যে মেধা শূন্যতার ছাপ, সেটা এইসব বিষয়গুলিতেও পড়েছে। দেখার বিষয় বর্তমানে আমরা এই বিষয়টিকে পশ্চিম বাংলার মাটিতে কতটা উন্নত করতে পারি। তবে যারা ভালো শিল্পী, যারা ম্যানারিজম মুক্ত শিল্পী এবং যারা সঠিকভাবে সঠিক সুরকে শ্রোতাদের কাছে রিপ্রেজেন্ট করেন, সেসব শিল্পীর গান সামনে আসা আরো প্রয়োজন। সেইখান থেকে আমি অনেক চেষ্টা করে আজকে নতুন প্রজন্মের কাছে এই বিষয়টিকে রিভাইভ করার চেষ্টা করেছি, চেষ্টা করছি এবং আমৃত্যু চেষ্টা করে যাব।
1: বেশ বেশ, আজকের আলাপচারিতার একেবারে শেষ পর্বে এসে তোমায় জিজ্ঞাসা করব, গানকে নিয়ে আগামীর পথে চলতে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: গানকে নিয়ে আগামীর পথে চলতে আমার ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির ছাত্রছাত্রীরা আছে যারা প্রচুর কাজ করছে, এবং ছাত্রছাত্রীদের মধ্যে যদি ট্যালেন্ট থাকে আমি তাদের সবসময় সামনে এগিয়ে দিই। আমি সব মানে সমবেত ভাবে কাজ করতে সবসময় আগ্রহী, যার জন্য তারা প্রচুর ভালো ভালো কাজ করছে। আমার অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমার নিজের গান তো আছেই, নিজের গান, নিজের একাডেমির ছেলে মেয়েদের গান, রেকর্ডিং, শুটিং, এছাড়াও আমি এবছর থেকে কিছু ভালো ভালো কাজের সঙ্গে নিজে যুক্ত হয়েছি, যেমন মুখোমুখি নাট্যদলের সাথে, এই নাট্যদল সৌমিত্র চট্টোপাধ্যায় করে গেছিলেন, তার সাথে যুক্ত হয়েছি ভালো কিছু কাজের জন্য। তাদের সাথে আমি আমার প্রোডাকশন হাউস টাই আপ করেছে, আমার প্রোডাকশন হাউস কিছু কাজ করবে নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে বা পুরনো শিল্পী যাদের ডিভাইন মেলোডি, তাদের গান সামনে নিয়ে আসবো। সামনে আমি একটা মাল্টি স্টার স্টাডেড

0: একটা অনুষ্ঠান করছি এবং সদ্য আমি বঙ্গ সম্মেলন থেকে এলাম, সামনেই বাংলাদেশ যাব, অস্ট্রেলিয়া যাব, কানাডা যাব, ইংল্যান্ড যাব, পরপর পরপর পাইপলাইন অন্তত 2027-এর জুলাই অবধি আমার একদম পূর্ণ ঈশ্বরের কৃপায়। আমি আমার কাজ করছি, আমি আমার কাজ করে যাব। কিছু গবেষণা গ্রন্থের কাজের কথা হয়েছে, সেগুলো শুরু হচ্ছে, এবং আরো অনেক অনেক কাজ ক্রমশ প্রকাশ্য। আশা করি সেসব কাজগুলো নিয়ে থাকতে পারবো, এবং দিল্লির থেকে যেহেতু কাজগুলো আমি কিছু যোগাযোগের ভিত্তি আছে আমার, সুতরাং সেখান থেকেও ভালো শিল্পী, ভালো কাজ, সেখানে কোনো রকম ভাবে যোগ্যতাই যাতে হয় তাদের কাজের একমাত্র মাপকাঠি, সেভাবে কাজটি করব। আর আমার একটিমাত্র সন্তান, সে নিজের মতো সে কাজ করছে, সে তো সঙ্গীত জগতে আসেনি, তাতে আমি অনেকটাই বেঁচে গেছি, কারণ আমাকে সকাল থেকে ফোন ঘোরাতে হয়নি তাকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। তা এইভাবে আমার জীবন চলে যাবে।
1: জানলাম, শুনলাম, ঋদ্ধ হলাম অনেকখানি, আর এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
0: আকাশবাণী আমার কাছে শুধু একটি নাম নয়, এটি একটি আবেগের নাম। ছোটবেলার থেকে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান শুনে বড় হয়েছি, এবং আকাশবাণী কলকাতায় প্রথম যখন অনুষ্ঠান করেছি, যে সিঁড়ি দিয়ে বিখ্যাত মানুষরা পা রেখেছেন, গান গেয়েছেন, সেই সিঁড়িতে যখন পা দিয়েছি, মনে হয়েছে একটা রোমাঞ্চকর ব্যাপার। এবং সেটা আমাদের মতো যারা অনেকেই মফস্বল ব্যাকগ্রাউন্ড থেকে কলকাতা শহরে কাজ করেছে বা কাজ করছে, তাদের অনেকেরই হয়তো মনের মধ্যে আবেগ অনুরণিত হয়, সে আবেগ আজও আমার মধ্যে আছে। তাই আমারও অনেক অনেক ধন্যবাদ মহিলা বিভাগকে, কৃতজ্ঞতা জানাই আমার শ্রোতা দর্শকদের, যারা এত বছর ধরে আমার সাথে ভালোবাসায় পথ হাঁটছেন। নমস্কার।
1: এতক্ষণ আলাপচারিতায় ছিলাম প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুরুতেই বলেছিলাম আজকের সুরের ভুবনেতে একটু অন্য ধারা, একটু অন্য স্বাদ নিয়ে থাকব। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার কেমন লাগছে ভাবনা এবং আজকের অনুষ্ঠান তা জানার অপেক্ষায় তো অবশ্যই রইলাম, তবে কথা মতোই এবারে এই রকমই একটি গান শোনাব, নাট্যাচার্য গিরীশ ঘোষের লেখা। এই গানটি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, রইল আপনাদের জন্যে।

তাহলে গান হলো, গল্প হলো, আলাপচারিতা হলো। এবারে যদি আমার প্রতিদিনকার শ্রোতা বন্ধুদের কাছে জানতে চাই, আজকের দিনটি 23শে জুলাই কেন বিশেষ, এই যে বন্ধুদের সঙ্গে যেই মাধ্যমটি নিয়ে, যেই মাধ্যমটি দিয়ে কথা বলছি, আমাদের বন্ধুত্বের সেতু যে মাধ্যমটি, সেই মাধ্যমে দাঁড়িয়ে যদি জানতে চাই আজকের দিনটি ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে কেন বিশেষ, জানি বেশিরভাগ শ্রোতা বন্ধুই এর উত্তর দিতে পারবেন, তবে যাদের এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যাদের মনে পড়ছে না, তাদের জন্য বলি, 1927 সালের আজকের দিনে বোম্বে থেকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির মাধ্যমে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল। তারপর 1936 সালে এই মাধ্যমটির নাম হয় অল ইন্ডিয়া রেডিও, এবং পরবর্তীতে 1957 সালে এর নাম রাখা হয় আকাশবাণী। তাই এই দিনটি আমাদের কাছে সত্যি ভীষণভাবে বিশেষ, আর এই বিশেষত্বকে মাথায় রেখে ভারতবর্ষে আজকের দিনটি জাতীয় সম্প্রচার দিবস হিসেবে পালন করা হয়। একই সঙ্গে 1856 সালের আজকের দিনে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতার যুদ্ধে অংশ নেওয়া প্রথম স্বাধীন নেতা বাল গঙ্গাধর তিলক জন্মগ্রহণ করেছিলেন। মহিলাদের আসরের প্রায় একেবারে শেষ পর্বে এসে ওই যে বাঙালির সুখে দুঃখে আনন্দে বেদনায় একমাত্র ভরসা, একমাত্র আশ্রয়স্থল তিনি, তাই যখন বাইরে দেখছি যে সেই দুপুর থেকে মেঘলা আকাশ আস্তে আস্তে সন্ধে নামছে, তখন যেতে যেতে খুব ইচ্ছে করছে তাঁর কণ্ঠে, না ভুল বললাম, তাঁর লেখা এই গানটি শুনতে শুনতে আজকের মহিলাদের আসর শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সঙ্গীতা, আপনারা সকলে খুব ভালো থাকুন।

থাকুন, সুস্থ থাকুন, আর নিয়ম করে আকাশবাণী মৈত্রীতে বিকেল 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন। ও হ্যাঁ, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 1:45 মহিলা মহল শুনতে ভুলবেন না কিন্তু।

0: মহিলাদের আসর এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ

0: রবিবারের অপেক্ষায় থাকা। মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ছায়াছবির গান।

শুনছেন ছায়াছবির গান। প্রথম গানটি শুনলেন চৌরঙ্গি ছবি থেকে, পরবর্তী গানটি শুনবেন একদিন রাত্রে এই ছবি থেকে মান্না দের কণ্ঠে।

ধরো এই বুক থেকে আমি কোল যেটা ছেড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে, এই বুক থেকে আমি কোল যেটা ছেড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি

শুনছেন ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম রসময়ীর রসিকতা।

0: দেবো না কখনো না কখনো না।
1: শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব।
3: কলেজ জীবন শুধু কিন্তু একটা ডিগ্রি অর্জনের পথ নয়, নিজেকে আবিষ্কার করারও একটা দীর্ঘ সফর। এখানেই প্রথম নিজের মত প্রকাশ করার সাহস তৈরি হয়। কেউ কেউ পিছন থেকে এগিয়ে দেয়, তাদের সঙ্গে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে, আবার কিছু বন্ধু কলেজ জীবনের শেষেও থেকে যায় কাছের মানুষ হয়ে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাজ বদলে যায়, মুখ বদলে যায়, কিন্তু থেকে যায় সেই চেনা করিডোর, সেই আড্ডা আর অসংখ্য স্মৃতির ফিসফাস। আর সেই আড্ডা, গল্প, সেই প্রাণবন্ত ক্যাম্পাস জীবনের খোঁজেই আজ আমি তোমাদের যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছি কৃষ্ণনগর উইমেন্স কলেজে। অনেক আড্ডা গল্প তো হবেই, তবে তার আগে এই কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পঠন পাঠন সম্পর্কে আমরা কিছু কথা শুনে নেব কলেজের প্রিন্সিপাল ম্যাম ডক্টর সুনীপা রায়ের মুখ থেকে।
4: নমস্কার। 1958 সালে দেশভাগের এক উত্তাল পটভূমিতে এই কলেজের জন্ম। ওপার বাংলা অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু ও পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। কলেজের প্রথম প্রতিষ্ঠাতা অধ্যক্ষা অধ্যাপক দীপ্তি বোসের দূরদর্শী নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এই কলেজ আজ নিজস্ব মহিমায় প্রতিষ্ঠিত। শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও 2000 সাল থেকে এই কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

0: এবং বর্তমানে এটি ন্যাক দ্বারা B+ গ্রেডে স্বীকৃত। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 3.9 একরের এই চমৎকার সবুজ ও পরিবেশ বান্ধব ক্যাম্পাসটি ছাত্রীদের জন্য এক আদর্শ শিক্ষার বাতাবরণ তৈরি করেছে। এখানে বিজ্ঞান, সাহিত্য এবং সমাজবিজ্ঞান বিষয়গুলি পড়ানো হয় এবং মোট 10টি বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কলেজে রয়েছে ই জার্নাল সুবিধাযুক্ত, ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক সায়েন্স ল্যাব এবং ICT বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নির্ভর স্মার্ট ক্লাসরুম। এছাড়া দূর দূরান্ত থেকে আসা ছাত্রীদের জন্য ক্যাম্পাসের ভেতরেই আছে সম্পূর্ণ নিরাপদ ও সস্তা হোটেল ব্যবস্থা এবং পুরো ক্যাম্পাসটি 24 ঘন্টা CCTV নজরদারিতে থাকে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, ছাত্রীদের স্বনির্ভর করতে কলেজটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এখানে ক্যারিয়ার কাউন্সিলিং সেলের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের কমিউনিকেটিভ ইংলিশ এবং ওয়েবেলের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করানো হয়। প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের পড়াশোনা সচল রাখতে কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, OSCs এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা খুব সহজে পাওয়ার জন্য কলেজের কর্মীরা সরাসরি সাহায্য করেন। এছাড়াও ছাত্রীদের নিখরচায় চিকিৎসার জন্য রয়েছে স্টুডেন্ট হেলথ হোমের সুবিধা। কলেজের NSS ইউনিট বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে ছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলে এবং পুরো ক্যাম্পাসকে র্যাগিং মুক্ত রাখা হয়েছে। খুব শীঘ্রই ক্যাম্পাসে পরিবেশ বান্ধব সোলার প্যানেল এবং সজলধারা প্রকল্পের অধীনে ওয়াটার ATM এবং নতুন কিছু কর্মমুখী কোর্স চালু হতে চলেছে। পরিশেষে বলা যায়, যে কলেজটি এতদিন বাস্তুচ্যুত মেয়েদের আশ্রয়ের জন্য তৈরি হয়েছিল, আজ তা নদিয়া জেলার হাজার হাজার নারীর আত্মবিশ্বাস, মুক্তি ও ক্ষমতায়নের এক অনন্য প্রতীক।
1: প্রিন্সিপাল ম্যামের কথা শুনে আমরা কথা বলে নিয়েছিলাম নতুন কিছু বন্ধুদের সঙ্গে। কেমন কেটেছিল তাদের কলেজের প্রথম দিনটা, শুনবো সেই অভিজ্ঞতার কথা।
2: আমি শম্পি চৌহান, জিওগ্রাফি ডিপার্টমেন্টের 7th SEM-এর স্টুডেন্ট। আমার কলেজ প্রথম দিন শুরু হয়েছিল August 2023, এক্সাক্ট ডেটটা মনে নেই, কিন্তু প্রথম দিন কলেজে এসেই এত সুন্দর ক্যাম্পাস, এত সুন্দর পরিবেশ দেখে প্রথম দিনই আমার মানে কলেজটাকে খুব ভালো লেগে গেছিলো। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল সেদিন, আস্তে আস্তে সব স্টুডেন্টদের ডকুমেন্ট ভেরিফিকেশন হতে অন্য একটা ঘরে নিয়ে এলো। এবার আমি একা বসেছিলাম বেঞ্চে, আর আমার সামনের বেঞ্চে আরেকজন স্টুডেন্ট ছিল যার সাথে আমার আগে আলাপ হয়নি। এবার ও একা বসেছিল, আমিও একা বসে রয়েছি। ও হঠাৎ করে আমাকে ডেকে বললো, তুই একা বসে রয়েছিস, সেখানে আয়। ওখান থেকে ওর সাথে আমার প্রথম বন্ধুত্ব, ওর নাম শ্রাবণী। এই 7th সেমিস্টারের জার্নিতে আজ পর্যন্ত ওর সাথে বন্ধুত্ব মানে অটুট রয়েছে। আর কলেজের সমস্ত টিচার, সহকর্মীরা রয়েছে, তাদেরও খুব হেল্প পেয়েছি। পুরো কলেজ জার্নিটাই খুব ভালোভাবেই কেটেছে। এত সুন্দর কলেজ লাইফটা কাটবে, আর কিছুদিনই বাকি রয়েছে আমার কলেজ জীবন শেষ হতে, তা এটা কল্পনাতীত ছিল, খুব সুন্দর।
3: আমার নাম অর্পিতা মজুমদার, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের 4th SEM-এর স্টুডেন্ট। সবার যেরকম কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা হয়, আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম হয়েছিল। কারণ আমি যেদিন এসেছি, আসলে আমি একটু লেটে ভর্তি হয়েছি, কারণ পোর্টালের প্রথম যখন ভর্তি চলছিল তখন আমি অন্য কলেজে ভুল করে ভর্তি হয়ে গিয়েছিলাম। এবার তাই জন্য আমি একটু লেটে ভর্তি হওয়ার ফলে আমার ভেরিফিকেশনের ডেটটাও লেটে ছিল। এবার সেই সময়ে স্টুডেন্ট সংখ্যাও খুব কম ছিল, কয়েকজন এসেছিল ভেরিফিকেশনের জন্য। আমি ঢুকতেই কলেজের যে গেটটা রয়েছে, গেটের সম্মুখেই একটা ফাঁক মতন, একরকম একটা গর্তের মতন জায়গা আছে, যার উপর দিয়ে কিছু রয়েছে, আমি ওখানে পড়ে গিয়েছি ধপ করে। আর পড়ে যাওয়ার পরে আমি উঠে বসে দেখছি, উঠে দাঁড়িয়ে দেখছি যে আমাকে কেউ দেখলো কিনা। দিয়ে আমার কিছু বন্ধুর কথা মনে পড়ে, যে আমার স্কুলের কিছু বন্ধু, কারণ তারা যদি থাকতো আমার সাথে, তাদের সাথে আমি এক কলেজে ভর্তি হতে পারিনি, এটা একটু দুঃখের বিষয়। কিন্তু তারা যদি থাকতো তাহলে আমাকে ওই মুহূর্তে ওইরকম পড়ে যেতে দেখে হয়তো খুব বেশি হাসতো। তারপরে যখন ভেতরে আসলাম, কলেজটা পুরোটা ঘুরে দেখলাম, প্রথমত আমাদের কলেজটা পুরোপুরি প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস, এটা দেখে আরো খুব ভালো লাগলো। তাছাড়াও আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যাম, আমাদের ডিপার্টমেন্ট ছাড়াও বাকি পুরো কলেজের যত টিচার্স আছে তারা সবাই খুব হেল্পফুল। আমাদের সিনিয়র্সদের সাথে পরিচয় হয়েছিল, তারপরে সবাই যথেষ্ট হেল্পফুল ছিল। থ্যাংক ইউ।
1: কলেজের কথা হবে আর সেখানে ক্যান্টিন থাকবে না, তা কি হয়? ক্যান্টিনের গল্পে ধোঁয়া ওঠা চায়ের কাপে মিশে রয়েছে কত অজানা গল্প। এই ক্যান্টিন নিয়ে কি বলছে এই কলেজের ছাত্রীরা, শুনবো।

0: আমি কৃষ্ণনগর রোমেন্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার ছাত্রী স্বস্তিকা মিস্ত্রি। কলেজের ক্যান্টিন জায়গাটা আমাদের সবার কাছে অনেক স্মৃতির, কেননা এইখানে বসেই যখন আমরা ক্লাস বাং করে থাকি, আড্ডা মেরে থাকি, অথবা যখন খিদে পায় এখানেই যে কোনো হয়তো একজন বন্ধু টাকা ভাঙিয়ে সবাই খাওয়া হয়, হয়তো কাড়াকাড়ি করে কোনো সিনিয়রের টাকায় খাওয়া অথবা নিজের টাকা ভাঙিয়ে বন্ধুদেরকে ট্রিট দেওয়া, সমস্তটাই একটা জায়গাতেই হয়ে থাকে। আর কলেজ ক্যান্টিন এমন একটা জায়গা যেখানে সেমিস্টার, ডিপার্টমেন্ট কি বয়স কিছু মনে থাকে না, এই জায়গাটাতেই আমাদের সবার অনেক স্মৃতি জড়িয়ে।
1: নমস্কার, আমি কৃষ্ণনগর ওমেন্স কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের ফোর্থ সেমের ছাত্রী অয়ন্তিকা রায়। কলেজ ক্যান্টিন আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা খুব মজাদার আড্ডার জায়গা, আমার কাছেও ঠিক তেমনই। এবার আমি আমার কলেজ ক্যান্টিনের বিষয়ে কিছু কথা আজকে শেয়ার করছি। প্রথম দিন যখন কলেজে এসেছিলাম, কলেজের ক্যান্টিন বন্ধ ছিল। এবার কলেজ ক্যান্টিন নিয়ে তো প্রত্যেকেরই কিছু না কিছু মানে ভেবে থাকে যে কলেজ ক্যান্টিন এটা হবে, ওটা হবে, সেটা হবে, কিন্তু আমি এরকম কিছুই দেখতে পাইনি প্রথম দিনে। এবার সে জন্য তো একটু মুড অফ ছিলই যে কলেজে আসলাম, প্রথম দিন কলেজ ক্যান্টিনই বন্ধ। এবার তারপরে কিছুদিন যাওয়ার পর কলেজ ক্যান্টিন ওপেন হয় এবং বেশ সুন্দর করে একটা বেশ বাইরে মেনু চার্ট দেওয়া থাকে, যেখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, মোমো সব সব দেখতে পাই এবং প্রত্যেকটাই ছিল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু কলেজ স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমাদের হাত খরচাটাও খুব সেভাবে সীমিত থাকে, তো আমরা খুব বেশি টাকা পয়সা খরচ করতে পারি না। তো সেই দেখে তো ভীষণ আনন্দ পেয়েছিলাম। এবার কলেজ ক্যান্টিনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, একদিন আমাদের ক্লাস বাঙ্ক করে কলেজ ক্যান্টিনে বসে আমরা ভীষণ মজা করে গান বাজনা করেছি, প্রচুর গসিপ করেছি, প্রচুর আড্ডা মেরেছি, ইভেন স্যার ম্যামদের নামও কিছু কথা বলেছি, যদি সেটা বলা উচিত না এখানে, বাট হ্যাঁ বলেছি। তো আমার হচ্ছে কলেজ ক্যান্টিনে এরকমই একটা অভিজ্ঞতা যেটা প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকে।
2: কলেজের পঠন পাঠনের পাশাপাশি আমরা কম বেশি সবাই লাইব্রেরি গিয়ে থাকি, কিন্তু এই একবিংশ শতাব্দীতে লাইব্রেরির বইয়ের গন্ধ কতটা টানে এই প্রজন্মের ছাত্রদের শুনব।
3: আমি মনীষা বৈরাগ্য, আমি কৃষ্ণনগর উইমেন্স কলেজের সেভেন সেমিস্টারের ছাত্রী। আমার কলেজে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে লাইব্রেরি। যেহেতু আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, সেজন্য লাইব্রেরিতে যেতে আমার ভীষণ ভালো লাগে। এছাড়াও লাইব্রেরির যারা স্যার ম্যামরা আছেন তারা খুবই ভালো। আমার প্রিয় সাহিত্যিক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা থেকে বিভূতিভূষণের লেখাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। এছাড়াও পুরোনো বইয়ের মধ্যে এমন একটা গন্ধ থাকে যেটা মানে যেটার মতো কোনো কিছুই হতে পারে না।
4: নমস্কার, আমি প্রীতিশা চৌধুরী, কৃষ্ণনগর উইমেন্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের সেভেন সেমিস্টারের ছাত্রী। আমাদের বিভিন্ন নভেলিস্টদের বই পড়তে হয়, সেই বইগুলো আমরা খুঁজি, যে বইগুলো আমরা সহজেই বাজারে কিনতে পারি, কিন্তু কলেজে যখন আসি সেই পুরনো বইগুলো দেখতে পাই। এক এক রাইটারের লেখা বিভিন্ন ক্রিটিক্সরা আরোভাবে লেখেন, প্রত্যেকটা বই হাতে ছুঁয়ে দেখতে পারি, বিভিন্ন পুরনো বই যেগুলোর মলাট ছিঁড়ে গেছে অথচ বইয়ের ভেতরের লেখাগুলো সুন্দর আছে, সেই লেখাগুলো পড়তে পারি, সেগুলো জানতে পারি। একই টপিকের ওপর অনেক বই পাই যেগুলো আমাদের খুবই সমৃদ্ধ করে। এছাড়াও বিভিন্ন এক্সট্রা টপিক আমরা পাই, আমাদের আরো যেসব বই আমাদের যেগুলো জ্ঞানের বিকাশ করে সেইগুলো পাই, এগুলোই ভালো লাগে খুব।
2: যত আড্ডা, গল্পের ফিসফাস, সবকিছু শুরু সেই আদিম অকৃত্রিম লাস্ট বেঞ্চ থেকে, যেখানে লেগে রয়েছে প্রজন্মের দাগ। এবারে শুনবো লাস্ট বেঞ্চ নিয়ে।
1: নমস্কার, আমি স্বাগতা রায়, আমি ইংলিশ ডিপার্টমেন্ট সেভেন সেমিস্টারের স্টুডেন্ট। লাস্ট বেঞ্চ এমন একটা ভিআইপি জোন যেখানে আমরা বসে বিভিন্ন ভারভাট্টিক আলোচনা করি, এই যেমন কার কটা ক্রাশ, আজকের ঘন্টাটা কখন পড়বে, বা আজকের এই ক্লাসটা বাঙ্ক করলে কেমন হতো। যাই হোক, লাস্ট বেঞ্চে বসে আমরা বুঝতে পারি আজকে স্যারের মুড কেমন, বা আজকে ম্যাম কি বোঝাবেন আর না পারলে কি বলবেন। লাস্ট বেঞ্চে বসে আমরা যে সাইলেন্ট অবজারভেশনটা চালাই সেটা কিন্তু আমরা বুঝি পরীক্ষার হলে গিয়েই। তবে আর একটা ব্যাপার কি, লাস্ট বেঞ্চ ব্যাপারটা আমাদের কাছে থেকেই যাবে আজীবনকাল, ওটা আমাদের কমফোর্ট জোন হিসেবেই থাকবে। সিলেবাস যাবে, সিলেবাস আসবে, ক্লাস যাবে, ক্লাস আসবে, কিন্তু ওই লাস্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চে লিখে রাখা ওই রঙিন কালি দিয়ে অমুক প্লাস তমুক, এই ব্যাপারটা থাকবে।
2: বন্ধুদের কথা তো শুনলামই, তবে আড্ডা যখন জমেই উঠেছে তাহলে এবার একটু কুইজ খেলে নেওয়া যাক। কুইজে তোমাদের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
5: আমার মনে হচ্ছে উত্তরটা মনে হয় সরোজিনী নাইডু হবে। অর্পিতা মজুমদার আমার জিওগ্রাফি ডিপার্টমেন্টের ফোর্থ সেমের ছাত্রী।
2: একদম সঠিক উত্তর, সঠিক উত্তর সরোজিনী নাইডু। এবং তোমাদের পরের প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি?
6: নমস্কার, আমি কৃষ্ণনগর উমেন্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট সেভেন্থ সেমিস্টারের স্টুডেন্ট। আমার মনে হচ্ছে আর্যভট্ট।
2: একদম সঠিক উত্তর, আর্যভট্ট ভারতের প্রথম উপগ্রহ।

0: পরের প্রশ্ন, কোন ছবি শুটিং এর জন্য কৃষ্ণনগরে এসেছিলেন মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন?
1: আমি বৃষ্টি রয়, আমি কৃষ্ণনগর উইমেন্স কলেজের 7 সেমিস্টারের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী, আর এর উত্তরটা হবে সবার উপরে।
0: সঠিক উত্তর সবার উপরে। পরের প্রশ্ন, কত্থক নৃত্যশৈলীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে?
2: নমস্কার, আমি স্বাগতা রায়, কৃষ্ণনগর উইমেন্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের 7 সেমিস্টারের ছাত্রী। উত্তরটি হবে উত্তরপ্রদেশ।
0: একদম সঠিক উত্তর, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটির রচয়িতা কে?
3: আমি সুদীপা মণ্ডল, কৃষ্ণনগর উইমেন্স কলেজের 2nd সেমের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। লেখকটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
0: একদম সঠিক উত্তর, আদর্শ হিন্দু হোটেলের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন এবং তোমাদের শেষ প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেটের লেডি তেন্ডুলকর নামে কে পরিচিত?
4: আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের অর্পিতা মজুমদার, 4th সেম। আমার মনে হচ্ছে উত্তরটি হবে ঝুলন গোস্বামী।
0: না,
5: আমার মনে হচ্ছে উত্তরটি হবে মিতালি রাজ।
0: একদম সঠিক উত্তর, মিতালি রাজ, ভারতীয় ক্রিকেটের লেডি তেন্ডুলকর নামে পরিচিত। এবং তোমাদের কুইজ এই পর্যন্তই।
6: তবে দেখতে দেখতে সময় কিন্তু প্রায় শেষ। পরের পর্বে আরো অনেক গল্প আড্ডা তো হবেই, কিন্তু যেতে যেতে রেখে যাব সমবেত কণ্ঠে বন্ধুদের থেকে খুব মিষ্টি একটা গান, যেখানে অংশগ্রহণ করেছে স্বস্তিকা মুখোপাধ্যায়, মনীষা বৈরাগ্য, অয়ন্তিকা রায়, প্রীতি সাহা চৌধুরী, বৃষ্টি রায়, এছাড়াও গানে এবং গিটারে সহযোগিতায় পর্ণা হীরা।

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন প্রথম পর্ব।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

বাদলু মেঘে মাদলু বাজে, গুরু গুরু গুরু গুরু গগন মাঝে। হ্যাঁ, একেবারে ঘোর বর্ষাকাল। এই ঘোর বর্ষায় আশা করি সকলের মনও সিঞ্চিত হয়ে আছে, সকলে খুব ভালো আছেন। আজ সন্ধ্যায় আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আজকে অনুষ্ঠানে বিভিন্ন ঘটনার কথা, বিভিন্ন জনের অনুপ্রেরণাদায়ক গল্প আপনাদের শোনাব এবং আজকের দিনের বিশেষত্ব তাও থাকছে, তাই জুড়ে থাকতে হবে আমার সাথে গোটা পঞ্চাশ মিনিট। এবং থাকছে মন ভালো করা বৃষ্টির গান। হ্যাঁ, এরকম বরিশনো মুখরিত দিনে বর্ষার গান ছাড়া কি অনুষ্ঠান সম্পূর্ণ হয় বলুন? শুরু করছি অঞ্জন দত্তের সেই বিখ্যাত বৃষ্টির গান দিয়ে।

আজ রেডিওর জন্য একটি বিশেষ দিন, কারণ আজ 23 জুলাই রেডিওর জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের সম্প্রচারের ভূদৃশ্যের বিবর্তনকে স্মরণ করা হয়। এই দিনটি ভারতের উন্নয়ন, শিক্ষাগত প্রচার এবং সাংস্কৃতিক সংরক্ষণে সম্প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। ভারত যখন আরেকটি জাতীয় সম্প্রচার দিবস পালন করছে, তখন এটি এমন একটি ভবিষ্যতের কল্পনা করে যেখানে সম্প্রচার জাতীয় ঐক্য, শিক্ষা এবং নাগরিক ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অভিযোজিত হতে থাকবে এবং কাজ করবে। ভারতীয় সম্প্রচারের জন্ম 1923 সালের জুনে, যখন বোম্বে রেডিও ক্লাব তার প্রথম সম্প্রচার শুরু করে। তবে 23 জুলাই 1927 তারিখে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠিত রেডিও সম্প্রচার সত্যিকারের অর্থে শুরু হয়েছিল। এই তারিখটি এখন জাতীয় সম্প্রচার দিবস হিসেবে পালন হচ্ছে। ভারতে সম্প্রচারের যে বিবর্তন, সেটি 1936 সালে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করে, যখন এর উত্থান ঘটে এবং 1936 সালে ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবা থেকে অল ইন্ডিয়া রেডিও রূপান্তরিত হয়। এবং স্বাধীনতার পর এআইআর দ্রুত সম্প্রসারিত হয়। 1956 সালে আকাশবাণী নামটি গ্রহণ করা হয়, আর বর্তমানে এআইআর 591টি চিত্তাকর্ষক স্টেশন পরিচালনা করে, যা ভারতের 98% জনসংখ্যার কাছে পৌঁছয় এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় সম্প্রচার করা হয়। সম্প্রচার ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই স্বাধীনতা সংগ্রামের সময় থেকে, সেই সময় তথ্য প্রচার ও ঐক্য গড়ে তোলার জন্য রেডিওর ভূমিকা ছিল অপরিসীম। এটি ছিল একটি শক্তিশালী হাতিয়ার। আবার স্বাধীনতার পরে সাক্ষরতা, স্বাস্থ্য সচেতনতা, কৃষি, জ্ঞান প্রচারে সহায়ক ভূমিকা পালন করছে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। আকাশবাণীর বহিরাগত পরিষেবা বিভাগ 100টিরও বেশি দেশে সম্প্রচার করে, বিশ্বব্যাপী ভারতের কণ্ঠস্বর তুলে ধরে এবং প্রবাসীদের সাথে সংযোগ স্থাপন করে। এফএম চ্যানেলের প্রবর্তন এবং ডিজিটাল রেডিও মন্ডিয়াল প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ট্রান্সমিশনে রূপান্তর আধুনিকীকরণের প্রতি আকাশবাণীর প্রতিশ্রুতি প্রদর্শন করে। আকাশবাণী জাতীয় সরকারি বেতার সম্প্রচার কেন্দ্রটি পরবর্তীতে 1957 সালে আকাশবাণী নাম গ্রহণ করেছে এবং আজও হাজার হাজার স্টেশনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এভাবেই আকাশবাণীর যাত্রা আরও দীর্ঘতর হোক, সেই কামনা রয়েছে আমাদের সকলেরই। আমাদের সকলের কাছে যেখানে যেটুকু মানে ট্রান্সমিশনে আরও দ্রুত বৃদ্ধি হবে এবং আমাদের পরিষেবা আরও উন্নত হবে, এই আশা করা যেতেই পারে আজকের এই বিশেষ দিনটিতে দাঁড়িয়ে।

সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। প্রতি বছর 10ই জুলাই পালিত হয় বিশ্ব জ্বালানি স্বাধীনতা দিবস। শুধু একটি প্রতীকী দিন কিন্তু এটি নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন যা আমাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে মুক্ত হয়ে নবায়নযোগ্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে উৎসাহিত করে। এই রূপান্তরের সবচেয়ে সম্ভাবনাময় সমাধানগুলোর মধ্যে অন্যতম হল বায়োগ্যাস, এবং ভারতে এই ক্ষেত্রে অগ্রণী কাজের জন্য একটি সংস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য, যার নাম বায়োটেক ইন্ডিয়া। এই বায়োগ্যাস কেন যুগান্তকারী তার কয়েকটি কারণ কিন্তু রয়েছে। যেমন ধরুন ল্যান্ডফিল এবং অপরিশোধিত বর্জ্য থেকে মিথেন গ্যাস নির্গমন হ্রাস করে এই বায়োগ্যাস। আবার বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থাকে সমর্থন করে, বিশেষ করে গ্রামীণ এলাকায় জৈব সার উৎপাদন করে যা রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমায়, পরিবেশ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি করে এবং চক্রাকার অর্থনীতিকে সমর্থন করে। বায়োগ্যাস শুধু একটি বর্জ্য ব্যবস্থাপনা সমাধানই নয়, এটি একটি জলবায়ু সমাধান, গ্রামীণ উন্নয়নের একটি হাতিয়ার এবং জ্বালানি স্বাধীনতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধান যে জাতীয় উদ্যোগগুলি নেওয়া হয়েছে এই বায়োগ্যাস সম্বন্ধীয়, সেগুলি হল জাতীয় জৈব শক্তি কর্মসূচি, যেখানে বায়োগ্যাস, বায়োমাস এবং বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্পকে সহায়তা করে। জাতীয় জৈব জ্বালানি নীতি, যেটি পরিবহন জ্বালানিতে জৈব জ্বালানির মিশ্রণকে উৎসাহিত করে। আন্তর্জাতিক শক্তি সংস্থার মতে 2023 থেকে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী জৈব শক্তির চাহিদা বৃদ্ধি 1/3 বেশি ভারতের অবদান থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য ভারতের প্রয়োজন সম্প্রসারণযোগ্য ও সম্প্রদায় চালিত সমাধান, আর এখানেই বায়োটেক ইন্ডিয়ার ভূমিকা। গৃহস্থালির জন্য ন্যানো বায়োগ্যাস প্ল্যান্ট থেকে শুরু করে বৃহত্তর প্রয়োগের জন্য টার্বো এবং আলট্রা মডেল পর্যন্ত বায়োটেক ইন্ডিয়া প্রতিটি প্রয়োজনের জন্য পরিবর্ধনযোগ্য সমাধান প্রদান করে। 2007 সালে বায়োটেক ইন্ডিয়া টেকসই শক্তি এবং বর্জ্য ব্যবস্থাপনায় অসামান্য অবদানের জন্য অ্যাসডেন অ্যাওয়ার্ড লাভ করেছে। সংস্থাটি স্থানীয় উৎপাদন, প্রশিক্ষণ এবং জনসচেতনতার ওপর জোর দেয়, যা প্রযুক্তির ব্যবহারকে অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করে তোলে। বায়োটেক ইন্ডিয়া 100% বায়োগ্যাস ইঞ্জিন, বহনযোগ্য বায়োগ্যাস সিস্টেম এবং কম্পোস্টার গার্ডেন তৈরি করেছে, যা উলম্ব বাগান পদ্ধতির সাথে বর্জ্য ব্যবস্থাপনাকে একীভূত করে। তাদের সুস্পষ্ট লক্ষ্য রয়েছে শহরের অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে গ্রামীণ খামার পর্যন্ত বায়োগ্যাস প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য এবং অভিযোজনযোগ্য করে তোলা। এই ন্যানো বায়োগ্যাস যে প্ল্যান্ট পরিবারগুলোকে রান্নাঘরের বর্জ্যকে রান্নার গ্যাসে রূপান্তরিত করতে সাহায্য করে, যা এলপিজির ব্যবহার কমায় এবং অর্থ সাশ্রয় করে। এই ছোট আকারের সিস্টেমগুলো সীমিত জায়গায় শহরের বাড়িগুলোর জন্য আদর্শ, যেখানে গ্যাসের দাম হুহু করে বাড়ছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে যেটা খুবই সংকটজনক পরিস্থিতি, ক্রমশ যেন উৎপত্তি হচ্ছে, সেই ক্ষেত্রে এই ধরনের ন্যানো বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী হতে চলেছে ভবিষ্যতের জন্য। স্কুল, হাসপাতাল এবং ছাত্রাবাসগুলো যে খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা এবং রান্নাঘর ও আলোর জন্য শক্তি উৎপাদনের উদ্দেশ্যে বড় আকারের বায়োগ্যাস ইউনিট ব্যবহার করে, এটি পরিচালন ব্যয় এবং ল্যান্ডফিলের বোঝা কমায়। আবার কৃষকদের ক্ষেত্রে কৃষকরা গবাদি পশুর গোবর প্রক্রিয়াজাত করতে বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করেন।

যা রান্নার জন্য গ্যাস এবং জৈব চাষের জন্য ডাইজেস্টেড উৎপাদন করে এবং এটি টেকসই কৃষিকে সমর্থন করে এবং রাসায়নিক উপকরণের খরচ কমায়। পৌরসভাগুলো বায়োটেক ইন্ডিয়ার সাথে অংশীদারত্বের মাধ্যমে বিকেন্দ্রীভূত বায়োগ্যাস ইউনিট স্থাপন করে যা বাজারের বর্জ্য প্রক্রিয়াজাত করে, স্যানিটেশন উন্নত করে এবং মিথেন নির্গমন কমায়। এই বায়োগ্যাসের যে বিভিন্ন উপকারিতা তা আমাদের সমাজে, তা আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যে কতটা উপকারী তারই কিঞ্চিত বর্ণনা দেওয়া হলো।

0: জিন্দ স্টেশনের প্ল্যাটফর্মে তখন উৎসবের আমেজ। হাজার হাজার মানুষের চোখ আটকে আছে নীল রঙের এক অচেনা ট্রেনের দিকে। ইঞ্জিনের গায়ে বড় করে লেখা H2, এক নতুন যুগের সূচনার ইঙ্গিত। গত 17 জুলাই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা উড়িয়ে যাত্রার সূচনা করলেন হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের। এই মুহূর্তটি শুধু একটা ট্রেন চালুর ঘোষণা কিন্তু ছিল না, ছিল ভারতের রেল ইতিহাসের এক লুকোনো অধ্যায়ের উন্মোচন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনটি হরিয়ানার জিন্দ ও সোনিপতের মধ্যে 89 কিলোমিটার দীর্ঘ রুটে চলাচল করবে। এই ট্রেনের ভিতরের গল্পটা আরও চমকপ্রদ। কোনো ওভারহেড তার নেই, কোনো ডিজেল বা পেট্রোলের প্রয়োজন নেই। দুটি পাওয়ার করে লুকিয়ে আছে 1200 কিলোওয়াট করে মোট 2400 কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল, যা বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে নিঃশব্দে বিদ্যুৎ তৈরি করবে। এই বিদ্যুৎই চালাবে ট্রেনের মোটর, আর শেষে যা বেরিয়ে আসে তা কোনো ধোঁয়া নয়, নিছক জলীয় বাষ্প। সংখ্যাগুলো যেন এক নীরব বিজয়গাথা। সারা বিশ্বে এই মুহূর্তে যেসব হাইড্রোজেন ট্রেন চলে তার কোচ সংখ্যা সাধারণত 2-3টির বেশি হয় না, কিন্তু জিন্দ সোনিপত রুটের এই ট্রেন চলবে 10টি কোচ নিয়ে। প্রায় 2600 যাত্রী বহনের ক্ষমতা রাখে এই ট্রেন, যা রেল বোর্ডের দাবি অনুযায়ী একটি রেকর্ড। ঘন্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে ছুটবে ট্রেনটি, যদিও এর প্রযুক্তিগত সক্ষমতা ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত। জার্মান, চীন, জাপান ও আমেরিকার পর এবার সেই তালিকায় নাম লিখল ভারত। জ্বালানির জন্য অন্য দেশের মুখাপেক্ষী না হয়ে নিজের মাটিতেই দূষণমুক্ত ভবিষ্যতের চাকা ঘোরানোর এই প্রয়াস এক নীরব সাহসের গল্প। ছোট্ট এক স্টেশন থেকে শুরু হওয়া এই যাত্রা আসলে গোটা দেশের জন্য এক নতুন দিগন্তের বার্তা বহন করে আনল।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: ২০২০ সালের নভেম্বর মাস, মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার এক ছেলে যে একদিন আইআইটি বম্বের অধ্যাপক হয়ে উঠেছিলেন, হঠাৎ এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। ডক্টর চেতন সিং সোলাঙ্কি, যাকে মানুষ আজ চেনে সোলার ম্যান অফ ইন্ডিয়া নামে, নিজের ঘর, নিজের চেনা আরামের জীবন, এমনকি নিজের চাকরির বেতন পর্যন্ত ছেড়ে দেন। কারণ একটাই, পৃথিবী পুড়ছে, বাতাস বিষাক্ত হচ্ছে, আর মানুষ যেন সেটা দেখেও দেখছে না। ইউরোপে পিএইচডি করার সময় থেকেই সৌরশক্তি নিয়ে তার গভীর আগ্রহ তৈরি হয়েছিল। দেশে ফিরে আইআইটি বোম্বেতে পড়ানোর পাশাপাশি তিনি সোলার প্রকল্পে কাজ শুরু করেন, যার মধ্য দিয়ে প্রায় ৭৫ লক্ষ পরিবারের ঘরে বিনামূল্যে সৌর আলো পৌঁছে দেন। কিন্তু তার মনে হয়েছিল, শুধু গবেষণাগারে

সমস্যার সমাধান খুঁজলে হবে না। মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে নিজে উদাহরণ হয়ে দেখতে হবে যে সৌরশক্তি নির্ভর জীবন আসলে কি সম্ভব। তাই তিনি আইআইটি বোম্বে থেকে বেতনহীন ছুটি নিলেন টানা 11 বছরের জন্য। 2030 সাল পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না। এই প্রতিজ্ঞা নিয়ে শুরু করলেন এনার্জি স্বরাজ যাত্রা। তার নতুন ঠিকানা হয়ে উঠল একটি বাস, যার ছাদে বসানো সোলার প্যানেল আর ব্যাটারিতে চলে আলো, পাখা, রান্নার যে গ্যাস সেটি, এমনকি ল্যাপটপ চার্জ দেওয়ার মতো প্রতিদিনের সমস্ত কাজ। স্ত্রী, সন্তান, পরিবার সবাইকে পিছনে রেখে তিনি বেরিয়ে পড়লেন এক অনিশ্চিত পথে, যার শেষ কোথায় তা তিনি নিজেও জানেন না, শুধু জানেন লক্ষ্য কী। এই যাত্রায় তিনি ইতিমধ্যে দেশের 17টিরও বেশি রাজ্য ঘুরেছেন, হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন, স্কুল কলেজ গ্রামের পথে পথে থেমে মানুষকে বোঝান কিভাবে সহজেই সৌরশক্তির ওপর নির্ভর করা যায়। তার লক্ষ্য প্রায় 100 কোটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া আর অন্তত 1 কোটি পরিবারকে সম্পূর্ণ সৌরশক্তিতে রূপান্তরিত করা। গান্ধীজির স্বরাজ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই আন্দোলনের নাম দিয়েছেন এনার্জি স্বরাজ, আর তাই অনেকে তাকে ডাকেন সোলার গান্ধী নামেও। আরাম, পরিবার, স্থায়ী ঠিকানা সবকিছু ছেড়ে একজন মানুষ শুধু বিশ্বাস করেছিলেন বলে রাস্তায় নেমে পড়েছেন, যাতে আগামী প্রজন্ম একটু বিশুদ্ধ বাতাস শ্বাস নিতে পারে। এই বিশ্বাসই তাকে প্রতিদিন নতুন গ্রামে নতুন মানুষের কাছে টেনে নিয়ে যায়, একটাই স্বপ্ন নিয়ে, একটা সুস্থ সবুজ ভারত।

0: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: স্কুলের অঙ্ক পরীক্ষার খাতায় লাল কালিতে লেখা ছিল মাত্র 51। হায়দ্রাবাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের সেই ছেলেটার দিকে তখন অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পবন কুমার চন্দনার মনের ভিতর তখন অন্য এক জেদ কাজ করছিল। যন্ত্রপাতি খুলে নতুন কিছু বানানোর নেশা তাকে টেনে নিয়ে গেল অন্য পথে। প্রথম চেষ্টাতেই আইআইটি জেই ক্র্যাক করে ভর্তি হলেন আইআইটি খড়গপুরে। যখন সহপাঠীরা সবাই মোটা মাইনের আইআইটি চাকরির স্বপ্ন দেখছেন, পবনের চোখ তখন আকাশের ওপারে। ক্যাম্পাস থেকেই সরাসরি ডাক পেলেন ইসরোয়ে। কেরলের বিক্রম সার্ভাই স্পেস সেন্টারে কাটল 6 বছর। ভারতের সবচেয়ে শক্তিশালী বাহুবলী রকেট জিএসএলভির Mark 3 তৈরির কাজেও হাত লাগালেন তিনি। কিন্তু সরকারি চাকরির নিশ্চিত জীবন পবনকে ধরে রাখতে পারেনি। 2018 সাল সেই সময় আরেক প্রাক্তন ইসরো বিজ্ঞানী নাগা ভারত ডাকার সঙ্গে হাত মিলিয়ে হায়দ্রাবাদে গড়ে তুললেন স্কাইরুট এরোস্পেস। সেই সময়ে ভারতে বেসরকারি সংস্থার রকেট তৈরির কথা কেউ ভাবতেই পারত না, বিনিয়োগকারীরাও মুখ ফিরিয়ে নিচ্ছিলেন একের পর এক। ঠিক তখনই পাশে দাঁড়ালেন মিন্ত্রা ও কিউরফিটের প্রতিষ্ঠাতা মুকেশ বনসল, ঢেলে দিলেন প্রাথমিক পুঁজি। এরপর একে একে যোগ দিল গ্রিনকো, সোলার ইন্ডাস্ট্রিজ, গুগলের প্রাক্তন বিনিয়োগকারী রাম শ্রীরামের সংস্থাও। 2022 সালে নভেম্বরে ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম এস মহাকাশ ছুঁয়ে ইতিহাস করেছিল। আর গত শনিবার 18 জুলাই শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলী তুলে আকাশ ফুরে উঠে গেল বিক্রম 1। প্রায় 22 মিটার লম্বা এই রকেট মাত্র 15 মিনিটের মধ্যেই তার পেলোড পৌঁছে দিল কক্ষপথে। ভারত হয়ে উঠল বিশ্বের তৃতীয় দেশ যার বেসরকারি সংস্থার হাতে তৈরি রকেট সরাসরি কক্ষপথে পৌঁছল। এই তালিকায় আগে ছিল শুধু আমেরিকা আর চীন। এই সাফল্যের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করে শুভেচ্ছা জানান স্কাইরুটের প্রতিষ্ঠাতাদের। বলেন যে তারা শুধু মহাকাশে নতুন গাছ রোপণ করেননি, আগামী প্রজন্মের জন্য মাটিতেও নতুন শিকড় গেঁথে দিয়েছেন। আজ প্রায় 1000 কর্মী নিয়ে এগিয়ে চলেছে স্কাইরুট। পবন বলেন উদ্যোক্তা হওয়াই তার সবচেয়ে ভালো, কারণ এখানে স্বাধীনতা আছে, নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। সেই একদিনের 51 নম্বর আজ অনেক দূর হারিয়ে গিয়েছে, কিন্তু স্বপ্ন দেখার সাহসটুকু পবনকে পৌঁছে দিয়েছে মহাকাশের আরও কাছে।

টোকিওর মেট্রোপলিটন জিমনেশিয়ামের গ্যালারি তখন কানায় কানায় পূর্ণ। দর্শকদের প্রায় সবাই জাপানের পতাকা হাতে চিৎকার করছেন নিজেদের মেয়ে আকানি ইয়ামাগুচির নামে। উল্টো দিকে কোর্টে দাঁড়িয়ে একা এক ভারতীয় মেয়ে পিভি সিন্ধু, বয়স 31, র্যাঙ্কিংয়ে 12 নম্বরে। সামনে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা ইয়ামাগুচি, যার কাছে গত 4 বছরে একটাও সম্পূর্ণ ম্যাচ জেতেননি সিন্ধু। প্রথম গেম শুরু হতে সিন্ধু 3-0 ব্যবধানে এগিয়ে যান, কিন্তু ইয়ামাগুচি দমে যাওয়ার মেয়ে নন, লড়াই করে স্কোর সমান করে ফেলেন। এরপর একটা মুহূর্ত আসে যেখানে দুজনের র্যাকেট থেকে টানা 36টা শট বিনিময় হয়। গ্যালারির নিঃশ্বাস যেন থমকে যায় সেই একটা র্যালিতে। সিন্ধু সেই র্যালি জিতে স্কোর 11-11 করেন, অর্থাৎ সমান সমান। তারপর একের পর এক আক্রমণাত্মক স্ম্যাশে ব্যবধান বাড়িয়ে ফেলেন। প্রথম গেম শেষ হয় 21-17। দ্বিতীয় গেমেও একই ছবি, সিন্ধু 8-3 ব্যবধানে এগিয়ে যান, ইন্টারভেল লিড হয় 11-7। ইয়ামাগুচি শেষ চেষ্টা করেন, ব্যবধান কমিয়ে আনেন 19-17, কিন্তু সিন্ধুর মাথা তখন ঠান্ডা। দুটো শক্তিশালী স্ম্যাশে ফিরিয়ে আনেন নিয়ন্ত্রণ, পেয়ে যান 3টে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। শেষ পয়েন্টে ইয়ামাগুচির শট লাইনের বাইরে যায়, ভিডিও রিভিউতে তা নিশ্চিত হয় 21-17। ম্যাচ শেষে সিন্ধু ছুটে গিয়ে জড়িয়ে ধরেন তার কোচকে, চোখে জল মুখে হাসি, যেন বছরের পর বছরের অপেক্ষা। চোটের সঙ্গে লড়াই আর বারবার হেরে যাওয়ার যন্ত্রণা এক নিমেষে ধুয়ে যাওয়া, এই জয় সিন্ধুর প্রথম BWF সুপার 750 খেতাব, প্রথম জাপান ওপেন শিরোপা, আর প্রথম ভারতীয় হিসেবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা জয়ের ইতিহাস। প্রায় 2 বছরের খরা কাটান এবং 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই তার সবচেয়ে বড় জয়। অভিনন্দন রইল পিভি সিন্ধুর উদ্দেশ্যে।

সারা দেশ আজ আপনার লড়াইয়ের গল্পের সাক্ষী, এবং আমরাও বারবার অনুপ্রাণিত হই এই সব মানুষের দ্বারা যারা হেরে গিয়েও ফিরে আসেন। আজকের আজ সন্ধ্যায় এমনই একটি গল্প দিয়ে শেষ করলাম। গোটা পর্ব জুড়ে থাকলো নানান অনুপ্রেরণার গল্প, নানান কথা। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৈত্রী স্টুডিওতে সময়টা এখন 5:52। আর সময়টা মানেই আপনারা এই সময় জানেন খেলাধুলার সময়, খেলাধুলা খবরাখবর সময়। খেলাধুলার খবরাখবরে যাব, তবে তার আগে সবার প্রথম যেটা করে থাকি আমরা, এক নজর একটু শুনে নেব। আজ থেকে শুরু ভারত জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ। হারারে স্পোর্টস ক্লাবে তরুণ ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়াস আইয়ার। টসে জিতে ভারত বল করতে নেমেছে। শীর্ষস্থানের একদম কাছে গিল। আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে মাত্র 1 পয়েন্ট দূরে দাঁড়িয়ে শুভমান গিল। 23তম কমনওয়েলথ গেমস আজ থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হচ্ছে, চলবে 2 আগস্ট পর্যন্ত। ভারতের 125 জন সদস্যের দল পদকের লড়াইয়ে নামছে। উদ্বোধনের আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই। কমনওয়েলথ গেমসে মহিলাদের 75 কেজি বিভাগে বক্সিং বিভাগে প্রতিযোগীর

0: সংখ্যা কম থাকায় লাভলিনা সরাসরি সেমিফাইনালে উঠে গেছেন। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে সিডব্লিউজি থেকে বাদ অরুণ। কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগেই ডোপিং টেস্টে পজিটিভ হয়ে ছিটকে গেলেন ভারতীয় জুডোকা অরুণ কুমার। চায়না ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালে চীনের চেন ইউ ফেইয়ের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারলেন পি ভি সিন্ধু। ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন কুলদীপ। কাউন্টি ম্যাচ এবং ওয়ানডে খেলতে ইয়র্কশায়ারে দলে যোগ দিচ্ছেন স্পিনার কুলদীপ যাদব। অস্ত্রোপচারের টেবিলে রদ্রি। বিশ্বকাপ জয়ের পর পিঠে ইঞ্জুরির কারণে বড় অস্ত্রোপচারের মুখোমুখি হতে চলেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। ইন্টার মায়ামিতে ক্যাসিমিরো ফ্রি এজেন্ট হিসেবে ব্রাজিলের তারকা মিডফিল্ডার ক্যাসিমিরোকে দলে ভেড়াল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। কলকাতায় ডুরান্ড কাপ ট্রফি ট্যুরের জমকালো সমাপ্তি ঘটল। শহর জুড়ে দীর্ঘ যাত্রা শেষ করল গতকাল বুধবার এবং কলকাতায় সেই ট্রফিটি এসে পৌঁছল। এর মাধ্যমে এশিয়ার সবচেয়ে পুরনো এই টুর্নামেন্টের কাউন্টডাউন কিন্তু চূড়ান্ত পর্বে পৌঁছে গেল। আগামী 25 জুলাই ব্লকবাস্টার কলকাতা ডার্বি। আগামী শনিবার বিবেকানন্দ যুবভারতীর ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসি। এক নজরে তো শুনলাম, এবার চলে যাব একেবারে আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায় অবশ্যই কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস 2026 আজ থেকে শুরু হয়ে গেল 23তম কমনওয়েলথ গেমস। আজ 23 জুলাই স্কটল্যান্ডের ঐতিহাসিক শহর গ্লাসগোতে সেই জমকালো উদ্বোধন, আর সেই উদ্বোধনের আগেই কিন্তু ভারতের একজন প্লেয়ার ক্রীড়াবিদ তিনি কিন্তু সেমিফাইনালে উঠে গেছেন। আর এই খেলা, এই মহারণ চলবে কিন্তু 2 আগস্ট পর্যন্ত। বিশ্বের 74টি কমনওয়েলথভুক্ত দেশ এবং অঞ্চল সব মিলিয়ে সেই দেশ এবং অঞ্চল থেকে প্রায় 1000-এর বেশি ক্রীড়াবিদ এবারে আসরে অংশ নিচ্ছেন। এবারে গেমসের আসর আগের তুলনায় কিন্তু আগের আসরগুলোর তুলনায় অনেক ছোট পরিসরে হলেও প্রতিযোগিতার উত্তেজনা কিন্তু কোনো রকম ঘাটতি নেই 2026 এবছর। আর এই উদ্বোধন, আজকে যে উদ্বোধনটা হচ্ছে সেটা হচ্ছে ওভিও হাইড্রো অ্যারিনাতে, সেটা ওই স্কটল্যান্ডের গ্লাসগো শহরেই। আর অধিকাংশ প্রতিযোগিতা গ্লাসগোর বিদ্যমান আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামেই হবে। খরচ কমানোর লক্ষ্যেই জানা যাচ্ছে যে নতুন অবকাঠামো নির্মাণের বদলে পুরনো ভেনু ব্যবহার করা হচ্ছে। এবারের বিশেষত্ব যদি বলা যায়, অর্থনৈতিক কারণে এবারের গেমসকে পরিসর অনেকটা কমানো হচ্ছে, এটা তো বললাম। আর এটা এবারের বিশেষত্ব হচ্ছে মাত্র 10টি খেলা রাখা হচ্ছে। এই যে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, কুস্তি, শুটিং, এগুলো থাকছে না, এটার জন্য অনেকেই হতাশ হচ্ছেন। এতে ভারতের সম্ভাব্য পদক সংখ্যা আগের তুলনায় কমতে পারে বলেও মনে করা হচ্ছে। তো কি কি খেলা হচ্ছে এবার গেমসে, এবারের কমনওয়েলথ গেমসে? প্যারা অ্যাথলেটিক্স সহ অ্যাথলেটিক্স সবগুলো থাকছে, সাঁতার থাকছে, ভারোত্তোলন থাকছে, বক্সিং, জুডো, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, লন বোলস, 3x3 বাস্কেটবল, হুইলচেয়ার বিভাগ সহ নেটবল, আর এই কটাই থাকছে আর কি এবারের। ভারতের দল যদি বলা যায়, সেখানে 125 সদস্যের শক্তিশালী দল নিয়ে গ্লাসগোতে অংশ নিচ্ছে। যদিও একাধিক শক্তিশালী খেলায় বাদ পড়ছে আমাদের ভারতীয় প্লেয়াররা, তবে যাদের দিকে চোখ রাখা যেতে পারে, মানে যারা পদক নিশ্চিত করতে পারেন, তাদের মধ্যে অবশ্যই নীরজ চোপড়া মানে জ্যাভলিন থ্রো, তারপর মীরাবাই চানু ভারোত্তোলন, লাভলিনা বরগোহাঁই বক্সিংয়ে তো তিনি সেমিফাইনালে উঠেই গেছেন, তেজেন্দর পাল সিংতুর তিনি শর্টপুটে, মুরলী শ্রীশঙ্কর লং জাম্পে, লন বোলস দলের যারা 2022 সালের ঐতিহাসিক সাফল্য পুনরাবৃত্তি করছে তারাও রয়েছে। তাদের লক্ষ্য এবারেও 2026 যেন তারা একটা পদক নিশ্চিত করে।

তো এই কজনই মোটামুটি এই পদক নিশ্চিত করার একটা জায়গা রয়েছে, এদের দিকে অবশ্যই চোখ থাকবে। যেটা বলছিলাম যে গেমসের উদ্বোধনের আগেই ভারতের জন্য সুখবর চলে এসেছে যে লাভলিনা বরগোহাঁই বক্সিংয়ে তিনি সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেলেন। কি করে পৌঁছে গেলেন? আসলে 75 কেজি যে বিভাগ বক্সিংয়ে লাভলিনা বরগোহাঁই নাম দিয়েছেন, সেই 75 কেজি বিভাগে যে প্রতিযোগী, সেই প্রতিযোগীর সংখ্যা এবং তাদের পারফরমেন্সের তুলনা করে সরাসরি লাভলিনা বরগোহাঁইকে একেবারে সেমিফাইনালে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে যাওয়া মানে ব্রোঞ্জ পদক তো নিশ্চিত করছেই, আর সেমিফাইনালে যদি জিতে যায় তাহলে কিন্তু রুপো পদক নিশ্চিত করছেন। 2022 সাল, মানে এর আগের যে কমনওয়েলথ গেমস বার্মিংহামে হয়েছিল, সেখানে 61টি পদক কিন্তু ভারত পেয়েছিল। তবে এবারে ছোট সূচির কারণে সেই সংখ্যা ছোঁয়া অবশ্যই কঠিন হবে। তবুও অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, বক্সিং, লন বোলস ভারতের কাছ থেকে একাধিক স্বর্ণপদক, জ্যাভলিন এগুলো থেকে স্বর্ণপদকের আশা রয়েছে। আতসকাঁচের তলায় কমনওয়েলথ গেমস তো থাকছেই, এরপর যদি আতসকাঁচের তলায় দেখা যায় অবশ্যই আজকের ক্রিকেটটা নিয়ে একটু বলা যেতেই পারে। হারারে স্পোর্টস ক্লাব, সেখানে ক্রিকেট চলছে, ভারত বনাম জিম্বাবুয়ের যে ম্যাচ, 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ তার শুরু হয়েছে আজকে প্রথম। ইংল্যান্ড সফর শেষ করে নতুন উদ্যমে মাঠে নেমেছে ভারতীয় দল। এই সিরিজ শুধু একটা দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং আগামী আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো রয়েছে সেখানে ভারতের বেঞ্চ শক্তিশালী করার জন্য বা গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করার জন্যই এই সব ম্যাচ। তো নতুন অধিনায়কের সামনে প্রথম চ্যালেঞ্জ কিন্তু এই সিরিজের, প্রথমবারে পূর্ণাঙ্গ টি-20 অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। নতুন নেতৃত্বে ভারতকে, ভারত কেমন পারফরমেন্স করে সেদিকেই নজর ক্রিকেট প্রেমীদের। আর কোচিং স্টাফও কিন্তু তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনা করছে। তরুণদের ওপর ভরসা এই সফরের ভারতের লক্ষ্য শুধু সিরিজ জেতা নয়, নতুন অভিভাবকদের হাত ধরে নতুন প্রতিভা কিভাবে উঠে আসে সেটাই এখন দেখা। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তরুণ ক্রিকেটাররা এখন মাঠে নেমে গেছে, এবং আজকে পিচ এবং আবহাওয়ার দিক দিয়ে যদি বিচার করা যায় সেখানে হারারে স্পোর্টস ক্লাবের যে উইকেট সেটা ব্যাট বল দুটোই সব উভয়ের জন্যই সহায়ক, কিন্তু নতুন বলে পেসাররা একটু সুবিধা পেলেও পেতে পারে। ম্যাচ গড়ালে ধীরে ধীরে সেই ব্যাটিং পিচ, মানে ব্যাটিংদের জন্য সহজ হয়ে যাওয়ার কথা। আবহাওয়া অনুকূল থাকলে পূর্ণ টি-20 ওভারে, মানে 20 ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি, আর সে কারণেই হয়তো শ্রেয়স আইয়ার টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের এই মুহূর্তে একেবারে সরাসরি খেলার খবরটা কি আছে সেটা আপনাদের একটু জানিয়ে দিই। ভারত তো বল করছে টসে জিতে, এবং সেখানে এখনো অবধি 17 ওভার কিন্তু অতিক্রান্ত, আর সেই 17 ওভারে রান হয়েছে জিম্বাবুয়ের 98 এবং উইকেট পড়েছে 5টি। কারা কারা উইকেট নিয়েছেন? মায়াঙ্ক যাদব 2টি উইকেট নিয়েছেন, প্রিন্স যাদব, শিবম দুবে, রবি বিষ্ণই এরা সবাই 1টা করে উইকেট নিয়েছেন। এখনও অবধি সবচেয়ে ভালো খেলছেন, মানে 30-এর বেশি এখনও অবধি ওদের কেউ করেনি, তবে 32 করেছেন ওয়েসলি। আপাতত তিনি ব্যাটিং করছেন, দেখা যাক কত দূর এগোয়। আর মাত্র 17 ওভার দুর্বল হয়ে গেছে, মানে 3 ওভারও আর নেই, 101 রান তাদের, দেখা যাক। খেলাধুলার আরও অনেক খবরাখবর নিয়ে আবার ফিরব, তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে আপনারা জানেন অ্যাডভেঞ্চার স্পোর্টস, অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে আপনারা মুখিয়ে থাকেন, বিভিন্ন রোমহর্ষক কাহিনী, রোমহর্ষক অভিজ্ঞতা, অভিযানের কথা আপনারা শুনতে চান, সেরকমই আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছেন, সেটি বরং শুনে নিই।

0: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো আকাশবাণী ক্রীড়াঙ্গনে থাকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই বিশেষ ধরনের খেলায় অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সদ্য সমাপ্ত মাউন্ট ত্রিশূল সফল অভিযান করে ত্রিশূল অভিযানের দলনেতা রমেশ রায়। রমেশবাবু ইতিমধ্যেই মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা সফলতার সাথে আরোহণ করেছেন ভারতীয় হিমালয়ের একাধিক শৃঙ্গ। রমেশবাবু, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার সবাইকে।
0: 7,120 মিটার উচ্চতার মাউন্ট ত্রিশূল কুমায়ুন হিমালয়ে অবস্থিত, এই ত্রিশূল অভিযান সম্পর্কে কি বলবেন?
1: আসলে ত্রিশূল প্রথম দেখা আমার নন্দাকুন্ডে শীর্ষক 2005 সামিট থেকে দেখেছিলাম। এখন আমার ক্লাব মাউন্টেন কোস্ট অফ ক্যালকাটার পরিধি অনেক বেড়েছে, মেম্বার বেড়েছে এবং তাদের ক্লাইম্বিং দক্ষতা অনেক বেড়েছে। সেইটা হিসাব করে, তারপরে বাজেটের কথা চিন্তা করে, একটা বড় বাজেটের এবং ক্লাইম্বিং ডিফিকাল্টিস অনেকটাই হবে এরকম সব প্যারামিটার চিন্তা করে ত্রিশূলকে বাছা। সেই সঙ্গে উত্তরাখণ্ডের একটা চার্ম যেটা রয়েছে, উত্তরাখণ্ডে তো অসংখ্য খুব ভালো ভালো মাউন্টেন রয়েছে যেগুলো মানে যাওয়াটা এখন অনেক মুশকিল হয়ে গেছে। উত্তরাখণ্ডের কিছু নিজস্ব নিয়ম কানুন রয়েছে, সেগুলো মিট আপ করে যাওয়াটা আমাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে যায়। সেসব গুলোকে ফেস করেই আমরা যাব এই ভাবনা চিন্তা থেকে মাউন্ট ত্রিশূল। আর একটা যেটা রয়েছে, এর উচ্চতাটা মানে এই যে উচ্চতা 7,120 মিটার, মানে 7,000-এর উপরের একটা মাউন্টেন আমরা ক্লাইম করব। সেই সঙ্গে নানাবিধ ডিফিকাল্টিস রয়েছে। 4 দিন সুন্দর গভীর জঙ্গল থেকে হালকা জঙ্গল পেরিয়ে বেস ক্যাম্পে পৌঁছানো ডোডাং, আর তারপরে যে ট্রেচার্স কুলুয়ার যেটা বলছে, কুলুয়ার মানে গলি যেটাকে অ্যাপারেন্টলি চোখে দেখা যায় না, যেটা হোমকুন্ড থেকে কিছুটা আগে গেলে ডান দিকে এটাকে দেখা যায় আর কি, মানে বেস ক্যাম্প বা হোমকুন্ড থেকে দেখা যায় না পরিষ্কার, আরো আগে সামনের দিকে রন্টি স্যাডেলের দিকে এগোলে এটাকে দেখা যায়। তা এটা লুকিয়ে থাকা গলি, সেটাকে খুঁজে বের করা। রন্টি গ্লেসিয়ার যেটা রয়েছে, রন্টি গ্লেসিয়ার ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 পুরোপুরি রন্টি গ্লেসিয়ার, এবং এখানে অসংখ্য ক্রিভাসে ভরপুর, মানে একটা প্রতি স্টেপে একটা মৃত্যু ফাঁদ যেন তৈরি হয়ে আছে। কিছু ওপেন ক্রিভাস রয়েছে যেগুলো চোখে দেখা যাচ্ছে, কিছু কিছু ক্রিভাস আবার দেখা যায় না যেগুলো হিডেন রয়েছে। এটার মধ্যে দিয়ে চলা, এই যে প্রতিটা মুহূর্তে একটা রোমহর্ষক ব্যাপার, কোথায় একটা বিপদ আছে অথচ সেটাকে এড়িয়ে যেতে হবে আমাদেরকে, এটা করে ক্যাম্প 2 এ পৌঁছানো। এবং অ্যাপারেন্টলি দেখে মনে হলো একটা আইস ফিল্ড, কিন্তু এর উচ্চতা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর ভার্টিক্যালি ডিফারেন্স হচ্ছে 900 মিটার। এই আইস ফিল্ডে অথচ হাইট গেইন করতে হবে 900 মিটার ভার্টিক্যালি, মানে এটা খুব লম্বা এবং খুব টেনাসিটি, একটা শক্তি সামর্থ্য দরকার আছে। তারপরে রয়েছে যেমন ক্যাম্প 2 থেকে সামিট ক্যাম্প, যেটা ডন্টিং হার্ড আইস ওয়াল বলা যেতে পারে, মানে প্রতিটা জায়গাতেই রোপ ফিক্স করতে হচ্ছে এখানে এবং স্ক্রু পিটন দিয়ে, সেই সঙ্গে মানে খুব সন্তর্পণে সাবধানে ক্লাইম্ব করতে হচ্ছে, কেননা ঠিকঠাক করে কাম্পন লাগাতে না পারলে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। তারপরেও নানাবিধ সমস্যা যেমন রয়েছে, প্রচন্ড হাওয়া চলে এখানে, আর তারপরে ওয়েদারের তো একটা লুকোচুরি চলছে, এই মেঘলা, এই রোদ, এই স্নোফল হচ্ছে, এই সব রকম যে থ্রিলিং অ্যাপিয়ারেন্স যেটা থাকে, আমরা যেটা প্রত্যাশা করি সবকিছুই এখানে আছে। সামিট ক্যাম্প অনওয়ার্ড সামিট সেটাও তাই, খুব ন্যারো একটা অ্যারেট রিজের উপর দিয়ে যেতে হচ্ছে, সেটাও ম্যাক্সিমাম হার্ড আইস হয়ে গেছে।
0: সবশেষে সবকিছু প্রতিবন্ধকতা কাটিয়ে এলো সেই অভূতপূর্ব সাফল্য, এই সাফল্য নিয়ে কি বলবেন?
1: সাফল্য এবার যেটা দেখেছি, আমি অনেকগুলো এক্সপিডিশনের অনুসন্ধান করলাম, মানে ত্রিশূলের সাকসেস রেটটা খুবই কম, এবং আমরাও সেটা নিয়ে একটা টেনশনে ছিলাম। যদিও আমাদের বাদবাকি যে শেরপা সাপোর্ট আমরা নিয়ে গেছিলাম 6 জন, এবং আমাদের খুব পুরানো বন্ধু যারা প্রত্যেকেই 8,000 মিটারই পিক যতগুলো আছে একাধিকবার ক্লাইম্বিং করা, তাদের সাপোর্টটা একটা বিরাট সাপোর্ট ছিল, এবং এটা থেকে আশাবাদী ছিলাম যে যদি ওয়েদারটা সাপোর্ট করে আশা করি বাদ বাকিটা আর আমাদের অসুবিধা হবে না, কেননা আমাদের টিমে দক্ষ ক্লাইম্বারটা অনেক ছিল। সেই জায়গা থেকে এরকম হওয়ার ছিল না যে মেয়েদের শারীরিক প্রতিবন্ধকতার জন্য আমরা পৌঁছাতে পারবো না। এত কিছুর পরে এই সফল একটা বিরাট মাইলস্টোন আমাদের মতো ক্লাইম্বার বা এক্সপিডিশন টিমের জন্য, আর সুস্থভাবে ফিরে আসা সেটা সব থেকে বড় ব্যাপার, কেননা কোনো একটা অভিযান যদি সফল না হয়, সফল আমি দুরকম ভাবে দেখি, এক হচ্ছে সুস্থভাবে সবাই ফিরে আসা,

0: হচ্ছে আমরা যে হাইট পর্যন্ত যাই আর যতটুকু হার্ডেল আমরা ফেস করি বা ওভারকাম করি, তার থেকে বেঁচে ফিরে আসাটাই সব থেকে বড় সফল। আর যদি শীর্ষ শুয়ে আসা, এই অনেকে বলে জয়, জয় তো অ্যাকচুয়ালি মাউন্টেনকে জয় করা যায় না, মানে আমার বিশ্বাস যদি উপরওয়ালা ঈশ্বর বা সর্বশক্তিমান বলে যাকে আমরা ভাবি বা মাউন্টেন নিজেই যদি সে সুযোগ দেয়, তাহলে তার শীর্ষটা আমরা ছুঁয়ে আসতে পারি সম্পূর্ণ তার আশীর্বাদ ধন্য হয়ে। সেটা আসতে পেরে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে।
1: সফলভাবে ত্রিশূল শৃঙ্গ আরোহণ করে ফেরার পথে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম অভিযানকারী দলের সদস্য মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে। আসুন শুনে নিই তিনি কি বললেন।
2: হ্যাঁ নমস্কার সঞ্জয় দা, আমরা সাকসেসফুলি মাউন্ট ত্রিশূল ক্লাইম করে ফিরছি, মাউন্টেন থেকে আমরা নামতে শুরু করেছি। আর যেটা হচ্ছে যে মাউন্টেন কোয়েস্ট অফ ক্যালকাটা রমেশ রায়ের নেতৃত্বে একটা অসাধ্য সাধন করলো বলা যায়। প্রথমেই বলে রাখি আমি এরকম একটি অভিযানে সুযোগ পাওয়ার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ ক্লাব এবং অবশ্যই লিডার রমেশ দার কাছে। আর তার সাথে যেটা হচ্ছে যে রমেশ দার আমার এভারেস্ট আরোহণ 10 বছর আমরা একসাথে যে পাহাড়ে গেলাম এটা খুবই আনন্দের। আর আমার কাছে একটাই ব্যাপার যে একটা অভিযানে যাব, সেখানে দায়িত্ব পালন করব, অবশ্যই সামিটের চেষ্টা থাকবে। আর ভীষণভাবে প্রবীণ ও নবীনের সমন্বয়ে গড়া টিম। আর আমরা জানি গাড়োয়াল হিমালয়ের একটা ম্যাজেস্টিক মাউন্টেন হচ্ছে ত্রিশূল, খুব প্রেস্টিজিয়াস মাউন্টেন। এবং আমার অভিজ্ঞতায় এর আগে আমি বহু অভিযান করেছি, অনেকগুলো 7000 মিটার ক্লাইম করেছি, বিভিন্ন টেকনিক্যাল পিকে গিয়ে, তাতে আমার মনে হয়েছে ত্রিশূল ক্লাইম করা কিন্তু যথেষ্ট কঠিন, অনেক কিছু স্বাদ মানে দিতে হবে। এবং কি বলবো যে এতটা ভালো ইনফ্রাস্ট্রাকচার লিডার বানিয়েছিল যার ফলে এটা পসিবল হয়েছে। এবং হ্যাঁ একটু খারাপ লাগে যে সামিট ক্যাম্প থেকে যখন আমরা বেরোলাম চারজন এবং আমাদের শেরপা বন্ধুদের সাথে, কিছুটা যাওয়ার পর আমার ক্র্যাম্পনটা ভেঙে যায়। যাই হোক, কিন্তু আমার মতো একটা অভিজ্ঞ মানুষের ক্ষেত্রে যে প্রথমেই বলেছি আমি ভ্রমণে বাঁচি, অ্যাডভেঞ্চার ভালোবাসি, নতুন প্রজন্ম ভালো ক্লাইম করুক সেটা চাই। এবং ভীষণ ভালো জুনিয়র ছেলেরা সুমন সুজয় এবং আমার থেকে সিনিয়র রাজেন্দার দা আরোহণ করেছে, এত ভালো শেরপা বন্ধুদের আমরা পেয়েছি যারা সব সময় লক্ষ্য ছিল কি করে পিকটাকে সাকসেস করা যাবে, এবং দারুণ পারফরম্যান্সের পরিচয় দিয়েছে আমাদের দুই ইয়াং ছেলে সুমন এবং সুজয়। মানসিক শারীরিক এই দুটো ব্যাপার তাদের ভীষণ স্ট্রং, ভীষণ ভালো মনের ছেলে তারা। তো অবশেষে আমরা আরোহণ করেছি, তবে ডিফিকাল্টিস অবশ্যই আছে, এই জন্যই ত্রিশূল কিন্তু গেলেই ক্লাইম হবে এরকম ব্যাপার না। আর কিছু বছর আগে আমরা জানি ত্রিশূলে একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাতে আমি যার সাথে কামেট আরোহণ করেছিলাম সেই দার্জিলিং এর থোপ্পা ছিড়িং প্রাণ হারায়, এবং সাথে ইন্ডিয়ান নেভির একটা বড় টিম প্রাণ হারিয়েছিল। তো এই সব ব্যাপারটা নিয়ে ত্রিশূল ছিল কিন্তু খুবই চ্যালেঞ্জিং। তো অবশেষে আমরা সফলভাবে আরোহণ করি এবং ভীষণ আনন্দিত আরোহণ আমাদের হয়েছে। আর আরো পাওনা অভিযান তো এরকম নয় যে অভিযানটা যাবো আর ক্লাইম করবো চলে আসবো, সেটা নয়। একসাথে 2008 সালে শতপন ক্লাইম করেছিলাম, সেই 18 বছর পর সেই গ্যালবো শেরপার সাথে আমার দেখা হলো ত্রিশূল বেস ক্যাম্পে, লাস্ট দেখা হয়েছিল 18 বছর আগে শতপন বেস ক্যাম্পে। তো সেই গ্যালবো আমি চিনতে পেরে যাই এবং সে বুকে জড়িয়ে ধরে আমাকে, এইটা হচ্ছে তৃপ্তি, এটাই হচ্ছে একটা অভিযান থেকে পাওনা। একটা অভিযান কিন্তু এটা নয় যে গেলাম আর সামিট করাটাই লক্ষ্য আর চলে আসবো, এটা একটা অভিযান নয়, একটা অভিযান অনেক কিছু শেখায়। একটা অভিযান আজকে 18 বছর পর দুটো মানুষকে একসাথে মেলালো, তাদের মধ্যে আবার দেখা হলো, গ্রামের সেই কিরাজড়ি যারা খুঁজছে সেই সব মানুষরা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সব ব্যাপারটা নিয়ে গাড়োয়াল হিমালয়ের মানুষজন যারা আমাদের সাথে ছিল, পাহাড়ি মানুষজন, শেরপা বন্ধুরা, প্রত্যেকটা মানুষের সাথে একটা সুন্দর সহাবস্থান, এটাই কিন্তু অভিযান। তো যাই হোক, অবশেষে সফল আরোহণ হয়েছে।
1: মাউন্ট ত্রিশূল সফলভাবে আরোহণকারী অভিযাত্রী সুমন দাস জানালেন,
3: এই মাউন্ট ত্রিশূল পর্বতার সাথে পর্বতারোহণ জগতে যারা আছেন, যারা পর্বতারোহীরা প্রসিদ্ধ মাউন্টেনিয়ার দীর্ঘ বছর ধরে যারা রয়েছেন, তাদের কাছে এই পর্বতটার একটা আলাদাই মাধুর্য রয়েছে। প্রথম 7000 মিটার হিমালয় পর্বতের মধ্যে যেটা এই ত্রিশূল পর্বত যেটা প্রথম ক্লাইম হয় 7000 মিটারে, প্রায় 23,300+ ফিট, সেটা প্রায় 1907 সালে সম্ভবত ক্লাইম হয়েছিল। তারপরে প্রচুর সারা পৃথিবী ব্যাপী এই পর্বতের প্রতি মানে প্রচুর ইয়ে থাকে, সবাই এই আরোহণ করতে চান এবং প্রচুর বাধ্যবাধকতাও রয়েছে এই পাহাড়ের প্রতি। বাংলা থেকে যেটা হয়েছিল, বাংলার

0: প্রচুর সাকসেসফুল অ্যাটেম্প তো রয়েছে, কিন্তু এর সব থেকে ডিফিকাল্টিজ লেভেল হচ্ছে এখানকার ওয়েদার। এখানকার ওয়েদার এতটাই ফ্লাকচুয়েট যে যার জন্যই বেশিরভাগ অভিযানই এখানে অসফল হয়েছিল এবং সফলভাবেও হয়েছে কিছু, যার জন্য এটা এক সময় এটা প্রি এভারেস্ট হিসাবে ওই পর্বতটাকে বেছে নেওয়া হয়েছিল, যেটা এভারেস্ট অভিযানের আগে প্রি এভারেস্ট অভিযান হয় একটা, তার জন্য এই মাউন্ট ত্রিশুল অভিযানটাকে ক্লাইম করলে তাহলে সমস্ত ফিচার এবং ইয়েগুলো তারা করতে এখান থেকে পেয়ে যান।
1: মাউন্ট ত্রিশুল অভিযানের সবচেয়ে দুরূহ এবং দুর্গম পথটা কোনটা ছিল?
0: দেখুন, পর্বতের মানে যেটা সব থেকে সহজ হয় সেটা অনেক সময় দুর্গম হয়ে যায়। তো ব্যক্তিগতভাবে আমি যদি বলতে পারি, এই অভিযানের মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব থেকে শারীরিক ভাবে এবং টেকনিক্যালি চ্যালেঞ্জ যদি বলা যায়, তাহলে হচ্ছে 2 নম্বর ক্যাম্প থেকে 3 নম্বর ক্যাম্প, না মানে যেটা সামিট ক্যাম্পে যাওয়ার পথ, সেটাই সব থেকে টেকনিক্যালি সব থেকে যেটা হয় একটুখানি কঠিনতম পোর্শন। বাকি আপনার পুরো রুটটাই কিন্তু গ্র্যাজুয়ালি, যেমন আমরা বেস ক্যাম্প থেকে যেমন ক্যাম্প 1 অব্দি যাচ্ছি সেখানেও গ্রেডিয়েন্ট রয়েছে, কিছু ডিফিকাল্টিজ রয়েছে, কিন্তু তুলনামূলক পুরো অভিযানের যদি সব থেকে ডিফিকাল্ট পার্ট দেখা যায় সেটা হচ্ছে ক্যাম্প 2 থেকে সামিট ক্যাম্প পর্যন্ত, এবং তারপরে তো সামিট ক্যাম্প থেকে তো 7000 মিটার একটা পর্বতারোহণ, এরকম এটা তো ডিফিকাল্টিস তো তারপরে রয়েছে বিভিন্ন ছোট ছোট পার্ট করে। তো এই
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ আমরা শুনছিলাম মাউন্ট ত্রিশুল শৃঙ্গ অভিযান সম্পর্কিত একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।

শুনলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরার দেওয়া প্রতিবেদন। আবারও খেলার খবরে চলে আসি। কলকাতায় আজ কিন্তু ফুটবল খেলা চলছিল, কলকাতা ফুটবল লীগ, এবং সেখানে প্রিমিয়ার ডিভিশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং সবকটাতেই ড্র হয়েছে। আজকে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিতে বীর ম্যাচের ফলাফলগুলো আপনাদের জানাই। সেখানে ছিল মোহামেডান স্পোর্টিং বনাম ওয়ারি এসি, তারা 1-1 গোলে ড্র করেছে। আর যে দুটো খেলা ছিল, ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম মেজারার্স ক্লাব, তাদের কিন্তু গোল শূন্য অবস্থায় অমীমাংসিতভাবে 0-0 ড্র হয়েছে। কলকাতা পুলিশের ডার্বি ছিল, পুলিশ এসি বনাম ক্যালকাটা পুলিশ ক্লাব, সেই রোমাঞ্চকর ডার্বিতেও কিন্তু একটা গোলও হয়নি, স্কোর লাইন ছিল 0-0। ফুটবলের প্রসঙ্গ যখন চলছেই তাহলে আবারও ফুটবলেই ফিরে যাই। সদ্য শেষ হলো বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আর এরপর আবার সেই 2030। তবে ফাইনালে হেরে গিয়েও 2030-এর বিশ্বকাপে কিন্তু জায়গা পাকা করে নিয়েছে আর্জেন্টিনা, এবং এর নেপথ্যে একটা কারণও রয়েছে, সেই কারণটাই আপনাদের আজ জানাব। এবার ফাইনালে হারতে হয়েছে, পরপর দুবার বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার, অথচ ইতিমধ্যেই 2030 বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে লিওনেল মেসির দেশ। ফিফার একটা সিদ্ধান্তের জন্যই এটা হয়েছে। সাধারণত বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য যোগ্যতা অর্জন পর্ব খেলতে হয়, আয়োজক দেশ অবশ্য সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। 2002 সালে কোরিয়া জাপান বাদ দিলে এতদিন সাধারণত একটি দেশই আয়োজক দেশ হয়ে এসেছে, কিন্তু এবার তিন দেশে বিশ্বকাপ আয়োজিত হয়েছে, আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপ, এই তিনটা দেশে বিশ্বকাপ হয়েছে। ফলে এই তিন দেশ আগে থেকে যোগ্যতা অর্জন করে ফেলেছিল। পরের বার সংখ্যাটা হবে 6। 2030 সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো, ফলে তারা ইতিমধ্যে যোগ্যতা অর্জন পর্ব মানে যোগ্যতা অর্জন করে ফেলেছে। কিন্তু যেহেতু সেবার বিশ্বকাপের 100 বছর পূর্ণ হচ্ছে, তাই আরও তিন দেশকে আয়োজক দেশের সম্মান দেওয়া হবে। 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উরুগুয়েতে, ফাইনাল খেলেছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। 2030 সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছিল আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে, কিন্তু তাদের হারিয়ে স্পেন, পর্তুগাল, মরক্কো দায়িত্ব পেয়েছে। কিন্তু ল্যাটিন আমেরিকার তিন দেশকে সম্মান জানাতে ফিফা ঠিক করেছে যে সেখানে গ্রুপ পর্বের কয়েকটা ম্যাচ হবে, তারপর প্রতিযোগিতা শুরু হবে ইউরোপের তিন দেশে। যেহেতু আর্জেন্টিনা, উরুগুয়ে

কিন্তু এটা নিয়ে এখন থেকেই বলাবলি শুরু করে দিয়েছেন। খেলাধুলার খবরাখবর চলছে, আমাদের সময় প্রায় শেষের পথে, আর শেষে আমরা যেটা রাখি সেটা হচ্ছে আজকের দিনে। আজকে উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন এবং মৃত্যুদিনে বটে। আজ 23শে জুলাই, আজ যুজবেন্দ্র চাহাল, তাঁর জন্মদিন। 1990 সালের 23শে জুলাই ভারতের এই বিখ্যাত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী স্পিনার জন্মগ্রহণ করেন। তিনি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি ভারতীয় টিমে সব রকম ফর্মে তিনি খেলেছেন, তার আজ জন্মদিন। দাবার ইতিহাসে সর্বকালের সেরা মহিলা গ্র্যান্ডমাস্টার যদি বলা যায়, জুডিথ পোলগারের নাম তো অবশ্যই আসে। 1976 সালের আজকের দিনে, এই 23শে জুলাই, তাঁর জন্মদিন। 1986 সালের আমেরিকার কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় গ্যারি পেটনেরও কিন্তু আজকে জন্মদিন। এছাড়া সর্বকালের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার জন্মগ্রহণ করেন আজকের দিনে গ্রাহাম গুচ, ইংল্যান্ডের ক্রিকেটার। 1935 সালে 23শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। এছাড়া মরিস গ্রিন 1974 সালে 23 জুলাই আজকের দিনে অলিম্পিক সোনাজয়ী কিংবদন্তি স্প্রিন্টার জন্মগ্রহণ করেন। অর্থাৎ আজকের দিনে বেশ কিন্তু অনেকগুলি ক্রীড়া ব্যক্তিত্বের জন্ম হয়েছে। সবাইকে ক্রীড়াঙ্গনের তরফ থেকে জানাই শুভ জন্মদিন। আর এই ভাবেই আজকে শেষ করতে হবে। আপনাদের কেমন লাগছে জানিয়ে অবশ্যই চিঠি লিখুন ক্রীড়াঙ্গন, আর মেল করতে পারেন AIR কলকাতা sports@gmail.com এ।

0: মৈত্রী ক্রীড়াঙ্গন এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর প্রীতি জানিয়ে শুরু করলাম আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, আমরা তো জানি আজ 23শে জুলাই, এই দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ আজ হল ভারতীয় সম্প্রচার দিবস। তো ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ যদি আমরা চিন্তা করি, তার বর্তমান কেমন, ভবিষ্যৎ কেমন, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আকাশবাণীরই ভূতপূর্ব আধিকারিক যশবন্ত চক্রবর্তী এবং সুমিত চক্রবর্তী। নমস্কার যশবন্ত বাবু।
2: নমস্কার।
3: নমস্কার।
1: নমস্কার সুমিত বাবু।
3: নমস্কার কল্লোল।
1: হ্যাঁ, আমিও সঙ্গে রয়েছি এনাদের সঙ্গে, কল্লোল দত্ত, আমিও আকাশবাণীর ভূতপূর্ব আধিকারিক। তো আজকের বিষয় যেহেতু ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, তো ভারতের বেতার সম্প্রচারের কথা উঠলেই প্রথমেই আমাদের মনে আকাশবাণীর নাম কিন্তু ভেসে ওঠে, তাই না?
3: আকাশবাণী কিন্তু একবারে আসেনি, তার আগে আমরা অল ইন্ডিয়া রেডিও নামে ঠিক পরিচিত।
1: হ্যাঁ, জন্মেরও জন্ম আগেরও আগে আছে,
3: আগের কথা বলছি
1: ঠিক। কিন্তু আকাশবাণী জন্মেরও বেশ কয়েক বছর আগেই আমরা জানি বেতার সম্প্রচারের যুগ শুরু হয়ে যায়।
3: ঠিক,
1: বেতার নিয়ে ভারতে সর্বপ্রথম সফলভাবে সম্প্রচার প্রদর্শনী করেছিলেন আমাদের প্রিয় মানুষ, খ্যাতনামা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু।
2: সঙ্গে তাকে স্মরণ করছি,
1: নিশ্চয়ই কলকাতা টাউন হলে। আজ থেকে চিন্তা করুন কতদিন আগে, 1895 সালে, কিন্তু সেটা ছিল নেহাতি পরীক্ষা নিরীক্ষা, কোন সম্প্রচার নিয়মিত সম্প্রচার নয়। সেটা ভারতে শুরু হয়েছিল এরও 27 বছর পরে, অর্থাৎ আজ থেকে 102 বছর আগে 1923 সালের জুন মাসে বোম্বেতে।
3: এখন

0: মুম্বাই মুম্বাই ঠিক ঠিক সুমিত। তো সেই বোম্বেতে কিছু উৎসাহ ব্যক্তি বোম্বে প্রেসিডেন্সি রেডিও ক্লাব ওনারা সবাই মিলে গড়ে তুলেছিলেন ভারতে। সেটাই ছিল প্রথম নিয়মিত বেতার সম্প্রচার,
1: এটা কিন্তু বেসরকারি উদ্যোগ।
0: একদম ঠিক সুমিত,
1: তখন কিন্তু আমাদের দেশে আমরা তো কিন্তু স্বাধীন হইনি,
0: না
1: আমরা কিন্তু ব্রিটিশ আমলেই ছিলাম তখন, ছিলাম না
0: তাই 1923 সালের কথা বলছি আমরা। কাজী এর মাত্র কয়েক মাস পরে নভেম্বরে ক্যালকাটা রেডিও ক্লাবের পরিচালনায় প্রথম কলকাতায় বেতার সম্প্রচার শুরু হয়। ইংল্যান্ডের মার্কনি কোম্পানি এই সম্প্রচারের জন্য তাদের একটা ট্রান্সমিটার ধার দিয়েছিলেন। এরপর আমরা জানি যে 1924 সালে মাদ্রাজে, বর্তমানে যেটা চেন্নাই, সেই মাদ্রাজে মাদ্রাজ রেডিও ক্লাব বেতার ব্যবস্থা চালু করে। প্রতিদিন মাত্র কয়েক ঘন্টার অনুষ্ঠান সবাই সম্প্রচার করত। এগুলো সবই ছিল কিন্তু শখের উদ্যোগ, সবাই মিলেমিশে একটা উদ্যোগ,
1: বৈঠকখানার মতো।
0: হ্যাঁ, শখের উদ্যোগ, কোনো পেশাদার দৃষ্টিভঙ্গি ছিল না, তাই না? এরপরে 1925 সালে কি হলো, 1925 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের অধ্যাপক ডক্টর শিশির কুমার মিত্র পদার্থ বিজ্ঞান বিভাগের একটা ঘরে ছোট ট্রান্সমিটার বসিয়ে রেডিও সম্প্রচার শুরু করে দিলেন। এখান থেকে গান বাজনা বক্তৃতা আলোচনা এইসব প্রচারিত হতো। এরপর আরো কিছু ছোট ছোট বেতার কেন্দ্র আত্মপ্রকাশ করেছিল,
1: কিন্তু আত্মপ্রকাশ করেছিল কিন্তু সবই কিন্তু বেসরকারি,
0: সব বেসরকারি বিচ্ছিন্নভাবে
1: হয়েছিল। কেন? সেই সময় আমাদের দেশ স্বাধীন হয়নি।
0: এরপরের ছবিটা চক্রবর্তী সাহেব, এরপরে কিরকম ছবিটা হয়েছিল?
2: 1926 সালে মুম্বাইয়ের কয়েকটি ব্যবসায়ী রেডিও সম্প্রচারের একটা বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলেন, এর নাম দেন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা IBC।
0: আচ্ছা,
2: প্রধান উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট পার্সি ব্যবসায়ী FM চিনয়। এই কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছিল BBC-র E.C. ডানস্টন।
0: ডানস্টন, ঠিক ঠিক।
2: 1926 সালের 13 সেপ্টেম্বর এই কোম্পানির সঙ্গে ভারত সরকারের, তৎকালীন ব্রিটিশ সরকার, সুমিতবাবু যেভাবে বললেন, এর একটা চুক্তি হয়।
0: আচ্ছা,
2: এই চুক্তি অনুসারে IBC কে কলকাতা ও মুম্বাই বেতার কেন্দ্র থেকে সম্প্রচারের অধিকার দেওয়া হল, যদিও তখনও এই বেতার কেন্দ্র দুটি চালু হয়নি।
0: আচ্ছা,
2: 1927 সালের 23 জুলাই,
1: জাস্ট এক বছরের পর
2: বেতার সম্প্রচারণের ইতিহাসে এক স্বর্ণ উজ্জ্বল দিন।
0: ঠিক
2: ওই দিন মুম্বাইতে ভারতের প্রথম সংগঠিত বেতার কেন্দ্রের উদ্বোধন হয় তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড আরউইন এর হাত দিয়ে।
0: আচ্ছা,
2: এর কারণে বা এই কারণে ভারতে সংগঠিত বেতার ব্যবস্থা প্রবর্তনের তারিখ হিসাবে এই 23 জুলাই দিনটাকে পালন করা হয়।
0: ঠিক
2: তখনও কিন্তু অল ইন্ডিয়া রেডিও নামটা আসেনি, তবে এই IBC কে অল ইন্ডিয়া রেডিও পূর্বসরি বলা হয়ে থাকে।
0: আচ্ছা,
2: মুম্বাই রেডিও স্টেশন চালু হওয়ার মাত্র এক মাস পরে 26 অগস্ট ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র কলকাতায় শুরু হয়।
0: আপনি বলছেন কলকাতায় শুরু হয় 26 অগস্ট,
2: ঠিক তাই?
0: আচ্ছা,
1: সেটা কিন্তু কলকাতার, আমাদের ঘোর কলকাতাতেই,
0: কলকাতাতেই
1: প্রথম শুরু হয়েছিল কলকাতাতে।
2: তখন রেডিও কার্যালয়ের কোন নিজস্ব বাড়ি ছিল না, ভাড়া নেওয়া হয়েছিল ডালহৌসি স্কোয়ারের পশ্চিমে 1 নম্বর গার্স্টিন প্লেস এর বাড়িটা, আমরা অনেকেই ভুতুড়ি বাড়ি বলে জানি,
0: কিন্তু ভীষণ ঐতিহাসিক বাড়ি, ভীষণ গুরুত্বপূর্ণ বাড়িটি ছিল 1 নম্বর গার্স্টিন প্লেস।
1: তখন কিন্তু
2: জানেন তখন ভাড়া কত ছিল?
0: কত?
2: 800 টাকা।
0: 800 টাকা মাত্র ভাড়ায় ওই বাড়িটি নেওয়া হয়েছিল।
2: ঠিক বলেছেন, ঠিক বলেছেন। রেডিওর অনুষ্ঠানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ট্রান্সমিটারের দরকার হয়, তাই টালা পার্কের কাছে কাশীপুরে, এখনো আছে সেটা, কিছু জায়গা লিজ নিয়ে সেখানে বসানো হয়েছিল 1.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার, যা সবচেয়ে পুরনো প্রযুক্তি ভালভের দ্বারা বানানো,
1: একদম মানে ইনিশিয়াল স্টেজ,
0: একদম শুরু শুরু একদম শুরু শুরু
1: ইনিশিয়াল স্টেজ
0: বলেছে। ঠিক ঠিক, টালা পার্কে, এখানে
1: টালা পার্ক।
0: আচ্ছা,
2: যখন কলকাতা বেতার কেন্দ্রের ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন সি সি ওয়ালিক, ভারতীয় অনুষ্ঠানের পরিচালক হিসাবে ছিলেন বিশিষ্ট ক্যারিওনেট, একরকমের বাঁশি যাকে বলে, বাদক ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার।
0: আপনি বলছেন যে এই নৃপেন্দ্রনাথ মজুমদার ছিলেন সেই সময় অনুষ্ঠানের ক্ল্যারিওনেট বাদক, তাই তো?

0: ঠিক ঠিক।
1: এরপর কলকাতা বেতার যোগে যোগ দেন বিশিষ্ট বহু বিশিষ্ট গুণী ব্যক্তিরা। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন রায়চাঁদ বড়াল মহাশয়, হীরেন বসু মহাশয়, নলিনীকান্ত সরকার মহাশয়, রাজেন্দ্রনাথ সেন মহাশয়, বীরেন রায় মহাশয়, শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিক মহাশয়, বাণী কুমার মহাশয়, আর আমাদের অন্তরের লোক শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়।
0: কি সব নাম আপনি যশবন্ত বাবু আপনি বলছেন, এরা সব নমস্য এই আকাশবাণীর এবং সম্প্রচারের, এরা সব ল্যান্ডমার্ক,
1: প্রাতঃস্মরণীয়।
2: তাই এদের মহালয় যে আমাদের,
0: সে তো বটে, ওটা ছাড়ো, এটা ছাড়াও তুমি দেখো হীরেন বসু, নলিনী সরকার, রাজেন্দ্রনাথ সেন, রায়চাঁদ বড়াল, কি সব নাম,
2: পঙ্কজ কুমার মল্লিক,
0: এক একজন মানে দিগ্গজ। ঠিক ঠিক। এরপর কি হলো,
2: এরপরে যেটা হলো, তখন তো ১৯৩০, তখনও কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি।
0: আচ্ছা,
2: ১৯৩০ সালে পয়লা এপ্রিল তখন পুরোপুরি ব্রিটিশ সরকারের হাতে চলে আসে এবং নতুন করে তার নাম দেওয়া হয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস।
0: আচ্ছা, নতুন নাম হলো ইন্ডিয়ান স্টেট
2: ব্রডকাস্টিং সার্ভিস।
0: আচ্ছা,
2: কিন্তু এটাও খুব বেশি দিন টিকলো না, অর্থের অভাবে। মানে অর্থ খরচ খুব বেশি হতো বলে টিকলো না। দেড় বছর মাথায় এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকার তুলে নিতে বাধ্য হলো, বন্ধ করে দিয়ে সিদ্ধান্ত নেয়, মানে বাধ্য হলো। এই জন্য বেতার কর্মীর সঙ্গে যারা যুক্ত ছিলেন, এই যে ধরুন কলা কৌশলীরা যারা ছিলেন, তারা তাদের মধ্যে একটা মানে
0: অনিশ্চয়তার
2: হয়ে গেছিল। তখন আমাদের ভারতের বেতার দপ্তরে পরিচালনা সমিতির ভারপ্রাপ্ত অফিসার ছিলেন স্যার জোসেফ ভোর। তিনি তখনকার এক সাংবাদিক, খুব বিখ্যাত সাংবাদিক, নাম বলছি তুষার কান্তি ঘোষ। তুষার কান্তি ঘোষ এবং আর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, তারা কিন্তু এই জিনিসটাকে ব্রিটিশ সরকারকে বললেন কি এটা বন্ধ কেন করছেন, মানে বেতারের মতন একটা জায়গাকে বন্ধ করে দিলেই তো আমাদের সমস্ত জিনিসই বন্ধ, কিছুই হলো বন্ধ, হাতছাড়া করার মানে পরামর্শ দিলেন না, হাতছাড়া করার দরকার নাই। তখন উনি জোসেফ ছিলেন ব্রিটিশ সরকারের বেতার বন্ধ না করার সিদ্ধান্ত মানে বাতিল করে দিলেন, বলে এখন থাকুক আমাদের থাকে, চলুক আমাদের সঙ্গেই থাকুক।
0: ঠিক ঠিক।
2: তো ১৯৩২ সাল, প্রায় দুই বছর, ৩২ সালে পাঁচই মে পাকাপাকি ভাবে আমাদের এই যে বেতার কেন্দ্রগুলি যে ছিল তাকে নিজের হাতে নিয়ন্ত্রণে নিলেন,
0: মানে চালু রাখার
2: ঘোষণা করলো।
0: ঠিক।
2: তাতে কিন্তু বেতার কর্মীরা খুব খুশি হলো এবং ভারতের বেতারের একটা নতুন মোড় নিল,
1: দিগন্ত
2: শুরু হয়ে গেল, আবার শুরু হলো।
0: আচ্ছা,
2: এবার ১৯৩০ সাল, ৩২ সাল, এবার ৩৫ সালে আমরা পৌঁছে, তার মানে দেখুন এই ক্রম বিকাশ,
0: ঠিক
1: নাই তো,
2: এক একটা বছরে এক একটা কিন্তু উন্নয়ন হচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে,
0: এইভাবেই তো এগোয় দিন, ক্রম বিকাশ, আস্তে আস্তে আরো আরো ভালো, আরো ভালো,
2: আরো ভালো, আরো ভালো। হ্যাঁ,
0: তো ৩৫ কি হলো,
2: ৩৫ সালে তখন ভারতীয় বেতারে প্রথম কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং একটা মানে পোস্ট ক্রিয়েট করা হলো,
0: তৈরি করা হলো
2: যিনি, তিনি এসেছিলেন বিবিসি থেকে এসেছিলেন, লন্ডন বিবিসি থেকে
1: ফিল্ডেন,
2: তিনি এসেছিলেন,
0: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সেখান থেকে এসেছিলেন লায়নেন ফিল্ডেন। ঠিক।
2: এবার এক বছর পরেই মানে ১৯৩৬ সালে পয়লা জানুয়ারি, এটা কিন্তু আমাদের তখন প্রথমে শুরু হয়েছিল আমাদের বম্বে থেকে, তারপরে এলো কলকাতা, তারপরে দেখুন দিল্লির নাম চলে এলো,
1: মাঝখানে চেন্নাইতেও গেছিল,
2: চেন্নাই গেছিল। ১৯৩৬ সালে পয়লা জানুয়ারি তখন সদর দপ্তর আমাদের দিল্লিতে চলে গেল।
0: ও
2: হ্যাঁ, এখান থেকে দেখুন
0: এইবার দিল্লি চলে গেল,
2: চলে গেল।
0: আচ্ছা,
2: ওই বছরে ১৮ই জুন তারিখে ওই যে ISBS তার নাম পরিবর্তন হলো, মানে
1: ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসটা হয়ে গেল
2: অল ইন্ডিয়া রেডিও
0: নামে। দাঁড়ান সুমিত, আরেকবার একটু বলুন,
2: ১৮ই জুন,
0: কবে থেকে ঠিক আকাশবাণীটা?
2: হ্যাঁ, ১৯৩৬
1: সাল,
2: ৮ জুন, তবে আকাশবাণীর নামটা দেওয়া হলো স্বাধীনতার পরে,
1: স্বাভাবিক।
0: ও, এই আকাশবাণীর নাম তখনো
2: হয়নি, তখন ওই মানে এইটা

0: স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে
1: পরে বেশ
0: এতগুলি কথা আমরা বললাম, কিন্তু স্বাধীনতার আগে
1: আগের ছবিটা
0: এবার আমরা কিন্তু স্বাধীনতার পরের কথাগুলি আমরা তুলে ধরছি। এবার দেখুন, তখন স্বাধীনতার পরে 1957 সালে পয়লা এপ্রিল, তখন এই আকাশবাণীর নামটা আস্তে আস্তে, আর অল ইন্ডিয়া রেডিও থাকলো, আকাশবাণীও থাকলো, কিন্তু পুরোপুরি অল ইন্ডিয়া রেডিওকে
2: বাইপাস
0: করলো না, অল ইন্ডিয়া রেডিও থাকলো আর আকাশবাণীও থাকলো, দুটো।
1: তার মানে আপনি সুমিত বলছেন, বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান শুনছেন লক্ষ্য করুন, সুমিত বাবু কি বলছেন, বলছেন যে অল ইন্ডিয়া রেডিও নামে যেটা পরিচয় ছিল যে সম্প্রচারে, তার সঙ্গে একটা বাংলা নামও চলে
0: এলো,
1: আকাশ বাংলা না, সর্বভারতীয় ভাষার নাম, সংস্কৃত আকাশবাণী, এই দুটো নামে তার পরিচিতি ঘটলো। ঠিক,
0: কিন্তু এই আকাশবাণীর শব্দটা কোথার থেকে এলো?
1: কোথেকে?
0: বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে।
1: তো এই কবিতা রবি ঠাকুরের, রবি ঠাকুরের কবিগুরুর কবিতার লাইন,
0: এবং এটা 1938 সালে এই কবিতা।
1: এই একটা কথা আমার মনে পড়ছে, আমার মনে হচ্ছে কবিতার লাইনটা এইরকম ছিল, ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, এই ভাবেই আকাশবাণী আমরা গ্রহণ করলাম এবং আজও সেটাকে বয়ে চলেছি। ঠিক, হ্যাঁ বলুন সুনীত।
0: তো ওই যে আকাশবাণী সব নামটা এলো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, হ্যাঁ না? আচ্ছা, এবার 1938 সালে
1: বেশ
0: এই কবিতাটি তিনি ডাকযোগে কলকাতা বেতার কেন্দ্রেতে পাঠিয়েছিলেন।
1: তিনি মানে?
0: তিনি মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
2: মানে তিনি তো পাঠাননি, তার আত্মসহায়ক
1: পাঠিয়েছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন তবে না পাঠাবেন, পাঠানো হলো,
2: আদেশ ছিল।
0: কিন্তু 1935 সালে মাইসুরে রাজা যিনি ছিলেন, তিনি তার একটি বেতার কেন্দ্র খুলেছিলেন, তার নাম কিন্তু আকাশবাণী দিয়েছিলেন
1: মহারাজ, মহীশূরের মহারাজ। 1935 সালে নিজের একটা বেতার কেন্দ্র উনি খুলেছিলেন উৎসাহিত হয়ে,
0: নিজস্ব উদ্যোগে,
1: নিজস্ব উদ্যোগে, ঠিক বলেছেন সুমিত, তার নাম দিয়েছিলেন আকাশবাণী। বাহ, তো তারপরে চক্রবর্তী সাহেব এরপরে কি হলো শেষের দিকে?
2: 2023 সালে 23 মে তারিখে ভারতের তথ্য ও বেতার মন্ত্রকের এক আদেশ অনুসারে অল ইন্ডিয়া রেডিও নামটার বিদায় ঘটেছে।
1: আচ্ছা,
2: ভারতীয় বেতার সংস্থাকে এখন শুধু আকাশবাণী নামেই ডাকা হবে।
1: এটা খুব জরুরি কথা আপনি একটা বললেন শ্রোতা বন্ধুরা, আপনি লক্ষ্য করুন শ্রী চক্রবর্তী কি বলছেন, 2023 সালে 23 মে তারিখে একটি আদেশ বলে অল ইন্ডিয়া রেডিও নামটা আর আমরা ব্যবহার করছি না, করব না, আমরা এখন শুধু এই সম্প্রচার হচ্ছে আকাশবাণী, তাই তো চক্রবর্তী সাহেব?
2: ঠিক বলেছেন।
1: ঠিক, তারপরে
2: বেতার সম্প্রচার কিভাবে হয় সেটাই এখন আমরা জানব। আমরা যেসব গান বাজনা, নাটক, সংবাদ ইত্যাদি শুনতে পাই, তাদের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জের, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, মধ্যে সীমাবদ্ধ থাকে। কেবলমাত্র এই সীমার মাঝে শব্দগুলো আমাদের কর্ণগোচর হয় বলে এদের শ্রবণযোগ্য কম্পাঙ্ক বা অডিও ফ্রিকোয়েন্সি বলা হয়। সম্প্রচার করার সময় একে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করে অডিও সিগন্যাল নামে ডাকা হয়।
1: আচ্ছা,
2: এই অডিও সিগন্যালের শক্তি কম হওয়ার দরুন এ দৌড় খুব বেশি দূর পর্যন্ত হয় না।
1: আচ্ছা,
2: কিন্তু সর্বাধিক শ্রোতার কাছে অনুষ্ঠান পৌঁছানো দরকার, তাই দুর্বল অডিও সিগন্যালকে এক শক্তিশালী কম্পাঙ্কের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়।
1: আচ্ছা,
2: যা বাহক কম্পাঙ্ক, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নামে পরিচিত।
1: বেশ,
2: এই পুরো ঘটনাটাকে বলা হয় মডিউলেশন। ধরা যাক, অনুষ্ঠান শুরুর আগে ঘোষক বা ঘোষিকা বললেন আপনারা অনুষ্ঠান শুনছেন 657 কিলোহার্টজে, এর অর্থ হচ্ছে এই অনুষ্ঠানের বাহক কম্পাঙ্ক হচ্ছে 657 কিলোহার্টজ, অর্থাৎ রেডিওর কাঁটাটা ঘুরে ওই কম্পাঙ্কে নিয়ে আসলে তবেই অনুষ্ঠানটি শোনা যাবে।
1: একদম ঠিক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমরা যে রেডিও যখন নব ঘোরাই, যখন ওটা ঘোরাই, ঘোরালে পরে এই যে কাঁটাটা ঘুরে যায়, বিভিন্ন ইয়েতে দাগ দেওয়া থাকে, ঠিক না, সেইখানে 657 যে দাগে আসবে সেই কিলো হার্টজেই আমরা অনুষ্ঠান শুনতে পাব। আচ্ছা চক্রবর্তী স্যার, একটুখানি বলবেন যে আমাদের দেশে রেডিও যে সম্প্রচার হচ্ছে কত ধরনের হয়?
2: হ্যাঁ, মিডিয়াম ওয়েভ, ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম, শর্ট ওয়েভ, প্রথম দুটো সম্প্রচার, মিডিয়াম অফ এফএম দেশের মধ্যে শ্রোতাদের জন্য, আরো শেষেরটা হচ্ছে শর্ট ওয়েভ, মূলত ভারতের বাইরের শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে তার করা হচ্ছে।
1: দাঁড়ান দাঁড়ান, আপনি খুব কঠিন কঠিন সব শব্দ বললেন, আমাকে একটু বুঝে নিতে দিন। বন্ধুরা লক্ষ্য করুন যে চক্রবর্তী কি বলছেন, তিন ধরনের মডুলেশন সম্প্রচারের ব্যবস্থা এখন আছে। একটা হচ্ছে মিডিয়াম ওয়েভ MW, আরেকটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটার সঙ্গে আমরা অনেক দিন ধরে পরিচিত হয়ে গেছি, যেটাকে FM রেডিও বলি। FM রেডিও সরকারি আছে, FM রেডিও বেসরকারি আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে শর্ট ওয়েভ, এক সময় ছিল শর্ট ওয়েভ, দূর দূরান্তে যারা রয়েছেন কেন্দ্র থেকে, তারা ওই শর্ট ওয়েভের মাধ্যমে অনুষ্ঠান শুনতে পান, তাই তো? তো সুমিতবাবু, এরপরে একটু ছবিটা বলুন।
0: এবার 1970 সালের কথা বলি।
1: আচ্ছা আচ্ছা,
0: 1970 সালে কি হলো, আগে তো দিল্লি, বোম্বে, কলকাতা, চেন্নাই, এইগুলি এইসব আকাশবাণীতে FM চালু হয়ে গেল। এখানে কিন্তু কি হলো, অনুষ্ঠানগুলি কিন্তু খুব ভালো হতো, মানে মিডিয়াম ওয়েভে যেটা শোনা যেত রেডিওটা, সেটাতে নয়েজ থাকত, মানে খটখট আওয়াজ করতো রেডিওটা, কিন্তু যেহেতু FM এ চলে এলাম না, তখন নয়েজটা কমে গেল।
1: ফ্রিকোয়েন্সি মডুলেশনে যখন গেলাম তখন ঝকঝকে হয়ে গেল,
0: ঝকঝকে হয়ে গেল, এবং পুরোপুরি অনুষ্ঠানটা পরিবর্তন, চিত্রটাই পাল্টিয়ে গেল।
1: আচ্ছা,
0: এবং শ্রুতি মধুর হলো। তার জন্য কি হলো কি, আমাদের যে শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভটা ছিল, সেটা আর কেউ কিনতে চাইছে না রেডিও সেট,
1: ঠিক, সেটা এই প্রয়োজনীয়তা
0: আস্তে আস্তে কমে গেল। কিন্তু তাতেই তো আমাদের বসে থাকতে হবে না, আমাদের প্রযুক্তিটা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় পৌঁছালাম। তখন আমাদের 90 সাল চলে এলো, এবং 90 সালে তখন আমাদের আরেকটা যে মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ থেকে আমরা চলে এলাম DRM ট্রান্সমিটারে চলে এলাম।
1: কি এলাম?
0: DRM, ইংরেজিতে বলে ডিজিটাল রেডিও মডিউলার।
1: সেই ব্যাপারটা কি, সেই জিনিসটা কি?
0: এটা আরো উন্নত, এটা আরো উন্নত, বিদেশেও কিন্তু এটা চালু হয়ে গেল, আমেরিকা রেডিও, রেডিও ফ্রান্স, ভয়েস অফ আমেরিকা, BBC লন্ডন, এরা কিন্তু সব DRM ট্রান্সমিটার চালু করে।
1: আচ্ছা, এই DRM নিয়ে শ্রী চক্রবর্তী আপনি কি কিছু বলবেন একটু?
2: হ্যাঁ, বলা যায় DRM রেডিও মিডিয়াম ওয়েভের পুরনো ধরনটাকেই বদলে দিয়েছে,
1: ধারণাটা বদলে দিয়েছে।
2: মিডিয়াম ওয়েভ মানে অনুষ্ঠানের মধ্যে অবাঞ্ছিত শব্দের আনাগোনা,
1: ঠিক,
2: কড়কড় কড়কড়,
1: নানারকম নয়েজ, ঠিক,
2: এই অবস্থাটা আর নেই।
1: আচ্ছা,
2: বরং ঝকঝকে শ্রুতিমধুর শব্দের অনুষ্ঠান FM কে রীতিমতো প্রতিযোগিতায় ফেলে দেবে। DRM এর কাগজ বা কাজ কারবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিজিটাল অর্থাৎ DRM ভাগ, আর মিডিয়াম ওয়েভ ভাগ। দুটো ভাগের কম্পাঙ্ক আলাদা আলাদা, কিন্তু সম্প্রচারিত হচ্ছে একই ট্রান্সমিটার থেকে। একটা উদাহরণ দেওয়া যাক, আকাশবাণী গীতাঞ্জলি আগেকার কলকাতার ক, মিডিয়াম ওয়েভ শোনা যায় 657 কিলোহার্স কম্পাঙ্কে, আর ডিজিটাল অংশ অর্থাৎ DRM ভাগে প্রচারিত হয় FM গোল্ডের অনুষ্ঠান, যার কম্পাঙ্ক 648 কিলোহার্টজ। সাধারণত মিডিয়াম ওয়েভ রেডিও সেটে কিন্তু DRM এর ভাগের অনুষ্ঠান শোনা যাবে না।
1: আচ্ছা,
2: এর জন্য দরকার DRM রেডিও সেট, যার দাম একটু চড়া। কেন DRM এর শব্দটা উচ্চ গুণমানের? কারণ এই পদ্ধতিতে রেডিও সিগন্যালকে অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়, যাকে বলা হয় স্যাম্পলিং।
1: আচ্ছা,
2: এর ফলে নয়েজ কমে গিয়ে প্রায় নগণ্য হয়ে দাঁড়ায়। DRM রেডিও সেটে গিয়ে ওই ছোট ছোট ভাগগুলো পুনরায় যুক্ত হয়, আবার যদি আগের রূপ ফিরে পায়, কিন্তু সেখানে নয়েজ প্রায় শূন্য।
1: আচ্ছা,
2: তাই এর গুণমান অনেক অনেক ভালো,
1: অনেক ভালো।
2: ভারত যখন স্বাধীন হয় সেই সময় আমাদের দেশে মাত্র 6টা রেডিও স্টেশন ছিল। এগুলো হলো মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, তিরুচিরাপল্লি, লখনউ।
1: আচ্ছা আচ্ছা।
2: আর আজ আকাশবাণী হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক রেডিও সম্প্রচার সংস্থা। 483টা রেডিও স্টেশন থেকে প্রতিদিন 23টি ভাষা, 179টি স্থানীয় ভাষায়, যাকে আমরা উপভাষা বলি, এতে অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
1: ঠিক, আমি জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আকাশবাণীর কথা আমরা খুব গর্বের সঙ্গে বলছি না, তো সেই আকাশবাণী কি আজও প্রাসঙ্গিক, কি মনে হয় আপনার?
0: হ্যাঁ, প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে কি,

0: আকাশবাণী শোনার জন্য আমাদের রেডিও সেটের এখন প্রয়োজন নেই,
1: ঠিক?
0: আমরা এই রেডিও সেটের ছাড়াও আমরা টিভিতে দেখতে পারি, মোবাইলে আমরা শুনতে পারি, ফ্রি ডিস্কে আমরা দেখতে পারি,
1: হ্যাঁ,
0: গুগল প্লে স্টোরে গিয়ে নিউজ অন এআইআর অ্যাপ ডাউনলোড করেও আমরা আকাশবাণীর সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠান,
2: আমরা যত আকাশবাণী কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের অনুষ্ঠান আমরা সুচারুরূপে আমরা শুনতে পারি।
0: আর এখানে একটা হচ্ছে বিজ্ঞাপনটা কম থাকে,
1: হ্যাঁ,
0: অন্যান্য বেসরকারি চ্যানেলে কিন্তু বিজ্ঞাপন থাকে, কিন্তু এখানে বিজ্ঞাপন থাকে না বলে আমরা পুরোটা সময় আমরা দেশের কাজে, দেশের ঐক্য, দেশের যেটা রেডিওর যেটা মেন জিনিসটা হচ্ছে কি, আমাদের জ্ঞান দেওয়া,
2: সংহতি
0: সংহতি, হ্যাঁ, এইগুলি আমরা কিন্তু ভালোভাবে প্রচার করতে পারি। যেমন
1: যখন যখন আপনি এই কথা বলছেন, আমাদের আজকে আলোচনা শেষ করব, সময় শেষ হয়ে আসছে, তো আলোচনা শেষ করবার আগে একটা কথা বলি। তো বলতে আমার মনে পড়লো, আমাদের যে আজকে তো প্রায় প্রায় প্রত্যেক মানুষের হাতেই মোবাইল আছে, এবং মোবাইলে একটা চমৎকার অ্যাপ আছে, তো সেই অ্যাপে আমি সমস্ত কটা চ্যানেল কিন্তু আমি ঝকঝকে করে বার করতে পারবো, এবং জাস্ট একটা বাটন প্রেস করলে, একটা বোতাম টিপে দিলেই ঝকঝকে সম্প্রচার শুনতে পারবো, যে কোনো ভাষায়, যে কোনো আঙ্গিকে, সে গান হোক, নাটক হোক, আলোচনা হোক, তাই না? এইটাকেই বলছি আমরা ক্রমবিকাশ। যে বিষয়টা আমরা আলোচনা শুরু করেছিলাম, ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, এই ক্রমবিকাশ স্বাধীনতার অনেক আগে থেকে একটু একটু একটু একটু করে আমরা আজকে এখানে এসে পড়েছি। এতক্ষণ ক্রমবিকাশ বলছিলাম, বিকাশ তার একটা ভবিষ্যৎ থাকে, বাড়তে বাড়তে আরো উন্নত, আরো উন্নত হতে হতে আমরা কোথায় যেতে পারি বা যাওয়ার পরিকল্পনা রয়েছে, এই ভবিষ্যৎটা নিয়ে শ্রী চক্রবর্তী একটু বলবেন।
2: আগামী দিনে ভারতের সম্প্রচার আরো প্রযুক্তি নির্ভর ও দর্শক কেন্দ্রিক হবে। কিছু প্রধান সম্ভাবনা হল আরো গভীর ডিজিটালাইজেশন, ডিজিটাল ব্রডকাস্টিং ভবিষ্যতে আরো শক্তিশালী ভূমিকা নেবে, ভিউইং অভিজ্ঞতা বাড়বে, উন্নত তর জিনিসপত্র পাব, পাশাপাশি যোগাযোগের ব্যাপ্তি বাড়বে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উদ্ভাবন হয়েছে, এই
1: নতুন দিগন্ত শ্রী চক্রবর্তী, তাই না?
2: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ সম্প্রচারের জগতে কন্টেন্ট পার্সোনালাইজেশন, স্বয়ংক্রিয় রিকমেন্ডেশন, রিয়েল টাইম ভাষান্তর এবং ইন্টারেক্টিভ ভিজুয়াল এক্সপিরিয়েন্সের দিকে এগিয়ে বিপ্লব ঘটাবে।
1: ঠিক ঠিক,
2: প্রযুক্তির সম্মিলনের মধ্যে ট্রেডিশনাল টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির মধ্যে ব্যবধান ক্রমশ ঘুচে যাবে, এর ফলে কন্টেন্ট সহজলভ্য আরও বহুমাত্রিক হয়ে উঠবে। দেশীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলির মধ্যেকার প্রতিযোগিতা সম্প্রচার খাতে আরও উদ্ভাবনী হতে বাধ্য করবে। আন্তর্জাতিক অন্তর্ভুক্তির ফলে সম্প্রচার, ভবিষ্যতের সম্প্রচার নীতি হবে আরও অন্তর্ভুক্তিমূলক, যেখানে ভাষা, অঞ্চল, লিঙ্গ ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে মান্যতা দেওয়া হবে। সবশেষে পরিকাঠামোগত ঘাটতি যেগুলো থাকবে, তাই সেই ঘাটতিগুলো পূরণ করা হবে। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এখন প্রত্যেকের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এতে দক্ষ মানব সম্পদ পাওয়াও একটা বড় চ্যালেঞ্জ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দিকে এগিয়ে এসেছে, সুতরাং আমাদের মানব সম্পদের উন্নতি ঘটানো দরকার। আর যদি গোপনীয়তা ও কন্টেন্টের সত্যতা বজায় রাখার জন্য আমাদের কিছু প্রাইভেসি পলিসি থাকা দরকার, যার ফলে আমরা নিজেদের মধ্যে অনেক সংশোধন করতে পারি।
1: ঠিক, আমরা দুটোই শুনলাম এতক্ষণ, ভারতীয় সম্প্রচারের শুরু, ভাবনা ক্রমশ বিবর্তন হয়ে আগামী দিনে, আজ থেকে আরো 25-50 বছর পরে কি চেহারা নিতে পারে তার একটা সম্যক রূপ আমরা জানতে পারলাম। এতক্ষণ ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, বর্তমান ও ভবিষ্যৎ, এই নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। আপনারা আলোচনা শুনলেন, আলোচনায় অংশগ্রহণ করলেন আকাশবাণীর ভূতপূর্ব আধিকারিক যশবন্ত চক্রবর্তী এবং সুমিত চক্রবর্তী। আপনাদের দুজনকেই ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার,
0: নমস্কার।
1: সঙ্গে ছিলাম আমি কল্লোল দত্ত।

0: ক্ষেতখামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্পিতা সরকার।
3: ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা আমূল পরিবর্তন নিয়ে এসেছে। AI এর সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতি হয়ে যাচ্ছে অনেক সহজ এবং দ্রুত। পেশেন্টের জিনগত বৈশিষ্ট্য বা জেনেটিক্স বিশ্লেষণ করে বেছে নেওয়া যাচ্ছে সঠিক ও ব্যক্তিগতকৃত ওষুধ বা পার্সোনালাইজড মেডিসিন। বহু পেশেন্টসদের মেডিকেল রিপোর্টসের যে পাহাড় প্রমাণ তথ্য, সেটি বিশ্লেষণ করে একটি পরিণতিতে পৌঁছানো যাচ্ছে অনেক সহজেই। সেই তথ্যর মধ্যে লুকিয়ে থাকা সম্বন্ধ খুঁজে বের করে ফেলছে এই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা কিনা কাজে লাগানো যাচ্ছে রোগীর চিকিৎসায়। যে কোন ওষুধ কোন রোগীর উপর প্রয়োগ করা যাবে সেটা আমরা চট করে বুঝে ফেলছি। ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন রোবটিক সার্জারিতেও এই কৃত্রিম বুদ্ধিমত্তার অনুদান অনিবার্য। এছাড়া রেডিওথেরাপি মানে রে, যেটা সহজ কথায় আলো দিয়ে চিকিৎসা, বা তেজযুক্ত রশ্মির দ্বারা ক্যান্সার চিকিৎসায় ট্রিটমেন্ট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন বা কার্যসিদ্ধি লাভ পাওয়া হয়ে যাচ্ছে খুব দ্রুত এবং নিখুঁত। ক্যান্সার চিকিৎসায় ইমেজিং মানে ছবি, যেটা সিটি স্ক্যান, MRI, PET-CT স্ক্যান, এর ছবিতে অনেক সূক্ষ্ম খুঁটিনাটি আবছা জিনিস যা মানুষের চোখে ধরা পড়ে না, সেগুলো AI ধরে ফেলছে খুব চট করে। অনেক সুপ্ত রোগও আমরা ধরে ফেলছি AI এর সাহায্যে। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় নতুন নতুন ওষুধ আবিষ্কার এবং বিভিন্ন ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিন ও ব্যক্তিগতকৃত ভ্যাকসিন বা পার্সোনালাইজড মেডিসিন, এই AI এর প্রয়োগে অনেক ইজিলি এগুলো আবিষ্কার করা যাচ্ছে এবং AI এর প্রয়োগ এখানে হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা একা একাই ক্যান্সারের চিকিৎসা করছে না, বরং মেডিকেল প্রফেশনাল বা ডাক্তারদের এটা একটা হেল্পিং হ্যান্ড বা হেল্পিং টুল, যার সাহায্যে ক্যান্সারের মতন মরণ ব্যাধি চিকিৎসা হয়ে উঠছে দ্রুত, সহজ এবং সফল। এছাড়া আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে টেলিমেডিসিন, সেখানেও এটার খুব প্রয়োগ দেখা যাচ্ছে। যেরকম গ্রামে বা প্রত্যন্ত জায়গায় যেখানে ডাক্তাররা পৌঁছাতে পারছে না, সেখানে আজকাল আমরা পেশেন্টস যেরকম নিজেদের মেডিকেল রিপোর্টসগুলো আপলোড করে দিচ্ছেন এবং দূরে বসে থাকা কোনো সেন্টারে ডাক্তারবাবু সেইগুলো দেখে পর্যবেক্ষণ করে তার ক্যান্সার আদৌ রিপোর্টে আছে কি না সেইভাবে তাকে সঠিক একটা নির্দেশ দিতে পারছে, গাইডেন্স, যার সাহায্যে পেশেন্টকে দূরে থাকা পেশেন্টকে সেন্টারে আসতে হবে কি হবে না এবং কারোর রিপোর্টের মধ্যে ক্যান্সার বেরিয়েছে কি না সেইগুলো ডাক্তারবাবুরা খুব সহজেই দূরে বসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টেলিমেডিসিন দ্বারা খুব সহজেই পেশেন্টের কমিউনিকেশন খুব ইজি হচ্ছে। এবং যেই পেশেন্টদের অলরেডি ক্যান্সার চিকিৎসা হয়ে গেছে সেই পেশেন্টদের যে বার্ষিক ফলো আপ, সেই ফলো আপের পার্টটাও খুব ইজি হয়ে যাচ্ছে। সবসময় পেশেন্টরা দূর থেকে ফলো আপ করতে হয়তো সময়ের অভাবে চলে আসতে পারছেন না, তাই ডাক্তারবাবুরা টেলিমেডিসিনে লিখে দিচ্ছে কি কি রিপোর্ট করে আসতে হবে বা যেগুলো দেখালে একটা ফলো আপে বোঝা যায় যে রোগ ফিরে আসছে কি আসছে না, সেইগুলো তারা অতি সহজেই নিজেদের লোকাল জায়গায় স্ক্যান করিয়ে বা রিপোর্টসগুলো বানিয়ে সেগুলো আপলোড করে দিলে সেন্টারে পৌঁছে যাচ্ছে এবং সেখানে ডাক্তারবাবুরা ওগুলো দেখে বলতে পারছেন যে তাদের কি আসতে হবে কি না ফলো আপের জন্য ফিজিক্যালি, কি দূরে থেকে যেরকম ছ মাস এক বছর বাদে বাদে আমরা রিপোর্ট করতে বলি সেগুলো দেখেও ওখানে আরামসে এই চিকিৎসা সফল হয়ে উঠছে। তাতে কি হচ্ছে, এই ক্যান্সার সেন্টারগুলোতে ভিড়ও কমছে, যাদের দরকার আসা তাদেরকে বেছে নিয়ে আমরা ডাকতে পারছি, যাদের না আসলেও হয় বা অনেক দেরি করেও আসতে পারেন যারা, তাদেরকে আমরা সেরকম সময় দিতে পারছি।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্পিতা সরকার।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে সাতটায় শুনবেন যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিকা ভট্টাচার্য। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশনায় শিরিন সেনগুপ্ত, রাগ আনন্দী কল্যাণ। তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700000।

0: 101 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান, উপস্থাপনায় ঋত্বিকা ভট্টাচার্য।

নমস্কার, কেমন আছো বন্ধুরা? তোমরা শুনছো গানের সুরে, আর আজকে কথায় সুরে আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের যুববাণীর বন্ধু ঋত্বিকা। এখন সন্ধ্যার প্রথম প্রহর। আচ্ছা ভাবো, কোনো এক ধ্যানমগ্ন সাধক তপস্যায় বসেছেন দেবাদিদেব মহাদেবের। এই দৃশ্যের সঙ্গে আবহ সঙ্গীত হিসেবে যে রাগের সুর ধ্বনিত হতে পারে তার নাম কি বলতো? হ্যাঁ, তা হলো কেদার রাগ। বুঝতেই পারছো, আজ আমরা কথা বলবো ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে। ভারতীয় উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীতের একটি অত্যন্ত জনপ্রিয় এবং অলঙ্কৃত ধারা হলো খেয়াল। ফার্সি শব্দ খেয়াল, যার অর্থ কল্পনা বা চিন্তা, এই থেকেই এই নামের উৎপত্তি। ধ্রুপদের গম্ভীর কাঠামোর তুলনায় এতে শিল্পীর কল্পনাশৈলী, আবেগ এবং স্বতঃস্ফূর্ত সুরের বিস্তারের অবারিত স্বাধীনতা থাকে। ত্রয়োদশ শতাব্দীতে কবি ও সঙ্গীতজ্ঞ আমির খসরুকে খেয়াল গানের প্রাথমিক প্রবর্তক হিসেবে ধরা হয়। আজ আমরা শুনব কেদার রাগের কাঠামোতে বাঁধা খেয়াল রাগ কেদার, যা কেদারা নামেও পরিচিত, একটি হিন্দুস্তানি শাস্ত্রীয় রাগ। তীব্র মা যুক্ত এই রাগটি রাতের প্রথম প্রহরে গাওয়া হয়। এই রাগটি কল্যাণ ঠাঁট থেকে উদ্ভূত। রাগটির নামকরণ করা হয়েছে ভগবান শিবের নামে, এবং এটি ভগবান কৃষ্ণেরও নাকি অত্যন্ত প্রিয়। তাঁর বাঁশিতে এই রাগটি তিনি বাজিয়েছিলেন গোকুলে, এমনই কোনো এক সন্ধ্যায়। তাই আর অপেক্ষা না করে শুনে নেব যুববাণীর শিল্পী বন্ধু আইরিন চক্রবর্তীর কণ্ঠে খেয়াল রাগ কেদার।

শুনছিলে যুববাণীর শিল্পী বন্ধু ইরিন চক্রবর্তীর কণ্ঠে খেয়াল, রাগ কেদার, আর সুরের সঙ্গে সঙ্গে আসে তাল। আর যে রাগের সুরে শুরু হয়েছে কথা, সেই রাগের আরাধ্য যিনি, তাঁরই সৃষ্ট একটি তাল হলো তিন তাল, যাকে আমরা ত্রিতাল বলেও জানি। আচ্ছা, এর এমন নাম হলো কেন? কারণ এটি একটি ষোলো মাত্রার তাল। এর মাত্রা নির্ধারিত হয় তিনটি তালি এবং একটি খালি বা ফাঁকের সমন্বয়ে। ভারতীয় মনীষাই মানব সভ্যতায় ফাঁক বা শূন্যের মাহাত্ম্য আবিষ্কার করতে সমর্থ হয়েছিলেন, কিন্তু তাঁদের কাছে শূন্য তো শুধু শূন্য নয়, শূন্য পূর্ণতার ধারক, গতির বিরামের জ্যোতি। তাই কথার গতিকে বিরাম দিয়ে চলো তালের অনুরণনে স্নান করি। এখন শুনবে যুববাণীর আর এক শিল্পী বন্ধু সমরেশ জয়সওয়ালের বাদ্য তবলায় তিন তাল।

শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান তালবাদ্যযন্ত্র হলো তবলা, যেখানে এটি এককভাবে অন্যান্য যন্ত্র এবং কণ্ঠের সাথে সঙ্গত করে অথবা বৃহত্তর সঙ্গীত দলের অংশ হিসেবে বাজানো যেতে পারে। কিংবদন্তি অনুসারে এটি মৃদুনা নামে পরিচিত প্রাচীন পিপে ড্রাম থেকে উদ্ভূত হয়েছিল, যা দেবতা কৃষ্ণ তবলা তৈরি করার জন্য অর্ধেক করে কেটেছিলেন বলে কথিত আছে। আবার অন্য একটি মত অনুসারে সুলতান আলাউদ্দিন খিলজির পৃষ্ঠপোষকতা প্রাপ্ত সঙ্গীতজ্ঞ আমির খসরু একটি বালুঘড়ি আকৃতির আওয়াজ ড্রামকে দুই ভাগে কেটে তবলা আবিষ্কার করেছিলেন। তবে যাই হোক, যেভাবেই আবিষ্কার হোক, শিল্পীর প্রকাশ শিল্পে। আর যে কথা বলছিলাম, শুনলে যুববাণীর বন্ধু সমরেশ জয়সওয়ালের বাদ্য তবলায় তিন তাল। কথা বলছিলাম আমরা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে। সুর ও তালের যেমন সম থাকে, বিস্তার যতই হোক না কেন, ফিরতে হয় আরম্ভে, শিকরে। এ এক অনন্ত বৃত্ত যার আদিও অন্ত একাকার হয়ে থাকে দিগন্ত আকাশের মতন। তাই আমরাও ফিরব শুরুর কথাতেই। এখন সন্ধ্যার প্রথম প্রহর, বৃষ্টিতে প্রকৃতিতে বৃষ্টি পতনের শব্দ। বলা হয় রাগ কেদারের সঙ্গে বর্ষার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কিন্তু ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সর্বোপরি শিল্পের এটাই তো বৈশিষ্ট্য যে তার উৎপত্তি কোনো নির্দিষ্ট আঙ্গিকে হলেও চলার পথে সে সঞ্চয় করে এবং সমৃদ্ধ করে অপরাপর আঙ্গিক, এমনকি বিপরীত প্রসঙ্গ। ঠিক যেমন বৃষ্টির ধারাপাত কেদারের সুরে জ্বালিয়ে রাখে সাধনার অগ্নিকে। কথায় কথায় সময় শেষ, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের

বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। চার দিন ধরে চলা উদ্ধার কাজ আজ শেষ হয়েছে। হারারেতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘণ্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4 প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
1: To the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well, with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India, the senior leader Shri Nadda ji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Nadda ji's residence or at an office.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সীতারামন বলেন, সময়মতো গ্রেপ্তার, দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন এবং ফলাফল ঘোষণার ফলে শিক্ষার্থীরা দীর্ঘ কোনো ব্যাঘাত ছাড়াই তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পেরেছে।
2: If the government is not sensitive or not reacting, I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers.

0: বাইং পেপার্স বা সেলিং পেপার্স।
1: দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী উন্মাদনা তৈরি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। তারা বলেন, নেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদে উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর দুটোয় লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এর আগে দুপুর 12টায় সভা বসলে সংসদমন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সভায় আলোচনার জন্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিরোধীদের স্থির করা সময় মতো নিট নিয়ে আলোচনার জন্য সরকারের সম্মতির কথা আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত শাস্তি দানের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। পড়ুয়াদের স্বার্থেই সংসদে এ বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আলোচনা এড়াতে কংগ্রেস যাতে নতুন করে কোনো শর্ত আরোপ না করে তারও আবেদন জানান তিনি। শ্রী রিজিজু দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় কোনোরকম বিলম্ব না করে এক অর্থবহ আলোচনা শুরু করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান।
2: वो बहाना जुड़ रहा है। आज तो फिर कांग्रेस दोनों सदनों में शुरू में ही बोलता है कि अपना कंडीशन है, मांग है, पहले पूरा करो तब चर्चा होगा। अरे मांग चर्चा के दौरान में भी तो आप बोल बोल के मांग रख सकते हैं। आप जब बोलेंगे डिबेट में तो आपको जो कहना है वो आप कह सकते हैं, तो डिबेट को कैसे रोक सकते हैं आप? वो चर्चा को ही रोकना चाहते हैं।
1: রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে জানান, বিরোধী দলও আলোচনা রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন এনএসএ এর অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতা দান কোনো নতুন বিষয় নয়, এটি নিয়মিত পদ্ধতি বা ক্ষমতার পুনর্নবীকরণ। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রতি তিন মাসে এই আদেশ নতুন করে কার্যকর হয়। গত 7ই জুলাই বর্তমান মেয়াদে 19শে জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদেশ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের আগেই নবীকরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনি প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। আজ রাতে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রপতি মুর্মু সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রোমানিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সিকিমে নামচি জেলার সামারডুঙ্গে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ সমাপ্ত হল। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ ও উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি আহ্বান জানিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর উপর হামলা মেনে নেওয়া যায় না। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা অনিশ্চিত, অস্থিতিশীল, সেখানে পারস্পরিক নির্ভরশীলতা ও অভিন্ন স্বার্থের পাশাপাশি প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে এখন বিপর্যস্ত। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী

0: আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরের সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। হারারেতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 11 ওভারে 3 বলে 3 উইকেটে 114 রান করেছে। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক বোর্ড গঠন করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানের প্রথম শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

মৈত্রী প্রজার তরঙ্গে এখন শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। রাঘব চট্টোপাধ্যায়ের পরে শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি আধুনিক গান। এখনকার আধুনিক গানটি শুনবেন শ্রীকান্ত আচার্য।

বাইরে যেমন বৃষ্টি তেমনি আজ শ্রোতাদের প্লেলিস্টেও, মানে মৈত্রী বন্ধুরাও শোনাচ্ছে একের পর এক বৃষ্টির গান। এবারের গানটিও শুনব অঞ্জন দত্তের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী

বৃষ্টির গান শুনতে শুনতে আর বৃষ্টি দেখতে দেখতে একেবারে শেষে চলে এসেছি আধুনিক গানের অনুষ্ঠানে। যেতে যেতে শুনিয়ে যাব আরও একটি গান শ্রাবণীর কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 500 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা।

তুমি আমার এত কাছে, তবু মনে হয় তুমি মোটেও আমার কাছের মানুষ নয়। তুমি কাছে থেকেও যেন যোজন যোজন দূর, গল্প আছে, ছন্দ আছে, নেই শুধু সুর। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুরু করছি আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। শুরুটা করলাম আজ এক প্রিয়তমার কথায়, সেই প্রিয়তমা যে থেকেও অধরা বা হয়তো সত্যিই অধরা, যার জন্যে আমাদের খালি মন কাঁদে, মনে হয় কবে পাব তারে, আবার পেয়েও হারাই, আবার হয়তো পাওয়াই হয় না। সেই কথাই শোনাচ্ছেন সুরজিৎ ভূমি ব্যান্ড থেকে।

দুমড়ে মুচড়ে যাক, তবুও সেই স্মৃতি আমাদের বারবার টেনে নিয়ে যায় সেই স্বপ্নে, সেই সূর্যি ডোবা নদী, চিলেখোঠার ঘরে রাখা কিছু পুরনো স্মৃতি, তেপান্তরের মাঠ, সেই অ্যালবামের দিনগুলো যেগুলো হারিয়ে যায় আমাদের জীবন থেকে, বারবার মনের কোনায় উঁকি দেয়। কি তাই তো? তেমনই এক স্মৃতির অ্যালবামে ছুটে যায় চলুন পরশ পাথর ব্যান্ডের সঙ্গে।

তাই যতই মানুষ স্বপ্ন থেকে দূরে পালাক, তবুও স্বপ্ন তো তাকে ছাড়ে না, বলুন। তাই তো আমরা বারবার ঘুরে ফিরে সেই স্বপ্নের মায়াজাল বুনি, তাই তো বলছেন মহিনের ঘোড়াগুলি।

জগতে, যেটা হয়তো সত্যি মিথ্যের অনেক অনেকটা দূরে। তাই তো বারবার সেই বধূর কাছে মন ছুটে যায়, যে আমার চোখ থেকে ঘুম কেড়ে নেয়, যে আমার পরাণ জ্বালিয়ে দেয়, যে বারবার আমায় পাগল করে। তেমনটাই তো বলছে ক্যাকটাস।

স্বপ্নকে কি শুধু দোষ দেওয়া যায়? সে তো আমাদের সাহসও যোগায়, বলুন। তাই যে আমাদের কাছে অধরা, তার দিকেও আমাদের মন ছুটে যায়, তাকেও আমরা পেতে চাই, আঁকড়ে ধরতে চাই। আর বলি যে, সুইট হার্ট, আমাকে এসে জড়িয়ে ধরো, আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। বুঝতে পারছেন কোন গান শোনাবো, চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে।

তাই স্বপ্নকে যতটাই মনে হয় বাস্তব থেকে দূরে বা হয়তো অধরা, কিন্তু সেই স্বপ্নের দিকে ছুটেও তো তাকে একসময় ধরা যায়, কি বলুন? তাই স্বপ্ন দেখা চলতে থাকুক দেদার। এই বলেই শেষ করছি আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। একটু পরে শুনবেন হিন্দি সংবাদ।

আজ কথায় গানে অনুষ্ঠানে কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের এক স্বতন্ত্র নির্মাতা, যার শিল্পবোধ, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক দায়বদ্ধতা এক সূত্রে গেঁথে তিনি এক অন্যরকম চলচ্চিত্রের ভাষা নির্মাণ করেছেন। পাঁচ দশকের দীর্ঘ সৃজনযাত্রা পেরিয়েও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। তার কাজ কেমন? তার কাজ, তার সেই বাস্তব দৃষ্টিভঙ্গি, গভীর সচেতনতা এবং সেই ভাবনাই যেন অদ্ভুত সংবেদনশীলতায় পর্দায় এক কাব্যিক রূপ পায়। এই মূলধারার ক্যামেরার প্রচলিত রীতিকে একদম ভেঙে চুড়ে দিয়ে তিনি অবহেলিত প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম সহমর্মিতার কথা তুলে এনেছেন। এতক্ষণ ধরে বলছি যার কথা, তিনি কে বলুন তো? অভিনেতা ও পরিচালক গৌতম ঘোষ। হঠাৎ তাকে নিয়ে কথা বলছি কারণ কাল তার জন্মদিন, তাই আজ কথায় গানে উদযাপিত হবেন তিনি এবং আপনাদের সঙ্গে রয়েছি রেডিও রেপারে মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। গানের ক্ষেত্রে একটু অন্যরকম ভাবনা, শুনব তার অভিনীত সিনেমার গান। প্রথমে গানটি শুনব চতুষ্কোণ ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠ।

আজ আমরা কথায় গানেতে কথা বলছি বিশিষ্ট পরিচালক এবং অভিনেতা গৌতম ঘোষকে নিয়ে। তার নির্মিত চলচ্চিত্রের কথা যদি বলি তাহলে অনেকগুলি মনে পড়ছে। মনের মানুষ, আবার অরণ্যে, পার, অন্তর্জলে যাত্রা, পদ্মা নদীর মাঝি, অনেক লম্বা লিস্টই। তবে যেটি বিশেষভাবে চোখে পড়ার মতো তা হলো নান্দনিক সৌন্দর্য তো রয়েছেই, তবে সেটি ছাপিয়েও এক অদ্ভুত সামাজিক রাজনৈতিক তাৎপর্য রয়েছে সেই সিনেমাগুলিতে। এবং এই চলচ্চিত্রগুলি যেন সময়ের সীমানা অতিক্রম করে ভীষণভাবে প্রাসঙ্গিক। শুধু চলচ্চিত্র নির্মাণেই তিনি ক্ষান্ত থাকেননি, তিনি একইভাবে বানিয়েছেন তথ্যচিত্র। 1974 সালে বাংলার খাদ্য সংকটকে কেন্দ্র করে তিনি একটি তথ্যচিত্র বানান, হাংরি অটম, এবং তারপরে আবার উস্তাদ বিসমিল্লা খানের ওপরও তিনি একটি তথ্যচিত্র বানিয়েছিলেন। প্রতিটি কাজেই বারবার ওটাই বলতে ইচ্ছে করছে, তিনি জীবন, সমাজ ও সংস্কৃতির এই বিভিন্ন বাস্তব দিকগুলিকে ভীষণ সংবেদনশীলভাবে তুলে ধরেন। আবার ফিরব গানে, এবারের গানটি রূপম ইসলামের কণ্ঠে 22শে শ্রাবণ ছবি থেকে।

আজ আমরা কথায় গানে কথা বলছি গৌতম ঘোষকে নিয়ে, যিনি বলেছিলেন সমাজের আয়না রূপলি পর্দা। সমাজের ভালো মন্দ, মানবিক অনুভূতি, তাদের ভবিষ্যৎ দেখায় ছায়াছবি। তাকে নিয়ে কথা বলা অসম্পূর্ণ থেকে যায় যদি এটা না বলা হয় যেমন তিনি পরিচালক তেমনই অসাধারণ অভিনেতা। শুরুটা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে, ছবির নাম চতুষ্কোণ, তারপরে মাফ করবেন ছবির নাম বাইশে শ্রাবণ, তারপর ধীরে ধীরে চতুষ্কোণ, একলা আকাশ। এই বাইশে শ্রাবণে তিনি একটি হাংরি প্রজন্মের কবির একটি চরিত্র করেছিলেন, অসাধারণ সেই অভিনয়। তাই যতটা সফল তিনি পরিচালক হিসেবে ততটাই অভিনেতা হিসেবেও। শুনব শেষ গান আজকের অনুষ্ঠানের, চতুষ্কোণ ছবি থেকে।

আজ কথায় গানে আমরা কথা বলছিলাম বিশিষ্ট পরিচালক অভিনেতা গৌতম ঘোষকে নিয়ে। শেষ করলাম এখানেই, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। একটু পরে শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত ছাত্রদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
1: নিট সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতুবি।
0: ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দানের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।
1: পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির আহ্বান ভারতের। পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক জলপথ নিরাপদ ও বাধামুক্ত রাখার দাবি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের।
0: হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরান হামলা করলে প্রতিবার সেদেশের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন।
1: আজ শততম জাতীয় সম্প্রচার দিবস।
0: স্কটল্যান্ডের গ্লাসগোয় আজ রাতে শুরু হতে চলেছে 23তম কমনওয়েলথ গেমস।
1: হারারেতে সিরিজের প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে আজ ভারত 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। তিনি জোর দিয়ে বলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন দেশের যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রীর এই বিবৃতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী বলেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে জানান যারা যুব সমাজের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির ব্যবস্থা ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ভূয়সী প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন যুব সমাজের কল্যাণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ও দৃঢ় সংকল্প। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন সরকারের সব বিষয়ে কথা বলার জন্য প্রস্তুত। সাংবাদিকদের মন্ত্রী বলেন গত 24 ঘণ্টায় আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। তিনি আরও জানান শ্রী নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। মন্ত্রী জোর দিয়ে বলেন আলোচনা ছাড়া কোনো সমাধান সূত্র পাওয়া সম্ভব নয়।
2: सरकार की ओर से चर्चा के लिए हम हर समय तैयार हैं। सरकार के दरवाजे खुले हैं। आप किसी समय भी कभी भी चर्चा करना चाहे आपकी सुविधा अनुसार हम चर्चा के लिए तैयार हैं। प्रत्येक विषय को लेकर आंदोलन के विषय को लेकर के और उसके साथ साथ जुड़े अन्य विषयों को लेकर के भी चर्चा के लिए सरकार तैयार रहेगी। आपके साथ चर्चा में देश के स्वास्थ्य मंत्री और वरिष्ठ नेता श्री जेपी नड्डा जी रहेंगे। उनके हमरा उनके संग मैं भी रहूंगा।
1: নিট পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত বিতর্কের মধ্যেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সরকারের অবস্থানের কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। কংগ্রেস এই বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করছে বলেও তিনি অভিযোগ করেন।
3: At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track crow courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers. The government arrested those people who actually committed this crime. And today's announcement by the Prime Minister assures the citizens.
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের ফাস্ট ট্র্যাক আদালত

0: पाए। मुझे उम्मीद है कि राहुल गांधी और उनके विपक्ष के मित्र युवा युवतियों की चिंता करेंगे।
1: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। এর আগে সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সাংসদরা প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র বিক্ষোভের বিষয়টি উত্থাপন করেন। শ্রী বিড়লা এই সময় অন্য কোনো বিষয়ে কথা বলার অনুমতি দিতে অস্বীকার করেন। সরকার নিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে তিনি জানান।
2: सदन हर मुद्दे पर चर्चा करने को तैयार है। आप प्रश्नकाल के बाद आइए, जिस नियमों के तहत भी आप चर्चा करना चाहते हैं के साथ बैठकर हम चर्चा करने के लिए सरकार से भी बात करेंगे, सरकार भी चर्चा करने को तैयार है।
1: অধ্যক্ষ বিরোধী দলগুলিকে অধিবেশনে সহযোগিতার আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত থাকলে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। দুপুর ১২টায় অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী সদস্যরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানাতে উঠে দাঁড়ান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলগুলির কাছে, বিশেষ করে কংগ্রেসের কাছে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আলোচনার জন্য সহযোগিতার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে বিরোধীদের পছন্দসই তারিখ ও সময় অনুযায়ী উভয় কক্ষেই এই বিষয়ে আলোচনার জন্য সরকার আগেই নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। তিনি শিক্ষার্থীদের স্বার্থে এই বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বিতর্ক শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধীদের আহ্বান জানান। শ্রী রিজিজু কংগ্রেস দলকে কোনো শর্ত আরোপ না করার অনুরোধ জানিয়ে বলেন যে এ ধরনের শর্ত আলোচনা এড়ানোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। মন্ত্রী জানান, সরকার বিস্তারিত বিতর্কের জন্য প্রস্তুত। এতে বিভিন্ন রাজ্যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং সরকারের নেওয়া পদক্ষেপ সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে। তিনি সকল সদস্যকে ছাত্রদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার এবং লোকসভায় অবিলম্বে একটি ফলপ্রসূ আলোচনা চালানোর আহ্বান জানান।
3: সব পার্টি নে ইয়ে মান কিয়া হ্যায় কি নিট পে চর্চা হোনা চাহিয়ে। আজ ভি পুরা এনডিএ পার্টি কি ওর সে ভি ফির সে মান কিয়া হ্যায় কি নিট পে চর্চা হোনা চাহিয়ে। মুঝে লাগা কল খড়গে জি ওর বাকি অপোজিশন কে কুছ নেতাও সে মিল করকে হামারা উম্মীদ থোড়া সা কায়েম হুয়া থা কি চর্চা হো সকতা হ্যায় কিয়া আজ তো কংগ্রেস পার্টি নে কন্ডিশন লাগাযা চর্চা কা বাত করকে ফির কন্ডিশন লাগা কে ফির চর্চা কো আপ বাধিত কর রহে।
1: রিজিজুর আহ্বান সত্ত্বেও বিরোধী সদস্যরা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে আসেন। প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া বারবার প্রতিবাদী সাংসদদের কাছে সুষ্ঠুভাবে অধিবেশন চালানোর আবেদন জানানো সত্ত্বেও হট্টগোল অব্যাহত থাকায় শ্রী সাইকিয়া দুপুর ২টা পর্যন্ত কক্ষের অধিবেশন মুলতবি করেন। দুপুর ২টায় অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে প্রিসাইডিং অফিসার আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। রাজ্যসভার অধিবেশনও আজ দিনের মতো মুলতবি করা হয়েছে। এর আগে সকাল ১১টায় অধিবেশনের শুরুতে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত এবং বন্যা, বজ্রপাত ও ভূমিধ্বসের মতো দুর্যোগের কারণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে অসম, অরুণাচল প্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কেরালা, মিজোরাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। শ্রী রাধাকৃষ্ণন বলেন, এইসব দুর্যোগের ফলে সম্পত্তি, ফসল এবং পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীজগৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট রাজ্য সরকার এনডিআরএফগুলির সঙ্গে সহায়তায় উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করছে।
4: Several persons have lost their lives and many have been adversely affected by the heavy rains and associated disasters such as floods, lightning strikes and landslides in various parts of our country. It has also caused extensive damage to property, crops and public infrastructure. The respective governments, ably supported by ERF teams, are undertaking the rescue and relief measures.
1: বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেছেন তাঁর পদত্যাগ ছাড়া আলোচনা হবে না। তিনি বলেন, কংগ্রেস আলোচনার দাবি থেকে সরে আসছে না। কেন্দ্রীয় মন্ত্রী ও সদনের নেতা জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের আচরণের তীব্র সমালোচনা করে একে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে বিরোধীরা আলোচনা চাইছে না, সদনের কাজকর্ম স্বাভাবিকভাবে চালাতেও চাইছে না। কংগ্রেস প্রথমে নিট বিষয়ে আলোচনার দাবি জানালেও এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে নতুন শর্ত জুড়ে দিয়েছে বলে শ্রী নাড্ডা মন্তব্য করেন।
5: ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट।

0: और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न हो।
1: তৃতীয়বার মুলতুবির পর বিকেল তিনটে অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী দলগুলি নিট ইস্যুতে আবারও বিক্ষোভ শুরু করে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে কংগ্রেস দল কেবল নিট ইস্যু নিয়ে বিক্ষোভই করছে কিন্তু কোনো আলোচনা চায় না। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সদন পরিচালনার চেষ্টা করেন কিন্তু হট্টগোলের কারণে তিনি দিনের মতো সদনের অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেন।
2: পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন সরকার পারমাণবিক শক্তি মিশনে ঘোষিত 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি ক্ষমতায় পৌঁছানোর জন্য একটি রূপরেখা তৈরি করেছে। রাজ্যসভায় আজ একটি লিখিত উত্তরে ডক্টর সিং বলেন বর্তমানে 8.78 গিগাওয়াটের পারমাণবিক শক্তি ক্ষমতা 2031-32 সালের মধ্যে প্রায় 22 গিগাওয়াটে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে এবং 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্যকে সমর্থন করার লক্ষ্যে 2025-26 কেন্দ্রীয় বাজেটে পারমাণবিক শক্তি মিশন ঘোষণা করা হয়েছিল। পশ্চিম এশিয়ার সংঘাতের শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য ভারত আবারও আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে বলেছেন হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় অবাধ নৌ চলাচল এবং জ্বালানি ও বাণিজ্য প্রবাহের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও ভারত তুলে ধরেছে। তিনি বলেন পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষ এবং এ সংক্রান্ত ঘটনাপ্রবাহ ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের। সংঘাত শুরুর পর থেকেই সরকার ইরান সহ সংশ্লিষ্ট সব পক্ষের এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে 3 বার এবং বিদেশমন্ত্রী ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে 8 বার কথা বলেছেন। কীর্তিবর্ধন সিং বলেন ইরানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
1: নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যুর বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে দিল্লি পুলিশ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় পুলিশ স্পষ্ট জানিয়েছে ওই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ জানিয়েছে ওই মহিলা জীবিত আছেন এবং বর্তমানে রামমোহনর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে জাতীয় রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে আজ সকাল 7:30 থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত 17টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট এবং ঝান্ডেওয়ালান স্টেশন।
2: জাতীয় সুরক্ষা আইনের আওতায় কোনো ব্যক্তিকে আটক করার যে ক্ষমতা দিল্লি পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে তা নতুন কোনো বিষয় নয়, বরং এ সংক্রান্ত ক্ষমতার মেয়াদ বৃদ্ধি বা নবীকরণ মাত্র। এক বিবৃতিতে দিল্লি পুলিশ একথা জানিয়ে বলেছে এই আদেশনামা প্রতি 3 মাস অন্তর জারি করা হয়। বর্তমান বিজ্ঞপ্তিটি এবছরের 18 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার বুখারেস্টে পৌঁছেছেন। বুখারেস্টের কোত্রোচেনি প্রাসাদে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয়। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দান প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি কিছুক্ষণের মধ্যেই রোমানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে। আজ রাতে রাষ্ট্রপতি মুর্মুর সম্মানে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি একটি নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। রাষ্ট্রপতির এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও রোমানিয়ার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
2: আন্তর্জাতিক জলপথগুলোকে অবশ্যই নিরাপদ ও বাধামুক্ত রাখতে হবে বলে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির আহ্বান জানিয়েছে। ফিলিপাইন্সের ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর উপর হামলা মেনে নেওয়া যায় না। তিনি বলেন বর্তমান বিশ্বব্যবস্থা অনিশ্চিত ও অস্থিতিশীল, বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে বিপর্যস্ত। ডক্টর জয়শঙ্কর আসিয়ান কেন্দ্রিকতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দক্ষিণ চীন সাগরের বিষয়ে বিদেশমন্ত্রী একটি অর্থবহ, কার্যকর এবং আইনত বাধ্যতামূলক আচরণবিধি চূড়ান্ত করার ক্ষেত্রে ভারতের সমর্থনের কথা তুলে ধরেন। এছাড়া তিনি মায়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিদেশমন্ত্রী আজ ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসিয়ানের কাজকর্ম সফলভাবে পরিচালনার ক্ষেত্রে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন ভারত ফিলিপাইন্স কর্মপরিকল্পনা 2025-29 বাস্তবায়নের পাশাপাশি দুদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় হচ্ছে। ম্যানিলায় অনুষ্ঠিত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী একাধিক দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেনসেনের সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার ফলে সেমিকন্ডাক্টর, জলসম্পদ, পরিবেশবান্ধব হাইড্রোজেন, স্বাস্থ্য, সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ডক্টর জয়শঙ্কর ব্রিটেনের নবনিযুক্ত বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে আলোচনায় ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ফলে সৃষ্ট ইতিবাচক দিকগুলি খতিয়ে দেখেন। দুদেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে কাজ করার বিষয়ে তারা সহমত পোষণ করেন। বিদেশমন্ত্রী ওমানের বিদেশমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। এছাড়া ডক্টর জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘের ত্রাণ ও উদ্ধার কাজ সংক্রান্ত সংস্থা ইউএনআরডব্লিউ এর ভারপ্রাপ্ত কমিশনার জেনারেল ক্রিশ্চিয়ান সন্ডার্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।
1: রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আজ ম্যানিলায় আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। লাভরভ ইউক্রেন সংঘাত নিরসনে মস্কোর প্রস্তুতির কথা জানান এবং অ্যাঙ্কারেজে হওয়া চুক্তির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রুশ বিদেশমন্ত্রী রুবিওকে যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং ইউক্রেনে আর কোনো অস্ত্র সরবরাহ না করার গুরুত্বের উপর জোর দেন। উভয় নেতা রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।
2: 33তম আসিয়ান আঞ্চলিক ফোরামে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রীর করা মন্তব্যকে ভারত দ্বর্থহীন ভাষায় ভিত্তিহীন অনভিপ্রেত বলে প্রত্যাখ্যান করেছে। ওই মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অপপ্রচার এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রামাণ্য ইতিহাস রয়েছে পাকিস্তানের। তিনি জোর দিয়ে বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। শ্রী জয়সওয়াল বলেন, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাকিস্তান যতক্ষণ না সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত এই চুক্তি স্থগিতই থাকবে বলে তিনি আবারও জানান।
1: সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের মন্তব্য ভারত কড়াভাবে প্রত্যাখ্যান করেছে। এর আগে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রেখে ভারতকে জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে পাকিস্তান অভিযোগ তোলে। ভারত এই অভিযোগ খারিজ করে বলেছে, ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তখন এমন বক্তব্য প্রত্যাশা করা যায় না।
2: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে স্বেচ্ছায় দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেখানকার জনগণকে আজ পূর্ণ শক্তিতে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় কমিটি 23 জুলাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে এজন্য অভিহিত করেছে।
1: হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজে ইরান যতবার হামলা চালাবে ততবার সেদেশের এক একটা করে সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি পাল্টা সতর্কবার্তা দিয়েছেন। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করার জন্য মার্কিন প্রচেষ্টার অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: আজ 100তম জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির বোম্বে কেন্দ্র থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে জাতীয় সম্প্রচার সংস্থার নাম পরিবর্তন করে রাখা হয় আকাশবাণী। বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী 1927 সাল থেকেই মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জাতীয় সম্প্রচার দিবস উপলক্ষে আজ প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, গত 99 বছরে সম্প্রচার ব্যবস্থা রেডিও থেকে টিভিতে এবং বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ের পর্যায়ে বিবর্তিত হয়েছে। আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জানান, প্রসার ভারতী দেশ ও বিদেশের দর্শকদের জন্য সব ধরনের বিনোদনমূলক, তথ্যবহুল ও শিক্ষামূলক অনুষ্ঠান বা কন্টেন্ট পরিবেশন অব্যাহত রাখবে।
3: आज से 99 साल पहले पहली बार एक ऑर्गेनाइज्ड रेडियो ब्रॉडकास्ट भारत में किया गया, जिसे हम मुंबई के नाम से जानते हैं। और ये दिन हमारे लिए एक मौका है उस दिन को याद करने का, स्मरण करने का, और साथ ही साथ प्रसार भारती की तरफ से अपने आप को राष्ट्र के प्रति और हमारे श्रोताओं और दर्शकों के प्रति अपने मेहनत को, अपने एफर्ट्स को दोबारा डेडिकेट करने के।
1: সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ থেকে কিরগিজ প্রজাতন্ত্রে দুদিনের সফরে যাচ্ছেন। চোলপান আটা শহরে এই বৈঠক হবে। চলতি বছরের 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর বিশকে

0: ইংল্যান্ডে হতে চলা এসসিও শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বিদেশমন্ত্রী পর্যায়ের এই বৈঠক আয়োজন করা হচ্ছে।
1: ঘানায় অবস্থিত ভারতের হাইকমিশন এমভি রাহাফ মুন জাহাজের আটকে পড়া 9 জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সফলভাবে সম্পন্ন করেছে। হাইকমিশন সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ঘানা মেরিটাইম অথরিটি, ঘানা স্পোর্টস অ্যান্ড হারবার্স অথরিটি এবং ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সক্রিয় সহায়তা ও ঘনিষ্ঠ সহযোগিতায় আক্রা আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
0: কেনিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনার ডক্টর আদর্শ সোয়াইকা গতকাল নাইরোবিতে সেদেশের স্বাস্থ্য বিষয়ক ক্যাবিনেট সেক্রেটারি আদেন দুয়ালির কাছে 4.5 টন চিকিৎসা সামগ্রীর প্রথম চালান হস্তান্তর করেছেন। ইবোলা জনিত জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেনিয়ার প্রস্তুতি জোরদার করার লক্ষ্যেই ভারতের এই সহায়তা।
1: গুজরাটের বিভিন্ন অংশে, বিশেষ করে দক্ষিণ গুজরাটে প্রবল বৃষ্টিপাতের জেরে জনজীবন বিপর্যস্ত। একাধিক শহর ও গ্রাম জলমগ্ন, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং রাজ্যে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা এবং নাগরিকদের সুরক্ষার জন্য কেন্দ্রের তরফে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের আবহাওয়া দপ্তর IMD গুজরাট ও মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে অত্যন্ত ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন খেলার খবর।
0: ২৩তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোয়ে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া, মীরাবাই চানু এবং লাভলিনা বরগোহাঁই ভারতের প্রতিনিধিত্ব করবেন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের সম্ভাবনা নিশ্চিত হয়েছে। অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বাইপে সরাসরি মহিলাদের 75 কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেছেন। এই ইভেন্টে মাত্র 5 জন ক্রীড়াবিদ থাকায় লাভলিনা সহ 3 জন প্রতিযোগী সরাসরি শেষ চারে জায়গা করে নিয়েছেন, আর বাকি 2 জন একমাত্র কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন। লাভলিনা 31 জুলাই সেমিফাইনালে তাফাকির বিরুদ্ধে তাঁর অভিযান শুরু করবেন। এদিকে 2026 সালের কমনওয়েলথ গেমসে মাত্র 10টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হল অ্যাথলেটিক্স, সাঁতার, 3x3 বাস্কেটবল, ট্র্যাক সাইক্লিং, ভারোত্তোলন, বোলস, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, নেটবল, বক্সিং এবং জুডো। 4টি ভেন্যু জুড়ে চলবে এই প্রতিযোগিতা। প্যারা অ্যাথলেটিক্স সহ ভারতীয় দলে মোট 125 জন সদস্য রয়েছেন।
1: ভারত নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক ক্রীড়া ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সবাই যেন সমান সুযোগ পান সেদিকে লক্ষ্য রাখা হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার প্রসারে ভারতের খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া এবং অস্মিতা লীগের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির উপর আলোকপাত করেন। ডক্টর মান্ডভিয়া আজ কমনওয়েলথের নবনির্বাচিত মহাসচিব শার্লি আয়রকার বোচোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ভারতের ক্রীড়াক্ষেত্রে যুগান্তকারী সংস্কারের কথা তুলে ধরেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগগুলি তৃণমূল স্তরে খেলাধুলার প্রসার ঘটাচ্ছে, লিঙ্গসাম্য বজায় রাখছে এবং সারা দেশে ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের পথ প্রশস্ত করছে।
0: পুরুষদের ক্রিকেটে আজ সন্ধ্যায় হারারেতে অনুষ্ঠিত 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 7 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশীর 19 বলে দুর্দান্ত 50 রানের সুবাদে ভারত মাত্র 13 ওভার 2 বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই মাঠে হবে আগামী শনিবার।
1: ব্যাডমিন্টনে চীনের চাংঝাউতে চীনা ওপেন সুপার 1000 টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের শেষ 16 লড়াইয়ে ভারতের পিভি সিন্ধু প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। চীনের চেন ইউ ফেই এর বিরুদ্ধে প্রথম গেমে 21-16 ব্যবধানে জিতলেও পরের 2টি গেমে হেরে যান সিন্ধু। এখন দৃষ্টিকোণ।
0: হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মেহমুদের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: শিশু শিল্পী হিসেবে বোম্বের ফিল্ম দুনিয়ায় কাজ শুরু। পরে নানান ধরনের পেশায় ভাগ্য পরীক্ষা। একসময় চিত্র পরিচালক পি এল সন্তোষের গাড়িও চালাতেন। তার জন্ম অবশ্য শিল্পী পরিবারেই। বাবা অ্যাক্টর কাম ড্যান্সার মুমতাজ আলী চার পাঁচের দশকে মঞ্চ সিনেমা দাপিয়ে বেরিয়েছেন। তিনি নিজে প্রথম দিকে খুবই ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও ক্রমেই নিজের জাত অভিনেতাকে চিনিয়ে দেন। মেহমুদ আলী খান, সংক্ষেপে মেহমুদ, জন্ম ১৯৩২-এর ২৯শে সেপ্টেম্বর।
1: थोबड़ा है अपने ढंग का, एक ही नमूना है। आकर थु थु थु थु थु थु।
2: ये क्या,
1: नजर नहीं लगे इसलिए थूका।
2: अच्छा गुरु जी, मैं स्टार बन जाऊंगा ना?
1: बन जाऊंगा? अरे बन गए तुम स्टार यार। लाइट्स ऑफ।
3: पसंद आया? नहीं नहीं, शेक्सपियर नहीं पसंद आया। कालिदास सुनाओ, कालिदास। हाँ हाँ सुनाओ काली, वो भी नहीं, फिर क्या करूँ क्या करूँ।
0: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সহ অভিনেতা স্বীকৃতি পান দিল তেরা দিওয়ানা ছবির জন্য। তবে আপামর চিত্রমোদীদের কাছে তিনি কৌতুক অভিনেতা রূপেই বেশি জন।

0: সেরা কমেডিয়ানের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান প্যার কিয়ে যা ছবিতে।
1: ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হতা এক ডরাওনা জঙ্গল যাম মছলিয়া ঘাস চল রহি সাপ উড় রহে অজীব অজীব আওয়াজ আতি বিলকুল অজীব।

0: और दूर से, दूर से तूफानी हवा इन सब आवाजों को चीरती हुई चली आ रही है। तूफानी तूफान है। और अरे साया, लंबा साया।
1: तारपर 1970 रे वारिस छबिर जन्य।
2: कौन हो तुम लोग?
3: माँ चार प्याली चाय चाहिए, दूध कम, शक्कर ज्यादा और गर्मा गर्म।
2: बाप का नाम है क्या? मुझे तो होता कौन है जो मुझ पे हुक्म चला रहा है? चले गए यहाँ से, वरना तोड़ दूंगी टंगड़ी।
3: ये देखिए, माता भी अपने बालक को नहीं पहचानती, अपना धंधा ही ऐसा। अच्छा तो ये आपकी माता जी है? नमस्ते माँ जी।
2: नमस्ते, हम सब समझते।
1: আর সেরা কমেডিয়ানের জন্য মনোনীত হন বহুবার। হৃদরোগে আক্রান্ত হয়ে 2004-এ তিনি পাড়ি দেন অন্য লোকে। তবু পর্দায় তার উপস্থিতি আজও আমাদের মনে হাসির রেশ জাগিয়ে তোলে একইভাবে।
4: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত ছাত্রদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
5: নিট সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতুবি।
4: ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসোর দানের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।
5: পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির আহ্বান ভারতের। পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক জলপথ নিরাপদ ও বাধামুক্ত রাখার দাবি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের।
4: হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরান হামলা করলে প্রতিবার সেদেশের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন।
5: আজ শততম জাতীয় সম্প্রচার দিবস।
4: স্কটল্যান্ডের গ্লাসগোয় আজ রাতে শুরু হতে চলেছে 23তম কমনওয়েলথ গেমস।
5: হারারেতে সিরিজের প্রথম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে।
4: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
5: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। ছায়াছবির গানে আজকে প্রথম গানটি শুনবেন সুতীর্থ চক্রবর্তীর কণ্ঠে অভিমান ছবি থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন, শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি অরিজিৎ সিং ও মোনালি ঠাকুরের দ্বৈত কণ্ঠে, গল্প হলেও সত্যি ছবি থেকে।

অরিজিৎ সিং মোনালি ঠাকুরের পর ছায়াছবির গানে এবারের গানটি শুনবেন চমক হাসান এবং ঈশিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম বাবা বেবি ও।

জমে উঠেছে আমাদের ছায়াছবির গান মৈত্রী প্রচার তরঙ্গে, কিন্তু দেখতে দেখতে সময় একেবারে শেষ। শুনিয়ে দেব আজকের ছায়াছবির গানের শেষ গানটি, মিথ্যে প্রেমের গান ছবি থেকে। গানটি শুনবেন ঈশান মিত্র, রণজয় ভট্টাচার্য এবং মেঘলা দাশগুপ্তের সমবেত কণ্ঠে।

মৈত্রী প্রজার তরঙ্গে এতক্ষণ শুনলেন ছায়া ছবির গান। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্র নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি করে দিতে হয়। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত। প্রধানমন্ত্রী আজ গুজরাটের মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজ খবর নেন। জাতীয় সম্প্রচার দিবসের শততম বর্ষে পদার্পণ। হারারেতে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজ ভারত 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। 23তম কমনওয়েলথ গেমস আজ গ্লাসগোয় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি সুনিশ্চিত করতে সরকার শীঘ্রই ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় আর কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয় বলেও মত প্রকাশ করেন তিনি। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও প্রধানমন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎই মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘণ্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া
1: Through the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India and the senior leader Shri Naddaji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at an office.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে এবং লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আজ সমাজমাধ্যমে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে, তৈরি করা হয়েছে রাষ্ট্রবিরোধী উন্মাদনা। নিজ প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর দুটোয় লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসার দিলীপ শইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতুবি করে দেন তিনি। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গে জানান, বিরোধী দলও আলোচনায় রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কুশার সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক

0: জানিয়েছে যে এই প্রথম পরীক্ষাটি এমন একটি ইলেকট্রনিক লক্ষ্যের বিরুদ্ধে চালানো হয়েছিল যা উচ্চ গতি ও উচ্চ উচ্চতায় থাকা আকাশপথের সেই লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করেছে। কুশা মিসাইল সিস্টেমটি বিশাল পরিসর ও উচ্চতা জুড়ে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র চালক বিহীন আকাশযান এবং শত্রুপক্ষের বড় আকারের বিমানসহ আকাশপথের নানাবিধ হুমকিকে নিষ্ক্রিয় করতে সক্ষম। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনি প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস ডান। তিনি কিছুক্ষণের মধ্যেই রোমানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানোই মূল লক্ষ্য।
1: আর্থিক সহযোগ হামারি সাঝেদারি কা এক মহত্বপূর্ণ স্তম্ভ। হামনে ব্যাপার ও নিবেশ কো বাড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশোকে উদ্যোগ জগৎকে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রোৎসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে তিন বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গুজরাটের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ গুজরাট অঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহর ও গ্রাম প্লাবিত হয়। রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ভালসাদ, সুরাট ও নবসারী সহ বৃষ্টি কবলিত জেলাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজখবর নেন। ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে ত্রাণ ও উদ্ধার কাজ এবং নাগরিকদের সুরক্ষার জন্য কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রক সারা দেশে বর্ষাকালীন পরিস্থিতির ওপর সক্রিয়ভাবে নজর রাখছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তারা প্রয়োজনীয় সবরকম সহায়তা প্রদান করছে। কাঠির উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল উল্টো রথ। পুরীর গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা দেবীর রথ নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। হুগলির গুপ্তিপাড়ায় আজ চলে ভান্ডার লুট উৎসব। চলে উল্টো রথের আগের দিন জগন্নাথদেবের ভোগ প্রসাদ লুট হয় এখানে। আজ জাতীয় সম্প্রচার দিবস। দিনটির শততম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী দ্বিবেদী বলেন, প্রসার ভারতী দেশ ও বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য সমস্ত রকম বিনোদন, তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ চালিয়ে যাবে।
2: আজ সে 99 সাল পেলে পহলি বার এক অর্গানাইজড রেডিও ব্রডকাস্ট ভারত মে কিয়া গিয়া, তৎকালীন বম্বই, আজ জেসে হম মুম্বাই কে নাম সে জানতে হ্যায়। অর ইয়ে দিন হামারে লিয়ে এক মৌকা হ্যায় উস দিন কো ইয়াদ করনে কা, স্মরণ করনে কা, অর সাথ হি সাথ প্রসার ভারতী কি তরফ সে আপনে আপ কো রাষ্ট্র কে প্রতি অর হামারে শ্রোতাওঁ অর দর্শকোঁ কে প্রতি আপনে মেহনত কো, আপনে এফর্টস কো দোবারা ডেডিকেট করনে কে লিয়ে।
0: হারারে স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 125 রান তোলে। রান তাড়া করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 13 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল 24

2026 শুক্রবার মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:58। 6:05 শুনবেন সুচিন্তন, কাল শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার ও বৈরাগী। 6:30 এই মহাজীবন, কাল শুনবেন কালীপ্রসন্ন সিংহের সংক্ষিপ্ত জীবন কথা। 6:35 যন্ত্রসঙ্গীত, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, 6:55 কৃষক বন্ধুদের জন্য, 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসন বেরিয়ে যান ভারতে, কালকের স্থান মোগলমারি পশ্চিম মেদিনীপুর, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 8:30 কলকাতার ডায়েরি, বিশিষ্ট শরদিয়া অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নটভৈরব রাগে সেতার পরিবেশন করবেন কল্যাণজিৎ দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুলগীতি শিল্পী অনুপম দাসের কণ্ঠে, পরবর্তীতে আধুনিক গান শোনাবেন শিল্পী পল্লব ঘোষ। 11:00 বিকাশ পথ, উপস্থাপনায় সৌমিলি রায়, প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়। 11:15 রবীন্দ্রসঙ্গীত শুনবেন কোয়েলের কণ্ঠে। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। 12:30 সাঁওতালি গান, একটাই শুনবেন নাটক উপহার রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অশোক চক্রবর্তী, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:00। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক, বলবেন ডাক্তার অর্পিতা সরকার। 7:00 উপহার নাটকটি পুনঃপ্রচারিত হবে। 7:45 হাউসফুল অনুষ্ঠানে অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, কাল শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 মহিলাদের আসর, বিষয় রোজ নামচা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, ভূপালী রাগের আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিন তালে তবলা পরিবেশন করবেন তাপস পাল, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনলেন আগামীকাল 24/7/2026 শুক্রবার মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় শিরিন সেনগুপ্ত, রাগ আনন্দী কল্যাণ তবলায় এবং হারমোনিয়ামে তাকে সহযোগিতা করেছেন যথাক্রমে রূপক মিত্র ও সোমনাথ বর্ধন।

মৈত্রী প্রচার তরঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আনন্দী কল্যাণ রাগে খেয়াল পরিবেশনে শিল্পী শিরিন সেনগুপ্ত। তাকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে রূপক মিত্র ও সোমনাথ বর্ধন। একটু পরে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে।
1: নিট সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতবি।
0: ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসোর দান একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
1: পশ্চিম এশিয়া সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির আহ্বান ভারতের। পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক জলপথ নিরাপদ ও বাধামুক্ত রাখার দাবি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের।
0: আজ শততম জাতীয় সম্প্রচার দিবস।
1: স্কটল্যান্ডের গ্লাসগোয় আজ রাতে শুরু হতে চলেছে 23তম কমনওয়েলথ।

0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রীর এই বিবৃতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী বলেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে জানান, যারা যুব সমাজের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। নিট পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত বিতর্কের মধ্যেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সরকারের অবস্থানের কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। কংগ্রেস এই বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করছে বলেও তিনি অভিযোগ করেন।
1: At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track row courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers, the government arrested those people who actually committed this crime. And today's announcement by the Prime Minister assures the citizens.
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের তরুণদের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সরকার এ বিষয়ে আরো অনেক পদক্ষেপ গ্রহণ করবে।
2: हमारा कांग्रेस पार्टी और विपक्ष से अनुरोध है कि विषय का राजनीतिकरण ना करें। विपक्ष जो राजनीतिकरण कर रहे हैं इसकी घोर निंदा करते हैं। सबसे अनुरोध है शांति बनाए रखें और साथ ही साथ चर्चा के माध्यम से विषय के समाधान में हम सब मिलकर अपनी जिम्मेदारी निभाएं। मुझे उम्मीद है कि राहुल गांधी और उनके विपक्ष के मित्र युवा युवतियों की चिंता करेंगे।
0: কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার সব বিষয়ে কথা বলার জন্য প্রস্তুত। সাংবাদিকদের মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট ৪টি প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয় বলেও তিনি জোর দিয়ে জানান।
3: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে যায়। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সাংসদরা প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র বিক্ষোভের বিষয়টি উত্থাপন করেন। শ্রী বিড়লা এই সময় অন্য কোনো বিষয়ে কথা বলার অনুমতি দিতে অস্বীকার করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলগুলির কাছে, বিশেষ করে কংগ্রেসের কাছে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আলোচনার জন্য সহযোগিতার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিরোধীদের পছন্দসই তারিখ ও সময় অনুযায়ী উভয় পক্ষেই এই বিষয়ে আলোচনার জন্য সরকার আগেই নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। তিনি সকল সদস্যকে ছাত্রদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার এবং লোকসভায় অবিলম্বে একটি ফলপ্রসূ আলোচনা চালানোর আহ্বান জানান। রিজিজুর আহ্বান সত্ত্বেও বিরোধী সদস্যরা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে আসেন। প্রিসাইডিং অফিসার দুটো পর্যন্ত কক্ষের অধিবেশন মুলতুবি করেন। রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করা হয়। এর আগে সকাল ১১টায় অধিবেশনের শুরুতে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত এবং বন্যা ও বজ্রপাত ও ভূমিধসের ঘটনায় দুর্যোগের কারণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, তার পদত্যাগ ছাড়া কোনো আলোচনা হবে না। তিনি বলেন, কংগ্রেস আলোচনার দাবি থেকে সরে আসছে না। হট্টগোলের মধ্যে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন দুপুর ১২টা পর্যন্ত প্রথমে সবার কাজ মুলতুবি করেন, পরে পুনরায় সভা শুরু হলে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে আবারও নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি উত্থাপন করেন। কেন্দ্রীয় মন্ত্রী ও সদন নেতা জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের আচরণের তীব্র সমালোচনা করে একে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে বিরোধীরা আলোচনা চাইছে না, সদনের কাজকর্ম স্বাভাবিকভাবে চালাতেও চাইছে না। দুটোর সময় সভা ফের বসলে ৩টে পর্যন্ত সভার কাজ ফের বন্ধ রাখতে হয়। তৃতীয়বার মুলতুবির পর বিকেল ৩টে অধিবেশন পুনরায় শুরু হলে নিট ইস্যুতে আবারও বিক্ষোভ শুরু হয়। এরপরই সভা দিনের মতো মুলতুবি ঘোষণা করে দেওয়া হয়।
0: পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, সরকার পারমাণবিক শক্তি মিশনে ঘোষিত ২০৪৭ সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি ক্ষমতায় পৌঁছানোর জন্য একটি রূপরেখা তৈরি করেছে। রাজ্যসভায় আজ একটি লিখিত উত্তরে ডক্টর সিং বলেন, বর্তমানে 8.78 গিগাওয়াটের পারমাণবিক শক্তি ক্ষমতা 2031-32 সালের মধ্যে প্রায় 22 গিগাওয়াটে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
3: পশ্চিম এশিয়া সংঘাতের শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য ভারত আবারও আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে বলেছেন, হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় অবাধ নৌ চলাচল এবং জ্বালানি ও বাণিজ্য প্রবাহের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও ভারত তুলে ধরেছে। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষ এবং এ সংক্রান্ত ঘটনাপ্রবাহ ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের রাষ্ট্রপতি নিকোশোর দানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারত ও রোমানিয়া কয়েকটি চুক্তি বিনিময় করেছে। এর ফলে দুদেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
1: শিক্ষা, সংস্কৃতি তথা পিপল টু পিপল কন্ট্যাক্ট ভারত রোমানিয়া সম্বন্ধ কি আধারশিলা হে। আর মুঝে খুশি হে কি আজ হামনে ইন দোনো মে তিন মহত্বপূর্ণ সাজেদারি পর হস্তাক্ষর কিয়ে হে। হাম প্রোগ্রাম ও কোঅপারেশন ইন সায়েন্স এন্ড টেকনোলজি কে অন্তর্গত জয়েন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কা বিস্তার করেঙ্গে। বুকারেস্ট ইউনিভার্সিটি মে ইন্ডিয়া কাউন্সিল ফর কালচুরাল রিলেশনস কে সহযোগ সে ইন্ডিয়া স্টাডি চেয়ার কি স্থাপনা কি যা রই হে। হাম আজ হস্তাক্ষরিত হুই এমওইউ কে জরিয়ে স্পোর্টস কে ক্ষেত্র মে ভি আপনা সহযোগ বড়ায়েঙ্গে।
0: এর আগে ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুখারেস্টে পৌঁছানোর পর কোত্রোচেনি প্রাসাদে তাকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয়। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশোর দান প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাকে স্বাগত জানান। আজ রাতে রাষ্ট্রপতি মুর্মুর সম্মানে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি একটি নৈশভোজের আয়োজন করেছেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন। ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। রাষ্ট্রপতির এই সফর বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও রোমানিয়ার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
2: আন্তর্জাতিক জলপথগুলিকে অবশ্যই নিরাপদ ও বাধামুক্ত রাখতে হবে বলে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়া সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির আহ্বান জানিয়েছে ভারত। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর উপর হামলা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা অনিশ্চিত ও অস্থিতিশীল, বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে বিপর্যস্ত। ডক্টর জয়শঙ্কর আসিয়ান কেন্দ্রিকতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অবাধ, উন্মুক্ত, সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিদেশমন্ত্রী আজ ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসিয়ানের কাজকর্ম সফলভাবে পরিচালনার ক্ষেত্রে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারত ফিলিপাইন্স কর্মপরিকল্পনা 2025-2029 বাস্তবায়নের পাশাপাশি দুদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় হচ্ছে। ম্যানিলায় অনুষ্ঠিত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী একাধিক দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরিনসেনের সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার ফলে সেমিকন্ডাক্টর, জলসম্পদ, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, স্বাস্থ্য ও সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। শ্রী জয়শঙ্কর ব্রিটেনের নবনিযুক্ত বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে আলোচনায় ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ফলে সৃষ্ট ইতিবাচক দিকগুলি খতিয়ে দেখেন। ওমানের বিদেশমন্ত্রী সৈয়দ বাদের বিন হামাদ আল বুসাইদির সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তিনি মত বিনিময় করেন।
0: 33তম আসিয়ান আঞ্চলিক ফোরামে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রীর করা মন্তব্যকে ভারত দর্থহীন ভাষায় ভিত্তিহীন ও অনভিপ্রেত বলে প্রত্যাখ্যান করেছে। ওই মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অপপ্রচার এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রামাণ্য ইতিহাস রয়েছে পাকিস্তানের। তিনি জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং থাকবে। শ্রী জয়সওয়াল জানান, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাকিস্তান যতক্ষণ না সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত এই চুক্তি স্থগিতই থাকবে বলে শ্রী জয়সওয়াল স্পষ্ট জানান।
2: আজ শততম জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির বোম্বে কেন্দ্র থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে জাতীয় সম্প্রচার সংস্থার নাম পরিবর্তন করে রাখা হয় আকাশবাণী।

0: বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী 1927 সাল থেকেই মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জাতীয় সম্প্রচার দিবস উপলক্ষে আজ প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, গত 99 বছরের সম্প্রচার ব্যবস্থা রেডিও থেকে টিভিতে এবং বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ের পর্যায়ে বিবর্তিত হয়েছে। আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জানান, প্রসার ভারতী দেশ ও বিদেশের দর্শকদের জন্য সব ধরনের বিনোদনমূলক, তথ্যবহুল ও শিক্ষামূলক অনুষ্ঠান বা কন্টেন্ট পরিবেশন অব্যাহত রাখবে।
1: আজ সে 99 সাল পেলে পহলি বার এক অর্গানাইজড রেডিও ব্রডকাস্ট ভারত মে কিয়া গিয়া, জিসে হম মুম্বাই কে নাম সে জানতে হ্যায়। অর ইয়ে দিন হামারে লিয়ে এক মৌকা হ্যায় উস দিন কো ইয়াদ করনে কা, স্মরণ করনে কা, অর সাথ হি সাথ প্রসার ভারতী কি তরফ সে আপনে আপ কো রাষ্ট্র কে প্রতি অর হামারে শ্রোতাও অর দর্শকো কে প্রতি আপনে মেহনত কো, আপনে এফর্টস কো দোবারা ডেডিকেট করনে কে।
2: সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ কিরগিজ প্রজাতন্ত্রে দুদিনের সফরে যাচ্ছেন। চোলপান আটা শহরে এই বৈঠক হবে। চলতি বছরের 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর বিশকেকে হতে চলা এসসিও শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বিদেশমন্ত্রী পর্যায়ের এই বৈঠক আয়োজন করা হচ্ছে।
0: জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আগামীকাল নতুন দিল্লিতে বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ও ব্যবস্থা গড়ে তোলা এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৈঠকটি ব্রিক্স সদস্য দেশগুলির মধ্যে দীর্ঘ এক বছর ধরে চলা নিবিড় কারিগরি আলোচনা ও ঐকমত্য গঠনের প্রক্রিয়ার প্রতিফলন।
2: 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া, মীরাবাই চানু এবং লাভলিনা বরগোহাঁই ভারতের প্রতিনিধিত্ব করবেন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই কমনওয়েলথ গেমসে ভারতের পদকজয়ের সম্ভাবনা নিশ্চিত হয়েছে। অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বাই পেয়ে সরাসরি মহিলাদের 75 কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেছেন। এদিকে 2026 সালের কমনওয়েলথ গেমসে মাত্র 10টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হল অ্যাথলেটিক্স, সাঁতার, 3x3, বাস্কেটবল, ট্র্যাক সাইক্লিং, ভারোত্তোলন, বোলস, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, নেটবল, বক্সিং এবং জুডো। প্যারা অ্যাথলেটিক্স সহ ভারতীয় দলে মোট 125 জন সদস্য রয়েছেন।
0: পুরুষদের ক্রিকেটে আজ সন্ধ্যায় হারারেতে অনুষ্ঠিত 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 7 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশীর 19 বলে দুর্দান্ত 50 রানের সুবাদে ভারত মাত্র 13 ওভার 2 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই মাঠে হবে আগামী শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে।
2: নিট সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতবি।
0: ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দান একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
2: পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির আহ্বান ভারতের। পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক জলপথ নিরাপদ ও বাধামুক্ত রাখার দাবি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের।
0: আজ শততম জাতীয় সম্প্রচার দিবস।
2: স্কটল্যান্ডের গ্লাসগোয় আজ রাতে শুরু হতে চলেছে 23তম কমনওয়েলথ গেমস।
0: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

একজন মানুষ যাকে চরম দারিদ্র, কারাগার, লাঞ্ছনা কিছুই তার লেখনীর পথ থেকে টলাতে পারেনি, সেই মানুষটি যখন খ্যাতির মধ্য গগনে অবলীলায় ছেড়ে দিলেন লেখা, তারপর আবার সাহিত্যই তাকে টেনে নিল। এমনই বর্ণময় জীবন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। আজ তার জন্মদিনে ফিরে দেখি সেই জীবন মৈত্রী প্রচার তরঙ্গে। আপনাদের অপেক্ষায় রেডিও রেপারে রয়েছে মৈত্রী বন্ধু সাক্ষ্য দীপা।

কথায় আছে না, আঘাত না পেলে নাকি সৃষ্টি হয় না। তার এই আঘাতেই শুরু হয়েছিল তারাশঙ্করের জীবনের সাহিত্য চর্চা। কিশোর বয়সে তিন বন্ধু খেলছিলেন, হঠাৎই দেখলেন গাছ থেকে একটা পাখির ছানা পড়ে মরে গেল। হাজার চেষ্টা করেও বাঁচাতে পারলেন না। সেই কষ্ট থেকেই বেরিয়ে এলো জীবনের প্রথম কবিতা। পাখির ছানা মরে গিয়েছে, মা ডেকে ফিরে গিয়েছে, মাটির তলায় দিলাম সমাধি, আমরাও সবাই মিলিয়া কাঁদি। এই আঘাতই তাকে জীবনের প্রতি ক্ষেত্রে সৃষ্টির দিকে নিয়ে গেছে। অনেক কিছু করেছেন, কখনো নাটক, কখনো রাজনীতি, সব রাস্তা যখন বন্ধ হয়ে গেছে তখন সাহিত্যই তাকে আপন করে নিয়েছে। ভাগ্যিস, তাই তো আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার পরিপূর্ণ হয়েছে তাঁর অবদানে। শুধু বাংলা সাহিত্যই বা কেন বলি, চলচ্চিত্রের ভাণ্ডারও, সে কথায় আসব। তবে তার আগে গণদেবতা ছবি থেকে একটি গান শুনব মান্নাদের কণ্ঠে। আর বলে রাখি, গানটিও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা।

0: পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজিয়ান বিদ্যান, জানের চেয়ে তার কাছে বেশি হলো মান। পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজিয়ান বিদ্যান, জানের চেয়ে তার কাছে বেশি হলো মান। ও সে আর সইতে পারে না,
1: ও সে আর সইতে পারে না, সে আর সইতে পারে না।
0: কানুন গো কহিল তুই সে করে তুকারি, কানুন গো কহিল তুই সে করে তুকারি, এই আমার কাছে খাটবে না তোর কোন জুড়ি জারি। দেবু কারুর ধার ধারে না, দেবু ঘোষের পাকা ধানে ছেকল চল্লিশ মোড়, এই টেনে নিয়ে চলে আমিন ঝন ঝন ঝন ঝন। ও সে কারুর

এই কথাটা খুব তত্ত্ব কথার মতো শোনালেও কোথাও না কোথাও আমাদের জীবনের সঙ্গে কিন্তু মিলে যায়। যখন কিছু করার অদম্য ইচ্ছে থাকে, তখন কোনো না কোনো সারথি তো সেই পথে নিয়ে যাওয়ার জন্য, সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য চলে আসে, আসে না জীবনে? তেমনি একদিন যখন কিলো দরে তারাশঙ্করের সাহিত্য বিক্রি হয়ে যাচ্ছিল, তখন সেই স্বর্ণখনিকে রক্ষা করে একজন বন্ধু, তিনি সজনীকান্ত। তেমনি আরেকজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যখন তারাশঙ্কর প্রতিষ্ঠিত হয়েছেন, গাড়ি কিনেছেন, তখন তার থেকে বেশি উত্তেজিত তার এই বন্ধু বিভূতিভূষণ। লোকের বাড়ি বাড়ি গিয়ে খবর জানিয়ে আসছেন যে আমার বন্ধু একটি গাড়ি কিনেছেন। এই সখ্যতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, এটাই তো আমরা ফিরে পেয়েছি বারবার তার সাহিত্যে। এবার যে ছবির গান শুনব, সিনেমাটি আর পাওয়া যায় না, ডাক হর করা, কিন্তু গীতা দত্তের কণ্ঠে একটি গান রয়েছে, সেটি খুবই বিখ্যাত।

রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম, এরা ছাড়া আর খুব কমই লেখক আছেন যাদের উপন্যাস বা গল্প পড়ে মনে হয় যেন ফিল্মের চিত্রনাট্য পড়ছে। তার মধ্যে অবশ্যই আরও একজনের নাম জুড়ে দিতে হয়, তিনি আমাদের আজকের বার্থডে বয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার সাহিত্য নিয়ে অসংখ্য চলচ্চিত্র তৈরি হয়েছে এবং বেশিরভাগই মন ছুঁয়ে গেছে মানুষের। বরং বলতে পারি যে তারাশঙ্করের সাহিত্যকে লোকে আরও ভালো করে বুঝেছে সেই সিনেমাগুলি দেখে। যদিও বাংলা ছবির সঙ্গে তার প্রথম যোগাযোগ সংলাপ লেখক হিসেবে 1943-এ, ছবির নাম আলিয়া। ঠিক তার 2 বছর পরে তার লেখা কাহিনী অবলম্বনে প্রথম ছবি দুই পুরুষ। এই গল্প নিয়ে তো রীতিমতো ইতিহাস হয়ে গেছে, কারণ 1978-এ এই গল্প নিয়ে আবার ছবি তৈরি হয়েছে। তার সঙ্গে অসংখ্য বার থিয়েটারে অভিনীত হয়েছে এই দুই পুরুষ গল্পটি। আপনাদের মনে পড়ছে তো উত্তম কুমারের নুটু চরিত্রটি? মনে না পড়লে কোনো ব্যাপার না, গান শুনতে শুনতে মনে করুন।

0: এক আপিলেই বাজি মাত নুটু মুখ তার কুপোকার,
1: এক আপিলেই বাজি মাত নুটু মুখ তার কুপোকার,
0: নুটু মুখ তার কুপোকার,
1: নুটু মুখ তার কুপোকার।
0: তাই কুড়ু তাই নানা ময়ূর হবে বকের ছানা,

0: তো বাবু হাই কি পড়ো মাতে নুটু মুখ তাই ভুকা নুটু মুখ তাই ভুকা।
1: তার গল্প অবলম্বনে প্রথম ছবি তো হলো এবং সেটি রীতিমতো হইচই ফেলে দিল। এরপরে আরও একটি ছবি কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল এবং সেই ছবিটি হিন্দি ভাষাতেও হয়েছিল, দেবকী কুমার বসুর কবি। আর তারাশঙ্কর কবি দেখে মুগ্ধ হয়ে চিঠি লিখেছিলেন দেবকী কুমার বসুকে, শ্রীযুক্ত দেবকী বাবু, কবির চিত্ররূপ দেখে পরিপূর্ণ অন্তর নিয়ে ফিরেছি, স্রষ্টার মুগ্ধতা, এর থেকে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে একটি চলচ্চিত্রের জন্য।

0: নতুন দিনে থেকে কবে আসে। তারপর
1: তারপর কিন্তু এ গান সে আর বেশি বাঁধে নাই, অন্য আরেকটি গান সে বেঁধেছিল। আর একজনকে দেখিল, সে ওই ঝুমুরবালি বর।

কিন্তু বসনের কাছে এ গান গেয়ে বসনের ম্লান মুখ দেখে কবিয়ালের মনে হয়েছিল সে ভুল করেছে, তাই সে বসনকে উদ্দেশ করে আবার গিয়েছিল।

ভাবতে কেমন অবাক লাগে, একটি মাত্র ছবি যেখানে সে কত পথ মিলে যায়। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কাহিনী নিয়ে ছবি তৈরি হলো, সন্দীপন পাঠশালা। এই একই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনা করলেন এবং সুচিত্রা মিত্রের প্রথম প্লেব্যাক, যে গান তাকে রীতিমতো জনপ্রিয় করে তুলল। এর পরেও তিনি আরও দুজনের পথ মিলিয়ে দিয়েছেন, সেই গল্প শুনব পরে। কিন্তু এখন যে গানটি সুচিত্রা মিত্রকে রাতারাতি জনপ্রিয় করে তোলে, তারই কণ্ঠে শুনি আমরা।

এই একলা চলোর মন্ত্রে আরও দুজন বেরিয়ে পড়েছিলেন, উত্তম কুমার ও সুচিত্রা সেন। তখন তাদের সেই সময়, দুজনের মধ্যে এক অদৃশ্য দূরত্ব। মিসেস সেন তখন ছুটিয়ে কাজ করছেন মুম্বাইতে, কিন্তু একটি গল্প আবারও তাদের সেই দূরত্ব ঘুচিয়ে দিল। ও আমাকে টাচ করবে না থেকে লাল লালা লা করে দুজনের গাওয়া সেই গান, এই যাত্রার একমাত্র অবলম্বন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাতের কলম, আর সেই কলম থেকে বেরোনো সপ্তপদী। যদিও এই মিলনে অজয় করেরও অনেকটাই ভূমিকা রয়েছে, কারণ আসল গল্পে কৃষ্ণেন্দু আর রীনা ব্রাউনের কিন্তু মিল ছিল না, কিন্তু উত্তম সুচিত্রার মিল না হলে তো দর্শক সেটা কিছুতেই মেনে নেবে না। তাই তো ছবির শেষ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্বয়ং স্রষ্টাও।

কি অদ্ভুত ব্যাপার দেখুন, এক্ষুনি আমরা উত্তম কুমারের গান শুনলাম, আর প্রমোদেও উত্তম কুমার। হ্যাঁ বন্ধুরা, সময় হয়ে গেছে আপনাদের জানিয়ে দেওয়ার আগামীকালের হারানো দিনের গানের প্রমো। সিনেমায় ক্যামেরা, ক্লোজ আপ, একাধিক টেক সবই অভিনেতাকে সাহায্য করে, কিন্তু মঞ্চে সেখানে দ্বিতীয় সুযোগ নেই। একটানা অভিনয়, সংলাপ, শরীরী ভাষা আর মুহূর্তে দর্শকের সঙ্গে সংযোগ গড়ে তোলাই একজন অভিনেতার সবচেয়ে বড় পরীক্ষা। এই বিশ্বাসটি লালন করতেন মহানায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছেও তিনি কখনো ভোলেননি তাঁর অভিনয়ের শিকড়, মঞ্চ। মহানায়কের কম আলোচিত মঞ্চ জীবন, মঞ্চের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং অভিনয় দর্শনের নানা গল্প নিয়ে সাজানো আগামীকালের হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। তাহলে বন্ধুরা, শুনতে ভুলবেন না। তার সপ্তপদীর শেষে মিল দেখে তারাশঙ্কর খুশি হয়েছিলেন, কিন্তু ভীষণ রেগে গিয়েছিলেন তপন সিনহার উপর। কিন্তু কেন? তার একটি উপন্যাসের প্রিয় চরিত্র নসুবালা, তাকে বাস্তবের লাল মাটি থেকে তুলে এনেছিলেন লেখক। একেবারে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়া একটি চরিত্র, নারীর মন নিয়ে জন্মানো এক পুরুষ চরিত্র। কিন্তু ১৯৬২ সালে যখন তপন সিনহা হাঁসুলি বাঘের উপকথা করছেন, তখন তার নসুবালা একজন পূর্ণ নারী চরিত্র, মানে একেবারে সম্পূর্ণ এক নারী। লিলি চক্রবর্তীর অভিনয়ে জীবন্ত সেই চরিত্র, তা তো আমরা সকলেই জানি। কিন্তু এই চরিত্রের বদল কিছুতেই মেনে নিতে পারেননি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভীষণ ক্ষুণ্ণ হয়েছিলেন এবং আসল নসুবালার সঙ্গে দেখাও করিয়েছিলেন তপন সিনহার। তবুও ষাটের দশকে দাঁড়িয়ে সেই সাহসী চরিত্র নিজের ছবিতে রাখতে পারেননি তপন সিনহা। তাই হয়তো এই ছবি অনেক পুরস্কার পেলেও সেই সন্তুষ্টি না ছিল স্রষ্টার, না ছিল রূপকারের।

গানটা কার কণ্ঠে সেটা তো আর বলে দিতে হবে না, অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। এবং গানটি আমরা শুনলাম যে ছবির কথা বললাম, হাসুলি বাঘের উপকথা, সেই ছবি থেকে। একটু আগে তো আমরা শুনলাম যে একটি ছবির জন্য পরিচালক গল্প বদলে দেয়, এবং কখনো সেটা স্রষ্টার পছন্দ হতে পারে, কখনো নাও হতে পারে। কিন্তু লেখক কি সবসময় তার গল্পের কৌলিন্য রক্ষা করতে পারে? সেটাও তো বদলে যায় কখনো সময়, কখনো পরিস্থিতি অনুযায়ী, মানুষের চিন্তাধারাও তো বদলে যায়, তাই না? তেমনি এক ঘটনা ঘটেছিল জলসাঘর ছবি তৈরির সময়। তারাশঙ্করের জলসাঘর গল্পটি বঙ্গশ্রীতে প্রকাশিত হয়েছিল 1934 সালের বৈশাখ মাসে। সত্যজিৎ যখন ছবিটি বানাচ্ছেন, তখন তারই অনুরোধে চিত্রনাট্য লিখলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা গেল তা মূল গল্পের থেকে অনেকটাই আলাদা। তারাশঙ্কর যখন লিখছেন, তখন সত্যজিৎ বলছেন যে চিত্রনাট্য তো বদলে যাচ্ছে, তখন হাল ছেড়ে দিলেন লেখক। তিনি বললেন যে আপনিই লিখুন তাহলে সত্যজিৎ বাবু। তারপরে অভিনয়ে, নাচে, গানে, গল্পে, বাকিটা তো ইতিহাস। 1962 তাঁর কলমেই আবার ফিরল উত্তম সুচিত্রা। কি সিনেমা, কি গল্প! আগে সেই ছবির গান শুনি, তারপরে বলবো গল্প।

গানটি শুনলেন কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। এবার সেই ছবির কথা, যে ছবির এই গান 1962 রিলিজ করল সেই সিনেমা, উত্তম সুচিত্রার বিপাশা। কাহিনী অবশ্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিণত একটি সিনেমা। ওই যে বললাম, উত্তম সুচিত্রাকে বারবার তিনি, যারা হারিয়ে যাচ্ছেন বারবার তিনিই মিলিয়ে দিচ্ছেন। 1962 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য বছর বলতে পারি আমরা। তখন তার কাহিনী নিয়ে সত্যজিৎ রায়ও করছেন আরেকটি সিনেমা অভিযান। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তখন মুম্বাই থেকে বাংলা ছবি করতে এলেন ওয়াহিদা রহমান। একটু আগে বললাম তপন সিনহার হাঁসুলি বাঘের উপকথা, সেই ছবির রিলিজও এই বছরেই, শুটিংও তারাশঙ্করের জন্মভূমি লাভপুরে। 1963 মানে পরের বছর আরও একটি অসাধারণ সিনেমা, উত্তম সুপ্রিয়া সাবিত্রীর উত্তরায়ণ। কি লিখন, তবে সবাইকে ছাপিয়ে যায় সাবিত্রীর সতী চরিত্রটি। সে বিধবা হয়েও সধবার অভিনয় করে যায় আমৃত্যু। ছবির শেষে সতীর সেই গঙ্গায় বিলীন হয়ে যাওয়া, তার সঙ্গে যেন শেষ হয়ে যায় সমস্ত গুঞ্জন, তার সত্যি এক মিথ্যে জীবন।

প্রতিপত্তি। সব পেলেও হয়তো সব স্রষ্টার জীবনেই একসময় শূন্যতা আসে। তারাশঙ্করের জীবনেও এসেছিল। তারাশঙ্করের কথায় একটা কিছু ধরতে চেয়ে যেন ধরতে পারছি না, তার জন্য আমার মনে অশান্তির শেষ নেই। কিসের অতৃপ্তি বুঝতে পারছেন না। তখন আনন্দসুন্দর ঠাকুর তাকে বোঝালেন যে তিনি একজন লেখক, তার শান্তি তো সাহিত্যেই। তারপর বাকিটা গানের পর বলি।

দারুণ দারুণ গান শুনছি আমরা, সেই গানগুলোর কথা কিন্তু না বললে নয়। একটু আগে আমরা শুনলাম জটিলেশ্বরের কণ্ঠে একটি গান, সেই গানটি কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আবার এখন যে গানটি শুনলাম তার একটি ছোট্ট গল্প আছে। 1965 সালে একটি উপন্যাস লেখা হয়েছিল যেটিকে বারোয়ারি উপন্যাস বলা যেতে পারে, কারণ প্রতিটি পরিচ্ছেদ লিখতেন 12 জন সাহিত্যিক। শুরু করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শেষ যে প্রচ্ছদটি সেটি লেখেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জয়া ছিল সে বছরের হিট ছবি, এই উপন্যাস থেকে নেওয়া যে বললাম উপন্যাসটি, মানে দুর্গাপুজো কেন্দ্রিক একটি একান্নবর্তী পরিবারের গল্প। এবং গানটি তো আপনি শুনলেন, খুব সুন্দর একটি গান, দ্বৈত কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এরপর যে গল্পটি শুরু করেছিলাম কিন্তু বলা হয়নি, যে হঠাৎ লেখা ছেড়ে দিয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তখন আনন্দসুন্দর ঠাকুর তাকে বোঝালেন যে আপনার মনের অশান্তি দূর হবে আবার লিখতেই শুরু করলে, এবং সেটি তিনি করলেন, লিখতে শুরু করলেন এবং সত্যিই মনের অশান্তি দূর হলো। যেটি অনেক পুজো আচ্চা, অনেক কিছু করে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে অনেক কিছু করে দূর হচ্ছিল না, সেটি আবার লেখাতে ফিরে এসে তিনি সেই শান্তি খুঁজে পেলেন, খুঁজে পেলেন নিজেকে সাহিত্যে। তার একজন ভাইয়ের মতো আর এক বন্ধু জগদীশ ভট্টাচার্য, তিনি বললেন, আপনার এমন আচরণে গোটা বাংলার মানুষ ছি ছি করছে, আপনার নিন্দুকদের কথাই তো তাহলে সত্যি হলো। তিনি বললেন, কি কথা, আপনি শেষ, কেঁপে উঠলেন তারাশঙ্কর। শেষ থেকে শুরু করলেন আবার, কিন্তু তখন হাতে বেশি সময় নেই, মাত্র পুজোর 2.5 মাস বাকি। কিন্তু তিনি তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একটি নয়, লিখলেন 4-4টি গল্প। দেশ পত্রিকায় রাধা, আনন্দবাজারে বিচারক, শনিবারের চিঠিতে একাঙ্কিকা, আর তরুণের স্বপ্নে পঞ্চপুত্তলি। আবার হুই হুই রব উঠল চারিদিকে লেখককে নিয়ে। লেখকও বুঝলেন যে নিজেকে লেখায় উজাড় করার চেয়ে বেশি শান্তি তার জীবনে তিনি আর কিছুতেই পাবেন না। এবারের গানটি আমরা শুনব ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, রায় কমল ছবি থেকে, এবং এই গানটিও তারাশঙ্করেরই লেখা।

যে সাহিত্য তাকে পথ চিনিয়েছে, জীবনের চরমতম মুহূর্তে হাত ছাড়েননি তার, ফিরিয়ে দিয়েছেন সাগর পাড়ের ডাক। তখন সংসারের একেবারে শোচনীয় অবস্থা, তখন বোম্বাইবাসী হিমাংশু দত্ত, মাফ করবেন, হিমাংশু রায় তাকে বললেন যে 350 টাকার মাইনেতে একটি গল্পকারের চাকরি রয়েছে এবং সেটি করলে আবার বছর বছর 100টি টাকা করে মাইনে বাড়বে। প্রচণ্ড একটি যাকে বলে লোভনীয় প্রস্তাব আর কি। কিন্তু তার মনে হয়েছিল এই যাওয়া আমার সাহিত্য সাধনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে যাওয়া হবে। বন্ধু সজনীকান্তকে অনেকবার বললেন যে কী করা উচিত। সজনীকান্ত বললেন, যদি মনে হয় যে ভালোই প্রস্তাব তাহলে চলে যাও। কিন্তু তিনি আবার বললেন যে তিনি যাবেন না, এটা ঠিক করে ফেলেছেন। জলজলে চোখে হাসি মুখে সজনীকান্ত বন্ধুকে বললেন, তোমার জয় হোক। বইয়ের পাতা ছাড়িয়ে তার সেই জয় রূপলী পর্দাতেও, আর আমাদের হৃদয়ে সেই জয় এই যে উদযাপিত হচ্ছে গানে গানে।

0: শেষ গানটি আমরা শুনলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই লেখা এবং অবশ্যই মান্নাদের কণ্ঠে। শুধু যেতে যেতে এটুকুই বলতে পারি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নামটিকে এবং তার লেখা, তার উপন্যাস, তার জীবন, তার জীবনবোধ, তাকে ছোঁয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই শুধু একটুখানি ঘুরে আসা, একটু উঁকি মেরে দেখা। তিনি যেমন বিগত 100 বছর ধরে আমাদের মনে আছেন, তেমনই থেকে যাবেন। এই বলেই বিদায় নিচ্ছি আজকে হারানো দিনের গান থেকে। আজ আমরা উদযাপন করলাম আমাদের প্রিয় লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, এবং আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। যেটি বলার, বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাদের লিখে জানাবেন। আমাদের মেইল করতে পারেন maitribondhu23@gmail.com এ, আবার আমাদের ফেসবুক পেজেও লিখতে পারেন আকাশবাণী মৈত্রী, মাঝে রয়েছে ভি নয় বি। তাহলে অবশ্যই জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। আজ এখানেই বিদায় নিই, আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। শুভরাত্রি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 56 সেকেন্ড, বাংলাদেশের সময় 12:30 হয়ে 29 সেকেন্ড।
1: অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:22। এখন শুনবেন আধুনিক গান। প্রথমে শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়, শিল্পী কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক গান।

শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারের শিল্পী নির্মলা মিশ্র। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে নির্মলা মিশ্র এবং সুতপা ভট্টাচার্য।

শুনলেন নির্মলা মিশ্র এবং সুতপা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে আধুনিক গান। এবারে শিল্পী নির্মলা মিশ্র।

শুনছেন আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়, তারপর নির্মলা মিশ্র, এবারে শিল্পী রূপঙ্কর বাগচি। প্রথমে রূপঙ্কর বাগচি এবং অন্যান্যরা।

শুনছেন রূপঙ্কর বাগচির কণ্ঠে আধুনিক গান অনুষ্ঠান, শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপে।

শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে 2:11 হয়ে 16 সেকেন্ড। এখন বাংলা ছবির গান। প্রথম ছবির নাম প্রেম। দ্বৈত কণ্ঠে কুমার শানু এবং অনুরাধা পরোয়াল।

শুনলেন হৈমন্তী শুক্লা এবং তরুণ বন্দ্যোপাধ্যায় দ্বৈত কণ্ঠে হারমোনিয়াম ছবির গান। এবারে ছবির নাম দুজনে, দ্বৈত কণ্ঠে আশা ভোঁসলে এবং বাপি লাহিড়ী।

একান্ত আপন ছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে কিশোর কুমার, ছবির নাম অমর সঙ্গী।

শুনছেন বাংলা ছবির গান। এবারের ছবির নাম সাপ মোচন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বিভিন্ন ছবি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ গানটি শুনলেন পম্পা ছবি থেকে বাণী জয়রামের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর খড়িতে এখন সময় 3:34। এখন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে অতুল প্রসাদী গান, শিল্পী মিতা হক।

শুনছেন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে 3:19 হয়ে 16:19 হয়ে 19 সেকেন্ড।

প্রথমে মঞ্জু গুপ্তা, তারপর কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পরপর দুটি অতুল প্রসাদী গান। নানা রঙের গানের অনুষ্ঠানে এবার দ্বিজেন্দ্র গীতি, প্রথমে শিল্পী রবীন বন্দ্যোপাধ্যায়।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি। মৈত্রী মজুমদার, নুপুর ছন্দা ঘোষ, এরপর সংযুক্তা ভাদুরী।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি বনানী ঘোষের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। প্রথমে অতুল প্রসাদী গান, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ নট ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ নটভৈরব, তবলা সঙ্গতে ছিলেন সুধীর ঘড়াই এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনছেন প্রভাতী, এখন শুনবেন সন্তুর বাদন, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, রাগ চারুকেশী।

প্রভাতি অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, তবলা সঙ্গতে ছিলেন তিমির রায়চৌধুরী, শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। আর কিছুটা সময় তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী। এই সময়টুকুর জন্য রইল সুরমূর্ছনা।

0: চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 24 জুলাই শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী, এক চিরন্তন সত্যকে আমাদের কাছে জানায়। এই কথা তো আমরা চিরন্তনের গল্প শুনতে শুনতে যেমন বলি তেমন অনুভবও করি, কিন্তু আরও একটা জিনিস চিরন্তনের একটা বিশাল বিশাল বড় ক্যানভাস আসলে, যেখানে আমরা কোনো পার্টিকুলার কিছু গল্প, কিছু বিষয়ে আটকে রাখিনি। নানান রকমের বিষয় নিয়ে আমরা এখানে গল্প শুনি। সেই গল্পের মূল কথা থাকে একটি, তা হচ্ছে মোটিভেশনাল, যা উৎসাহব্যঞ্জক। এবং অবশ্যই এই ইতিবাচকতার একটা বড় দিক তো অবশ্যই চিরন্তন সত্য কথাগুলি, যা গল্প হয়ে চিরন্তনীতে আসে আমাদের কাছে। কয়েকদিন ধরে জানেন খুব মনে হচ্ছিল একটু বাঙালির ইতিহাস নিয়ে সামান্য একটু চর্চা করা, একটু জানার চেষ্টা করা নতুন করে। তখন দেখছিলাম প্রচুর মানুষ, প্রচুর গুণীজন, তারা তাঁদের মতন করে কাজ করে গিয়েছেন, যেখানে একটা বড় বিষয় ছিল আত্মসম্মান, জ্ঞান, সংযম এবং অদ্ভুত এক ভালোবাসা পঠন পাঠনের প্রতি, যেটা তার জীবনধারা, জীবন বোধ, জীবন দর্শন সমস্ত কিছুকে অসম্ভব আলোকিত করেছিল। এবং ইতিহাস তো আসলে আমাদের সত্যিকারের পথপ্রদর্শক, যে কিনা আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা চলতে চলতে বুঝতে পারি কি ছিল, কি আছে, এর থেকে কি আসতে পারে। তাই বিভিন্ন সময় আমাদের ফিরে ফিরে দেখার প্রয়োজন হয়ে পড়ে, বা আমরা দেখিও সেটা। ঠিক সেই ভাবনা থেকে আজকে একজন মানুষের কথা খুব বলতে ইচ্ছে করছে, একেবারে গল্পের মতন। মানে আমাদের সকলের জীবনই হয়তো গল্প, কিন্তু বিশেষ কিছু মানুষ যারা কিনা বিশেষভাবে পথপ্রদর্শক হয়ে ওঠেন, তাদের জীবন তো অবশ্যই গল্প। আজকে খুব ইচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তাকে নিয়ে একটু গল্প বলব। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন প্রাচীন বাংলার একজন প্রখ্যাত বৌদ্ধ দার্শনিক, পণ্ডিত এবং ধর্মপ্রচারক। বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জে, যেটার তখন নাম ছিল বিক্রমপুর, এখানেই তার জন্ম। চল আজ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, সেই প্রাচীন বাংলায় এক বাঙালি, কিভাবে তার মনন দর্শনকে তার কর্মজীবনের কাজে লাগিয়েছিলেন বা তার সহায়ক হয়েছিল, সে কথাই আর জানব। আর অবশ্যই গল্পের সঙ্গে সঙ্গে সুরও আমাদের সঙ্গী হয়ে ওঠে। এই মুহূর্তে একটু গান শুনে আসছি আজ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনের গল্পে, কর্মের গল্পে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সলিল মিত্রর কণ্ঠে এই নজরুল গীতিটি। তাই তো, অনেক কিছুই তো থাকে, শুধু জেগে ওঠার অপেক্ষা। আর একজন গুণী বোধহয় জীবনভর সেই কাজটাই করে যান, জাগিয়ে তোলেন, তার আগে নিজে জেগে ওঠেন। গল্পে যাই, কেমন? ছোট্ট একটি রাজ্য জাহুর, বিক্রমপুর তার রাজধানী। তা রাজ্যটি ছোটখাটো হলে কি হবে, সেখানে সুখ শান্তির কোনো অভাব নেই। শস্য শ্যামল দেশ, প্রজারা খুব ভালোবাসে তাদের রাজাকে। রাজা কল্যাণশ্রী আর রানী প্রভাবতীর সবচেয়ে বড় সুখ তাদের তিন ছেলে, পদ্মগর্ভ, চন্দ্রগর্ভ আর শ্রীগর্ভকে ঘিরে। এদের মধ্যে এই যে মেজ ছেলে, মানে মধ্যম রাজপুত্র যিনি, তিনি একটু অন্য রকম। না, ভোগবিলাস, আনন্দ এগুলো তার খুব পছন্দের ব্যাপার নয়। তার ছোটবেলা থেকেই পড়াশুনোর ছাড়া আর কিছুই যেন ভালো লাগে না। ছোট্ট থেকে মায়ের কোলে বসে গল্পে শুনতে শুনতেই তার বেদ বেদান্ত প্রায় শেখা হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, মা প্রভাবতী চন্দ্রগর্ভের মনে সব কিছু জানবার, বুঝবার অদম্য এক ইচ্ছা জাগিয়ে তোলেন।

আর তাছাড়া চন্দ্রগর্ভের প্রাথমিক শিক্ষা আর মানুষের প্রতি ভালোবাসা তাও তৈরি হয় মায়েরই প্রভাবে। সত্যি তাই, এটা বারংবার বিভিন্ন জায়গায় দেখছি। একজন শিশু হয়তো শিশু বলে সকলের কাছে খুব আদর পায়, ভালোবাসা পায়, যত্ন পায় এবং তার অনেক বায়নাকে খুব সহজেই গ্রহণ করা হয়। এবার বিষয়টা হচ্ছে এই শিশুটি শারীরিকভাবে শিশু নাকি সে বড় হতে হতে মানসিকভাবে শিশু হয়ে থাকে, এবং তার ওই শিশু বোধের জন্য বা শিশুত্বের জন্য সে বারংবার সবার কাছ থেকে অনেক অনুমোদন মানে অনেক কনসিডারেশন আশা করে, এবং এটা করতে করতে কখন যে তার কি করা উচিত আর কি করা অনুচিত সেই বোধটা সঠিকভাবে তৈরি হয় না। সেভাবে আমি যা চাইছি, যা আবদার করছি, যা জোর করে পেতে চাইছি, চাহিদা বলে জানাচ্ছি, এই সমস্ত কিছুই আমি পাব, কারণ এটা আমার প্রাপ্য। এইখানেই অসুবিধাটা তৈরি হয়, কারণ আমাদের যে বায়োলজিক্যাল এজ এটা কিন্তু পাল্টাতে থাকে, তার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের পরিণতির বদল ঘটতে থাকে, বা বলা যায় সে ক্রমে ক্রমে পূর্ণতা পেতে শুরু করে। এই পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে পূর্ণতা, একই সঙ্গে স্বাভাবিক মানসিক পূর্ণতাও তো মানে খুব স্বাভাবিকতা আশা করে। আর ওখানে গিয়ে ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কিছু কিছু অসুবিধে তৈরি হয়। আর তাই আমার পাওয়ার কথা অনেক কিছু দেওয়ার কথা কই, এই বোধটা আমাদের অনেক ক্ষেত্রে তৈরি হয় না। তাই জন্য ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, ব্যক্তিগত ভাবনার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে, নিজের জীবনে তার প্রভাব সব থেকে বেশি পড়ে। আর সেইখানেই বোধহয় আমাদের একটু ভেবে দেখার দরকার আছে। এই যে বলছেন যে মায়ের কোলে বসে চন্দ্রগর্ভ গল্প শুনতেন, এবং এই গল্প শুনতে শুনতে তার বেদ বেদান্তের মধ্যে কি বলা আছে, তার মূল কথাটা কি, তা জানা হয়ে গিয়েছে। এরপরে শুরু হলো মায়ের কোল থেকে বেরিয়ে বাইরের শিক্ষার জগৎ, একেবারে পুঁথিগত শিক্ষা। এই শিক্ষার জগতে ঢোকার আগে আমরা ছোট্ট করে একটা গান শুনে নিই। খবর পেলাম বাইরে নাকি ঝমঝম করে বৃষ্টি, আর তাই শিক্ষা, এই গল্প, বৃষ্টির সজীবতা সব মিলিয়ে এই মুহূর্তের গানে গীতা সেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একেবারে আনন্দ তো অবশ্যই হয়, রুমুকে ঝুমুকে বাজে যখন হয়তো শহর জুড়ে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে যেভাবেই বলি না কেন, কিন্তু যাতায়াতে নিশ্চয়ই কিছু তো অসুবিধে হয় বটেই। যাই হোক, আজকে একেবারে গল্পে চলে যাই, কেননা টিক টিক করে ঘড়ির কাঁটা হঠাৎ বুঝিয়ে দেয় একদম সময় নেই। গল্পটাতে যাই, শুরু হলো একেবারে বাড়ির বাইরে গিয়ে পঠন পাঠন পর্ব। বাড়ির কাছে এই বজ্রাসন বিহার, সম্ভবত চন্দ্রগর্ভ সেখানে কিছুদিন পড়াশুনো করলেন। সে যুগে বিদ্যা এবং জ্ঞানের জন্য দেশজোড়া নাম ছিল আচার্য জেতারের। তিনি তাঁর কাছে বিজ্ঞানের 5টি শাখায় পারদর্শী হয়ে উঠতে শুরু করলেন। তারপর শুরু করলেন দর্শন এবং ধর্ম বিষয়ে শিক্ষা। অল্প বয়সে চন্দ্রগর্ভ বড় বড় পণ্ডিতদের তর্কযুদ্ধে হারিয়ে দিতে পারতেন, তখন এই ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল। এখনো হয়, তখন যেমন এই তর্কযুদ্ধের পরে নানান রকমের বিদ্যালঙ্কার, তর্কালঙ্কার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি অনেক রকম উপাধি তারা পেতেন, এখন বিভিন্ন জায়গায় এখনও কিন্তু স্কুলে এই ডিবেট, এই ব্যাপারটা রয়েছে। তাতে প্রত্যেকেই কে কতখানি যৌক্তিক তার প্রমাণ সে দিতে পারে, এবং সেই স্কুলে বা সেই অঞ্চলের মধ্যে এইভাবে এখনো পর্যন্ত প্র্যাকটিসটা রয়েছে। যদিও এখন আর তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার ইত্যাদি প্রভৃতি নেই, কিন্তু দর্শন, কেন বলছি, এই দর্শনের শিক্ষাটা বড় জরুরি, কেননা আমাদের জীবনে যদি দর্শন না থাকে, বোধটা না থাকে, আমরা দেখব জীবন কাটানোটা না খুব শক্ত হয়ে যায়। জীবন দর্শন বোধ আমাদের এটাই দেয়, যখন আমরা কোনো ক্রাইসিসের মুখোমুখি হই, তখন কিন্তু কি করা উচিত, সেই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে হবে, এইটা আমাদের শেখায় ওই জীবন দর্শন বা জীবন বোধ। যাই হোক, গল্পে আসি। এত কিছু তিনি পড়লেন, তিনি বিজ্ঞানের শাখা, দর্শন, ধর্ম ইত্যাদি ইত্যাদি সব কিছু পড়লেন, কিন্তু না, তার জ্ঞানের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। এটাও দেখুন সেই সত্যের অনুসন্ধান। আর ঠিক সেই কারণেই ভোগবিলাস, সুখ ঐশ্বর্য এই সমস্ত কিছু ফেলে তিনি পথের ধুলায় নেমে পড়লেন, মানে বেরিয়ে এলেন বাড়ি থেকে বাইরে। তিনি পৌঁছলেন কৃষ্ণগিরি বিহারে যোগাচার্য রাহুল পাদের কাছে। পণ্ডিতদের মতে যে কৃষ্ণগিরি বিহার যেটা বলছে, এটা এখনকার মুম্বাইয়ের কানহেরি এই জায়গাটিতে সম্ভবত ছিল। আজও কানহেরি পর্বতমালায় বেশ কিছু বৌদ্ধ গুহা আছে, যেখানে বৌদ্ধ শ্রমণরা থাকতেন, যে তার অনেক পরিচয় পাওয়া যায়। তো যাই হোক, রাহুল পাদ তাকে বৌদ্ধশাস্ত্রের গুপ্ত আধ্যাত্মিক বিদ্যায় দীক্ষিত করলেন। কিছুদিনের মধ্যে চন্দ্রগর্ভের শিক্ষা সম্পূর্ণ হলেও গুহ্যজ্ঞান বজ্র এই উপাধি, মানে গুহ্যজ্ঞান বজ্র এই উপাধি তিনি লাভ করলেন, কিন্তু না, জ্ঞানের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। তিনি আরও কিছু জানতে চাইছেন, আরও আরও আরও কিছু। এরপরে এলেন অদন্তপুরী বিহারে আচার্য শীলরক্ষিতের কাছে। তিনি পরম যত্নে রাজকুমারকে বৌদ্ধ ধর্মের, মানে তখন তো তিনি রাজকুমার নেই, তিনি তখন বেরিয়ে এসেছেন বাইরে, বৌদ্ধ ধর্মের হীনযান মহাযান এই দুটো শাখার বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। এই যে বিভিন্ন রকম যে ভাগগুলো থাকে, তাতে জীবনবোধ, জীবন দর্শন, তারই নানান রকমের বিষয়ে নানান রকমের ব্যাখ্যা ইত্যাদি থাকে। তো যাই হোক, অল্পদিনের মধ্যেই চন্দ্রগর্ভ এই দুটো শাস্ত্রেই, মানে হীনযান মহাযান দু ক্ষেত্রেই অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। তার বিদ্যাবত্তা এবং জ্ঞানের গভীরতা দেখে মুগ্ধ হলেন আচার্য শীলরক্ষিত। 12 বছর থেকে অদন্তপুরী বিহারের শিক্ষা শেষ করে রাজকুমার চন্দ্রগর্ভ উপাধি পেলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। জ্ঞান ও তপস্বী দীপঙ্কর শ্রীজ্ঞান রাজ্য সম্পদ সব তো আগেই ত্যাগ করেছেন, আর এখন সংসার ত্যাগ করে ভিক্ষু ব্রত গ্রহণ করলেন। কিন্তু একটা তীব্রতা যে রয়েই গেল, তার জ্ঞানের তীব্রতা।

0: Tony. Shunchen 107 FM Rainbow Day. Chiranton Kothay Shajano. Chiranton. Chiranton Kothay Shajano. Chiranton. 107 FM Rainbow Day.
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি, ভক্তি দিদি বিকাশ। এই বিকাশ লাভ করাটাই বোধহয় জীবন। বয়সের সঙ্গে সঙ্গে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমাদের জীবনের বিকাশ হয়। যদিও আমরা বলে থাকি যে জীবন আমাদের কাছে সব থেকে বড় শিক্ষক, কিন্তু সেই ক্ষেত্রটাকে সঠিকভাবে চালানোর জন্য বোধহয় আমাদের এই পুঁথিগত অধ্যয়ন শিক্ষা এত জরুরি হয়ে পড়ে। যাই হোক, গল্পে চলে আসি। গল্পে মানে জীবনের গল্পে। এই সময় দীপঙ্কর শ্রীজ্ঞান জানতে পারলেন সুবর্ণদ্বীপে একজন বৌদ্ধ পণ্ডিত নাম চন্দ্রকীর্তি অগাধ তার পাণ্ডিত্য। সেই সময় পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জকে বলা হতো সুবর্ণদ্বীপ। সমুদ্র পার হয়ে সেখানে যাওয়া খুব সহজসাধ্য ছিল না, পালতোলা নৌকোই ছিল একমাত্র ভরসা। কিন্তু দীপঙ্কর সমস্ত বাধা তুচ্ছ করে ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে সমুদ্র অতিক্রম করে এলেন সুবর্ণদ্বীপে চন্দ্রকীর্তির কাছে শিক্ষা নিতে। এখানে ছিলেন প্রায় ১২ বছর। তারপর দেশে ফেরার পথে সিংহলে কিছুদিন জ্ঞানচর্চা করে, মানে শ্রীলঙ্কাতে, তিনি ভারতবর্ষে ফিরে এলেন। এই সময় বাংলাদেশে পাল বংশ চলছে। পাল বংশের রাজা তার পাণ্ডিত্য এবং অন্যান্য গুণে মুগ্ধ হয়ে দীপঙ্কর শ্রীজ্ঞানকে বিক্রমশিলা মহাবিহারের প্রধান আচার্যের পদে প্রতিষ্ঠিত করলেন। একেবারে তার পাণ্ডিত্যের কথা তো দেশে বিদেশে ছড়িয়ে পড়তে লাগল। ভারতের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও ছাত্ররা বিক্রমশিলা বিদ্যালয়ে অধ্যয়ন করতে আসত। এটা হচ্ছে ভাগলপুরের কাছে কালহাও গাঁও আছে রেল স্টেশন, এখান থেকে ৯ কিলোমিটার দূরে গঙ্গাপাড়ে একটা পর্বতের শিখরে, শৈল শিখরে ছিল এই বিক্রমশিলা মহাবিহার। শোনা যায় সেখানে ১১৪ জন পণ্ডিত নানান বিষয়ে শিক্ষাদান করতেন। বিক্রমশিলা মহাবিহার যেমন বড় ছিল, তার ব্যবস্থাও ছিল চমৎকার। দীপঙ্কর বিক্রমশিলা মহাবিহারের ছিলেন প্রধান অধ্যক্ষ। তার অসাধারণ পাণ্ডিত্য তো ছিলই, সেই সঙ্গে তার অপূর্ব কর্মকুশলতা, সংগঠন ক্ষমতা, পরিচালন দক্ষতা, এগুলো ছিল অপরিসীম। বিহারের সমস্ত চাবিগুলো নাকি তার কাছেই থাকত। এই যে বলছি না যে আমরা কেন থিওরিটিক্যাল পড়াশুনোটা কেন দরকার, থিওরি আমাদের কেন জানা দরকার, আমরা সবসময় বলি যে প্র্যাকটিক্যাল মানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যখন আসে তখনই আমরা বুঝতে পারি আমাদের কার ভেতরে কতটুকুনি জ্ঞান আছে, কে কতটুকুনি কাজ করতে পারি ইত্যাদি প্রভৃতি। যেটা এখন আমরা কাজের ক্ষেত্রে প্রতি মুহূর্তে যেহেতু যন্ত্রের সঙ্গে প্রায় আমাদেরকে কম্পিটিশন করতে হয়, তো আমরা সেখানে বুঝতে পারি কতটা দক্ষতার প্রয়োজন থাকে। তো যাই হোক না কেন, এই যে কর্মকুশলতা, সংগঠন ক্ষমতা, পরিচালন দক্ষতা, এগুলোও কিন্তু শিখতে হয়। আমরা বলি হ্যাঁ অভিজ্ঞতা হতে হতেই আমরা এগুলো শিখে যাই, না, এগুলো শেখার প্রয়োজন আছে। এই শিক্ষাটা যদি আমাদের পঠন পাঠনের সঙ্গেই গড়ে উঠতে থাকে, দেখা যায় একটা বয়সে গিয়ে যখন আমরা স্কুল শেষ করি, আমরা কলেজ জীবনে যাই, তখন অনেকের ক্ষেত্রে দেখা যায় সে তখনও বাড়ির বাচ্চাটি। তখনই কিন্তু সমস্যাটা, কারণ তাকে যখন একা একা তার জীবনের সিদ্ধান্তগুলো নিতে হবে, তখন কিন্তু সে কোথাও এতটুকুনি কনসিডারেশন পাবে না, এবং তার ভিত্তিটা কিন্তু ওই ছোট বয়সেই একটু একটু করে করা খুব প্রয়োজন। তো যাই হোক, এরপরে যখন এইভাবে তার ওখানে চলছে বিহার, বিক্রমশিলা মহাবিহার, এখানে তো তার পড়াশুনো শেখানো সব কিছুই ওভাবে যাচ্ছে। এরপরে একটা সময় এসে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল যে তিব্বতে নানান রকমের একটা অসুবিধে তৈরি হয়েছে। তো সেখানকার যিনি রাজা তিনি চাইছেন যে, মানে তিব্বতের প্রধান লামা, নামটাও বলি ইয়েসি হোড, তিনি দীপঙ্করের জ্ঞান, পাণ্ডিত্য, বিচক্ষণতা এবং তার সহৃদয়তা সব কিছুর কথা শুনে তিনি তিব্বতের পণ্ডিতদের তার কাছে পাঠান। প্রচুর সোনা, উপহার ইত্যাদি প্রভৃতি তিনি দিলেন। তিনি পড়লেন দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি চিঠিটা পড়লেন যে তিনি যে